Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Bangladesh Betar Khulna. Sokal 7ta beje 59 minute. Aaj Shukrobar 12 Ashar 1433 Bangabdo. 10 Muharram 1448 Hijri. 26 June 2026 Khristabdo. সুপ্রিয় শ্রোতা, শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে FM 88.8 মেগাহার্জ এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় আমি মোহাম্মদ আজমল হাসান। সুপ্রিয় শ্রোতা, এখন ইংরেজি সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনান হচ্ছে এবং এর পরে শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।

0: Assalamu alaikum. It's 8 a.m. This is Bangladesh Betar broadcasting on the morning of Friday, the 12th of Ashar, the 10th of Muharram, and June the 26th. The news read by Muhammad Kamaluddin. Prime Minister Tariq Rahman meets Chinese President Xi Jinping in Beijing today. Prime Minister leaves for Dhaka this evening, wrapping up five-day visit to China. Bangladesh and China sign 13 MOUs. Dhaka and Beijing agree to boost cooperation in river management, including the Tista. For the first time, MOU was signed between BNP and the Chinese Communist Party. The government pursues zero-tolerance policy to ensure people-friendly health service, Health Minister informs Jatiyo Shonshud. India reopens tourist visa service for Bangladeshis from Sunday after nearly 2 years. Iran warns of action against ships passing through the Strait of Hormuz without permission. And the FIFA World Cup, Ecuador, Ivory Coast and Netherlands win their respective matches, while match between Japan and Sweden ends in 1-1 draw. Prime Minister Tariq Rahman will call on Chinese President Xi Jinping at the Great Hall of the People in Beijing at 10:30 a.m. local time today. Issues related to the national interest of Bangladesh will get priority in the meeting. Prime Minister Tariq Rahman, who is now on a four-day visit to China, is scheduled to depart Beijing for Dhaka this afternoon. The Prime Minister began his first official foreign tour on the 21st of June with a visit to Malaysia. He then travelled to Dalian of China on Monday night to attend the World Economic Forum's Sabah Davos 2026. After participating in various events there, for 2 days he arrived in Beijing on Wednesday afternoon. On the final day of the visit, the Prime Minister's scheduled also includes a meeting with the Zhao Leji, chairman of the Standing Committee of the National People's Congress of China, at the Great Hall of the People. The Prime Minister and his delegation are scheduled to depart Beijing for Dhaka at 5 p.m. Earlier, Prime Minister Tariq Rahman held a meeting with the Chinese Premier Li Qiang at the Great Hall of the People in Beijing yesterday afternoon. After the bilateral meeting, 13 MOUs were signed between Bangladesh and China in the presence of the two prime ministers. At a press conference after the meeting, Prime Minister's office spokesperson Dr. Mehdi Amin said, 4 MOUs were signed to strengthen bilateral cooperation in the media sector. Information and Broadcasting Minister Zahiruddin Shopon signed them on behalf of the Bangladesh government and the heads of Chinese state news agency Xinhua News Agency and China Media Group signed the MOUs on behalf of China. Under these MOUs, bilateral cooperation in news and information exchange between Bangladesh and China, long-term partnership in the media sector, joint research on media in the Global South, mutual use of modern technology, and the new opportunities for technical cooperation and exchange of experiences in the field of broadcasting will be expanded. Dr. Mehdi Amin said, other MOUs include the Global Development Initiative on Health, Education and Skill Development and the MOU on Jackfruit Export. He said, in addition, a separate cooperation plan has been signed on human resource development. Bangladesh and China have agreed to strengthen cooperation in the management of Tista and other rivers in Bangladesh. The agreement came when the Chinese Water Resources Minister Li Guoying called on Prime Minister Tariq Rahman at the state guest house in Beijing yesterday. During the meeting, the Prime Minister sought Chinese technical assistance in the Tista management project and in improving Bangladesh's water resource management. In response, the Chinese minister assured of extending full cooperation to Bangladesh government's initiative in water resource management. Health and Family Welfare Minister Sardar Mohammad Sakawat Hussain has said the government has adopted a zero-tolerance policy to make the country's health sector fully people-friendly and free from corruption. He said this while replying to a stirred questions in the Jatiya Sanshad with Speaker Hafizuddin Ahmad Bir Bikram in the chair yesterday. The Health and Family Welfare Minister said a range of measures has been undertaken to build a transparent, accountable and citizen-oriented healthcare system. The House will resume its sitting at 11 a.m. tomorrow. India has announced the resumption of the tourist visas for Bangladeshi nationals after nearly 2 years, with applications set to open from Sunday, marking the restoration of its regular visa services. Indian High Commissioner to Bangladesh Dinesh Trivedi made the announcement while visiting the Indian Visa Application Centre IVAC at Jamuna Future Park in the capital yesterday. He said visas would continue to be issued through 5 IVACs located in Dhaka, Rajshahi, Chattogram, Sylhet and Khulna. This is Bangladesh Betar giving you the news. Iran has warned against any crossings of the Strait of Hormuz without authorization, saying vessels not complying will be dealt with. Iran's Revolutionary Guard, IRGC, issued this warning yesterday. Tehran has said it plans to impose what it called maritime service fees as opposed to tolls. Well, the United States argues it's an international waterway and therefore should not be charged. Revolutionary Guard said the only authorized route for passages through the Strait of Hormuz is the route announced by the Islamic Republic of Iran. Any crossing without authorization is unacceptable and extremely dangerous, IRGC warned. World Cup football and United States is now taking on Turkey at Los Angeles, while Paraguay is facing Australia in San Francisco in the FIFA World Cup football today. Earlier, the match between Japan and Sweden ended in all one draw, while Netherlands defeated Tunisia by 3-1. Moreover, Ecuador secured 2-1 victory over Germany, while Ivory Coast defeated Saraco by 2-0. And finally, weather. Forecast fellow till 1 this afternoon says there are chances of rain or thundershowers with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Rangpur, Dinajpur, Rajshahi, Bogra, Tangail, Moymansingh, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Cox's Bazar and Sylhet. River ports in these areas are to hoist cautionary signal number 1. Now, to end the news, here again the main points. Prime Minister Tariq Rahman meets Chinese President Xi Jinping in Beijing today. Prime Minister leaves for Dhaka this evening, wrapping up his 5-day visit to China. Bangladesh and China sign M13 MOUs. Dhaka and Beijing agree to boost cooperation in the river management, including Tista. The government pursues zero-tolerance policy to ensure people-friendly health service, Health Minister informs Jatiya Sanshad. India reopens tourist visa service for Bangladeshis from Sunday after nearly 2 years. Iran warns of action against ships passing through the Strait of Hormuz without permission. And in the FIFA World Cup, Ecuador, Ivory Coast and Netherlands win their respective matches, while match between Japan and Sweden ends in 1-1 draw. And that's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Assalamu alaikum. Bangladesh Betar Khulna. Khobor porchi Bilkis Akhtar Siddika. যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাত বার্ষিকীর স্মরণে পবিত্র আশুরা পালিত হচ্ছে। হিজরি 61 সনের 10ই মহরম ইসলামের চেতনা ও মহানবীর শিক্ষা সমুন্নত রাখতে হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু তাঁর পরিবারের সদস্যগণ এবং 72 জন অনুসারী কারবালার মরুপ্রান্তে ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাত বরণ করেন। আজ সরকারি ছুটি, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। খুলনায় পবিত্র আশুরা উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, শোক মিছিল, নফল রোজা, বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল এবং দুস্থদের মধ্যে খাবার বিতরণ। শিক্ষামন্ত্রী ডক্টর আনম ও এহসানুল হক মিলন বলেছেন, এবছর থেকে 9টি বোর্ডে একক ও অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আগামী বছর থেকে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডেও একক প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হবে। যারা এই প্রশ্ন ফাঁস সংক্রান্ত কোনো পোস্ট ফেসবুকে দিবেন, আইনশৃঙ্খলা বাহিনী তৎক্ষণাৎ তাদের শনাক্ত করে জিজ্ঞাসাবাদ করবেন, প্রমাণ চাইবেন তাদের কাছে। তিনি গতকাল খুলনা বিভাগীয় কমিশনারের অডিটোরিয়ামে সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে আসন্ন এইচএসসি বা সমমান পরীক্ষা গ্রহণের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর এবং কারিগরি মাদ্রাসা শিক্ষা বোর্ডের কেন্দ্রসমূহের ভারপ্রাপ্ত কর্মকর্তাগণের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, একটি জাতিকে ধ্বংস করতে হলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হয়, যা বিগত বছরগুলোতে হয়েছে। যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে দেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে। তিনি সতর্ক করে বলেন, শিক্ষার্থীদের বডি চেক করে ঢোকানোর পরও আগে থেকে কেউ যদি পরীক্ষার হলে বইপত্র রেখে আসে, তার দায় শিক্ষকদের। ডিজিটাল নকলের জন্য শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। তিনি চান আনন্দময় শিক্ষা, নৈতিক শিক্ষা ও ধর্মীয় শিক্ষার সংমিশ্রণ। বাংলাদেশের প্রত্যেকটি স্কুলে মিড ডে মিল দেওয়া হবে এবং এখানে কোনো প্রকার অনিয়ম হলে তাদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ফারুকে আজম মোহাম্মদ আব্দুল সালামের সভাপতিতে বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুন, DIG মোহাম্মদ রেজাউল হক, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রুহুল আমিন, KCC প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, KDA চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা, মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর SM তৌহিদুজ্জামান, খুলনা জেলা প্রশাসক মিস হুরে জান্নাত ও পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামের সময় উপস্থিত ছিলেন। যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নের ঝিকরা খাল খননের কাজ গতকাল শুরু হয়েছে। সংসদ সদস্য গাজী এনামুল হক প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। উপজেলা সহকারী কমিশনার ভূমি, জেলা বিএনপি সভাপতি ও উপজেলা জামায়াতের আমির সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। মানব পাচার ও অনিয়মিত অভিবাসন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, ঝুঁকি মোকাবেলা এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে জেলা পর্যায়ে এক অ্যাডভোকেসি কর্মশালা গতকাল সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিস কাউসার আজিজেতে প্রধান অতিথি ছিলেন। কর্মশালায় নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। অতিরিক্ত জেলা প্রশাসকের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সহ বিভিন্ন NGO প্রতিনিধি এ সময় উপস্থিত ছিলেন। এদিকে সার্বজনীন পেনশন স্কিমের কার্যক্রম সম্প্রসারণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক কর্মশালা গতকাল চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালায় জানানো হয়, জাতীয় পেনশন কর্তৃপক্ষ ইতোমধ্যে 45টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এছাড়া বিকাশ, নগদ, টেলিটক ও MRA সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তোলা হয়েছে। জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্যের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সহ বিভিন্ন সরকারি দপ্তর, ব্যাংক, বীমা প্রতিষ্ঠান, গণমাধ্যম ও সুশীল সমাজের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। যশোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে অফিস চত্বরে গতকাল শুরু হয়েছে 3-দিনব্যাপী ফল মেলা। জেলা প্রশাসক মোহাম্মদ আশেখ হাসান প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের সভাপতিত্বে পুলিশ সুপার, জেলা পরিষদের প্রশাসক, আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, মৃত্তিকা সম্পদ গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ও জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গতকাল খুলনার পাইকগাছা উপজেলার 2,500 জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মধ্যে বিনামূল্যে সার, বীজ ও নারিকেল গাছের চারা বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন। উপজেলা কৃষি কর্মকর্তার সভাপতিত্বে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। এ সময় প্রত্যেক কৃষককে 5 কেজি আমন ধান বীজ এবং 10 কেজি করে DAP ও MOP সার দেওয়া হয়। এছাড়া 7,700 নারিকেলের চারা বিতরণ করা হয়। এদিকে বাগেরহাটের ফকিরহাটে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় গতকাল উপজেলা কৃষি অফিস চত্বরে 800 কৃষকের মধ্যে 5টি করে নারিকেল গাছের চারা, 1 বস্তা ট্রাইকো জৈব সার এবং বাঁশের খুঁটি বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এতে প্রধান অতিথি ছিলেন। উপজেলা কৃষি কর্মকর্তার সভাপতিত্বে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সহ উপকারভোগীরা এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর ফুটবল। মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল মাঠে শেরেবাংলা ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় বল্লভপুর হাসপাতাল ফুটবল একাদশ টাইব্রেকারে 4-3 গোলে বামনদী একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, রাজশাহী, রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়োহাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
2: সুপ্রিয় শ্রোতা, আপনারা অধিবেশন শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। অধিবেশন তত্ত্বাবধানে আসমাউল হোসনা, প্রকৌশল তত্ত্বাবধানে খান আল আমিন এবং প্রকৌশল সহযোগিতা রয়েছেন মোহাম্মদ আতাউর রহমান গাজী। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, আজ পবিত্র আশুরা। পবিত্র আশুরা উপলক্ষে এখন শুনবেন বিশেষ অনুষ্ঠান কারবালা প্রান্তরে। রচনা গ্রন্থনা সৈয়দ আব্দুল মতিন, বর্ণনা মোহাম্মদ গোলাম মোস্তফা।

0: ইসলামের
1: দশ মহরম ষাট হিজরি ছশো আশি খ্রিস্টাব্দ কারবালা প্রান্তরে ফোরাত নদীর তীরে শহীদ হন দীন ইসলামের চরম আত্মত্যাগী সিপাহ সালার হযরত ইমাম।

শোষী উজাল হয় যে রবি ও শোষী তোমার নূরের রশ্মি পরশী উজাল।

ও নামেতে জুড়াই ভাই রে সকল দুঃখ জানা, ফুলের শ্রেষ্ঠ গোলাপ যেমন নবীর শ্রেষ্ঠ নবী তেমন, ফুলের শ্রেষ্ঠ গোলাপ যেমন নবীর শ্রেষ্ঠ নবী তেমন।

বাইরে সকল দুঃখ জ্বালা, একটি নামে ক্লান্তি হরে।

0: সুপ্রিয় শ্রোতা, আজ পবিত্র আশুরা, আপনারা আশুরা উপলক্ষে এতক্ষণ আল্লাহ পাকের শানে হামদ ও নাত শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, আপনারা এই অধিবেশন শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে। একই সাথে FM 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। আজ পবিত্র আশুরা, পবিত্র আশুরা উপলক্ষে এখন শুনবেন বিশেষ অনুষ্ঠান কারবালা প্রান্তরে। রচনা গ্রন্থনা সৈয়দ আব্দুল মতিন, বর্ণনা মোহাম্মদ গোলাম মুস্তফা।
1: 10 মহরম 60 হিজরি 680 খ্রিস্টাব্দ, কারবালা প্রান্তরে ফোরাত নদীর তীরে শহীদ হন দীন ইসলামের চরম আত্মত্যাগী সিপাহু সালার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সৃষ্টিকুলের গৌরব, সকল মানুষের সেরা, আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জংঘের ময়দানে সাহিবে জুলফিকার জ্ঞানের রাজ্যে নবীজির শ্রেষ্ঠতম প্রতিনিধি ও ভাষ্যকার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রাণধিক প্রিয় পুত্র।
2: হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবিবে খোদা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহের কন্যা খাতুনে জান্নাত নূরে ফাতিমার আদরের ধন। হাজার হাজার শত্রু সেনার মাঝে সম্পূর্ণ নির্ভীক নির্ভয়ে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

0: 17 রমজান 39 হিজরি 661 খ্রিস্টাব্দ। ফজরের নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে প্রবেশ করার উদ্দেশ্যে পা বাড়ানো মাত্র নামাজের ছদ্মবেশে ওত পেতে থাকা তিনজন আততায়ী অতর্কিতে বিষ মিশ্রিত উন্মুক্ত তরবারি নিয়ে হত্যার উদ্দেশ্যে ঝাঁপিয়ে পড়ে মুসলিম জাহানের আমিরুল মোমেনিন মহানবীর পবিত্র ছোঁয়ায় বেড়ে ওঠা আজীবন সহচর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর উপর।
1: বিষাক্ত তরবারির আঘাতে এই প্রথম ও শেষবারের মতো মাটিতে লুটিয়ে পড়েন জ্ঞান তাপস, যুদ্ধক্ষেত্রের সিংহ পুরুষ শেরে খোদা, খোলাফায়ে রাশেদিনের চতুর্থতম শেষ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু।
0: বিষাক্ত তরবারির আঘাতজনিত কারণে ধীরে ধীরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শারীরিক অবস্থা অবনতির দিকে যেতে থাকে। কণ্ঠস্বর ক্ষীণ থেকে ক্ষীণতর হতে থাকে। একসময় বাক রুদ্ধ হয়ে যান এবং সন্ধ্যা আসার সঙ্গে সঙ্গে জগৎ সংসারকে শোক সাগরে ভাসিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

0: আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী খলিফা নির্বাচন সম্পর্কে কোনো নির্দেশ না দিলেও 40,000 কুফাবাসী এ ব্যাপারে সিদ্ধান্তের জন্য সমবেত হয় এবং কোনো প্রকার দ্বিমত ছাড়াই সম্মিলিতভাবে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে মনোনীত করে বাইয়াত গ্রহণ করেন। কিছুদিনের মধ্যে মক্কা মদিনা সহ সমগ্র হিজাজ, ইয়েমেন এবং পারস্যের জনগণ সন্তুষ্ট চিত্তে কুফাবাসীর সিদ্ধান্তকে গ্রহণ করেন।
1: কিন্তু শুধুমাত্র সিরিয়ার গভর্নর আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সিদ্ধান্তে দ্বিমত পোষণ করেন।
0: হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করায় এবং কুফাবাসী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের পুত্র হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচন করে বাইয়াত গ্রহণ করায় আর কাল বিলম্ব না করে খিলাফতের দাবিতে 60,000 সেনার এক বিশাল বাহিনী নিয়ে কুফা অভিযানের উদ্দেশ্যে দামেস্ক ত্যাগ করেন এবং হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের নিকট সন্ধির প্রস্তাব করেন।
1: হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক সন্ধির প্রস্তাব হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভীষণ ভাবিয়ে তোলে। চোখের সামনে ভেসে উঠতে থাকে জামাল এবং সিফিন যুদ্ধের ভয়াবহ চিত্র। একান্ত কোমল হৃদয়ের অধিকারী হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এ সময় মাদাইনে অবস্থানকারী বিশিষ্ট ব্যক্তিত্বদের সাথে আলাপ আলোচনা করে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পক্ষে অন্যান্য শর্তের মাঝে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যু হলে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য খিলাফত সংরক্ষিত থাকার শর্তে সন্ধি স্থাপন করেন।
0: হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পক্ষে পদত্যাগের পর হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিবার পরিজন নিয়ে কুফা থেকে মদিনায় এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং 49 হিজরিতে মাত্র 45 বছর বয়সে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় ইন্তেকাল করেন।
1: হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যু স্বাভাবিক ছিল না, তাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছিল। বিষ প্রয়োগের ব্যাপারে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু সঠিকভাবে কাউকে সন্দেহ করতে পারেননি, সেহেতু মৃত্যুর পূর্বে তিনি ছোট ভাই হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামগ্রিক শান্তির জন্য কারো উপর বদলা নিতে নিষেধ করে যান।

0: হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ১৯ বছর ৩ মাস ২৭ দিন ক্ষমতায় থেকে ৫৬ হিজরি সনে পুত্র ইয়াজিদের নামে অগ্রিম বায়াত গ্রহণ করে তার আজীবন সফলতায় কালিমা লেপন করেন এবং রোপণ করেন কারবালা প্রান্তরের শোক ও ভয়াবহ ঘটনার বিষাক্ত বীজ।
1: হযরত মুয়াবিয়া রাহমাতুল্লাহ আলাইহির পুত্র ইয়াজিদ ধূর্ত, নৃশংস এবং অত্যাধিক মদ্যপানের জন্য আল খুমার হিসেবে কুখ্যাত। ইতিহাসের কলঙ্কিত নায়ক ইয়াজিদ ৬০ হিজরিতে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর যথারীতি শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে মদিনার বিশিষ্ট ব্যক্তিগণকে তার অনুকূলে বায়াত গ্রহণের ফরমান জারি করেন। ইয়াজিদের প্রস্তাবে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ইবনে জুবায়ের সরাসরি বায়াত গ্রহণে অস্বীকৃতি জানিয়ে সপরিবারে মদিনা থেকে মক্কা হিজরত করেন।
0: হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা মুয়াজ্জুমায় আগমনের পর দলে দলে এসে তাঁর প্রতি সমর্থন জানিয়ে জীবনদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। অপরদিকে কুফাবাসীরাও সম্মিলিতভাবে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের অনুকূলে বাইয়াত গ্রহণের সিদ্ধান্ত নিয়ে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফায় আসার জন্য পত্রের পর পত্র লিখতে থাকেন।
1: কুফাবাসী পত্র লিখেই ক্ষান্ত থাকেনি, তারা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফায় আনার জন্য প্রতিনিধিও প্রেরণ করতে থাকেন।
0: মক্কার বিশিষ্ট ব্যক্তিবর্গ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফাবাসীর বিশ্বাসযোগ্যতা ও তাদের উপর সংশয় প্রকাশ করে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার কুফা যেতে নিষেধ করেন এবং কুফার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করে সংবাদ জানার জন্য হযরত মুসলিম ইবনে আকিলকে কুফা প্রেরণের সিদ্ধান্ত নেওয়া হয়।
1: হযরত মুসলিম ইবনে আকিল কুফা এসে কিছুদিন পর্যবেক্ষণ করে পরিস্থিতি অনুকূলে দেখে জরুরি পত্রে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফায় চলে আসার জন্য আহ্বান জানান।

0: 8 জিলহজ, 60 হিজরি, 680 খ্রিস্টাব্দ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে সদস্যবর্গ, মুসলিম ইবনে আকিলের পরিবার পরিজন, জনাকয়েক অনুরক্ত ব্যক্তি ও ব্যক্তিগত কজন খেদমতগার নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা দেন।
1: এদিকে হযরত মুসলিম ইবনে আকিল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পত্র লেখার কদিন পর কুফার পরিস্থিতি সম্পূর্ণ উল্টো দিকে মোড় নেয়। কট্টর উমাইয়া পন্থী ও ইয়াজিদ অনুগামীরা সংবাদ জানিয়ে দামেস্কে ইয়াজিদকে জরুরি পত্র লেখেন।
0: পত্র পাওয়া মাত্র নৃশংস ইয়াজিদ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিহত করার জন্য উবাইদুল্লাহ ইবনে সিয়াদকে কুফার শাসন ক্ষমতা প্রদান করে যাবতীয় তৎপরতা কঠোর হস্তে দমনের নির্দেশ প্রদান করেন।
1: নানা প্রতিকূলতার মাঝে দুই মুহররম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাফেলা ফুরাত নদীর তীরে কারবালা নামক এক বিশাল প্রান্তরে শিবির স্থাপন করেন।
0: হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ইয়াজিদ বাহিনী প্রধানদের শান্তি ও সমঝোতামূলক সফল আলোচনার এক পর্যায়ে ইতিহাসে শিমার বলে পরিচিত শামির বিনজুল জওশনের প্ররোচনায় সাত মুহররম পরিস্থিতি সম্পূর্ণ শত্রুতা পর্যায়ে চলে যায়। এই সীমারেরই কুমন্ত্রণায় ইবনে সিয়াদের নির্দেশে ইয়াজিদ বাহিনী ফোরাত নদীর তীর ঘিরে ফেলে। পানির জন্য হাহাকার পড়ে যায় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের শিবিরে, এবং পিপাসার পানির জন্য রীতিমতো যুদ্ধ করতে হয় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের অনুসারীদেরকে।
1: ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে হাজার হাজার ইয়াজিদ বাহিনী ঘিরে রেখেছে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এবং নানাভাবে চেষ্টা করতে ইয়াজিদ অনুকূলে সরে দাঁড়াতে।
0: কিন্তু ইসলামের প্রতি অবিচল, ন্যায়ের প্রতীক, রাসুলের আদর্শে উৎসর্গিত প্রাণ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পাপাচারীর কাছে মাথা নোয়াবার নয়।
1: দশ মুহররম শুক্রবার, মতান্তরে শনিবার, একদিকে ইয়াজিদের 5,000 সৈন্যের বিশাল সেনাদল যুদ্ধ সাজে সজ্জিত, অন্যদিকে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর 72 জনের একটা অতি ক্ষুদ্র সেনাদল।
0: তৎকালের নিয়মানুযায়ী প্রথমে শুরু হয় মল্লযুদ্ধ। মল্লযুদ্ধে ইয়াজিদ বাহিনীর কেউই টিকতে না পেরে শুরু করে সরাসরি যুদ্ধ।
1: 5,000 সুসজ্জিত সেনা সদস্যের বিশাল বাহিনীর সাথে সকাল থেকে দুপুর পর্যন্ত অনেকটা প্রাধান্য বিস্তার করে যুদ্ধ করতে থাকেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর 72 জন সৈন্য, এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত অস্ত্র চালিয়ে একের পর এক বীরত্বের সাথে বরণ করেন শাহাদাতের গৌরব।
0: কারবালা প্রান্তরে দুপুর পার হয়ে সূর্যটা পশ্চিমে হেলে গেছে। যুদ্ধাবেশে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পূর্ণ একা।
1: চোখের সামনে সঙ্গী সাথী সহ পরিবারের সবাইকে একে একে নিহত হতে দেখেও তিনি শত্রু নিধনে দৃঢ় প্রতিজ্ঞ। ডাইনে বামে সামনে দুই হাতে শানিত তরবারির আঘাতে খণ্ড বিখণ্ড করে চলেছেন শত্রু সেনা।
0: অস্ত্র চালাতে চালাতে এক পর্যায়ে পানির পিপাসায় এগুতে থাকেন ফোরাতের দিকে। তখনও ফোরাতের তীর ঘিরে রেখেছে অসংখ্য শত্রু সেনা। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্ত্র চালাতে চালাতে ফোরাতের দিকে এগিয়ে যাওয়ার কালে একটা বিষাক্ত তীর এসে তার কণ্ঠনালীতে বিদ্ধ হয়। তিনি এক টানে তীরটা বের করে দূরে ছুঁড়ে মারেন। স্রোতের মতো রক্তধারা নেমে আসে কণ্ঠনালী থেকে। বিষক্রিয়ায় ক্রমেই তিনি দুর্বল থেকে দুর্বলতর হতে থাকেন।
1: এ সুযোগে শত্রু সেনারা তাকে তরবারি ও বর্ষা আঘাতে মাটিতে ফেলে দেয়। মাটিতে পড়েই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে যান। এরপরও ইয়াজিদ বাহিনীর কেউ তার কাছে যেতে সাহস পাচ্ছিল না। অনেকক্ষণ পর্যবেক্ষণ করে পাষণ্ড সালান ইবনে আনাস নাকফি সতর্কতার সাথে এগিয়ে এসে তরবারির আঘাতে বিচ্ছিন্ন করে মুসলিম জাহানের শ্রেষ্ঠতম ব্যক্তির দেহ থেকে মস্তক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সুপ্রিয় শ্রোতা, পবিত্র আশুরা উপলক্ষে এতক্ষণ বিশেষ অনুষ্ঠান শুনলেন কারবালা প্রান্তরে। রচনা ও গ্রন্থনা সৈয়দ আব্দুল মতিন, বর্ণনায় মোহাম্মদ গোলাম মোস্তফা এবং আইনুন্নাহার অপু, প্রযোজনা আব্দুল ওয়াহিদ। বাংলাদেশ বেতার খুলনা। আপনারা এই অধিবেশন শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে মিডিয়াম ওয়েভ 537.63 মিটার অর্থাৎ 558 কিলোহার্সে এবং একই সাথে FM 88.8 মেগাহার্সে। এছাড়াও আপনারা এই অধিবেশন শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। সুপ্রিয় শ্রোতা, শুনছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে পবিত্র আশুরা উপলক্ষে বিশেষ অনুষ্ঠান মালা। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতা মাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। আল কোরআন। বাংলাদেশ বেতার খুলনা। এখন বাংলায় খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সকাল নটা বাংলাদেশ বেতার, খবর পড়ছি আঞ্জুমান আরা। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বেইজিং এর গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করবেন। বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় প্রাধান্য পাবে। এদিকে গতকাল বিকেলে বেইজিং এর গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড মাহদি আমিন জানান, গণমাধ্যম খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং তথ্য আদান প্রদান বৃদ্ধির লক্ষ্যে ৪টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে বাংলাদেশ সরকারের পক্ষে স্বাক্ষর করেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন এবং চীনের পক্ষে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া নিউজ এজেন্সি এবং চায়না মিডিয়া গ্রুপের প্রধানগণ স্বাক্ষর করেন। এই সমঝোতা স্মারকগুলোর আওতায় বাংলাদেশ ও চীনের মধ্যে সংবাদ ও তথ্য বিনিময়, দ্বিপক্ষীয় সহযোগিতা, গণমাধ্যম খাতে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব, গ্লোবাল সাউথ ভুক্ত গণমাধ্যম বিষয়ে যৌথ গবেষণা, আধুনিক প্রযুক্তির পারস্পরিক ব্যবহার এবং সম্প্রচার ক্ষেত্রে কারিগরি সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের নতুন সুযোগ সম্প্রসারিত হবে। ড মাহদি আমিন বলেন, অন্যান্য সমঝোতা স্মারকগুলোর মধ্যে রয়েছে স্বাস্থ্য, শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন সম্পর্কিত গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এবং কাঁঠাল রপ্তানি বিষয়ে এমওইউ। এছাড়া মানব সম্পদ উন্নয়নে এক পৃথক কো অপারেশন প্ল্যান সই হয় বলে তিনি জানান। পাঁচ দিনের চীন সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বিকেলে বেইজিং থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। গত ২১ জুন প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী। এরপর গত সোমবার রাতে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে যোগ দিতে চীনের দালিয়ানে আসেন তিনি। দুদিন সেখানে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করে বুধবার বিকেলে বেইজিং পৌঁছান প্রধানমন্ত্রী। জাতীয় সংসদের বৈঠক আগামীকাল বেলা ১১টায় আবার বসবে। এর আগে গতকাল স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন জানিয়েছেন, বর্তমানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ৩৭টি সরকারি এবং ৬৮টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ১টি সরকারি ও ৫টি বেসরকারি মেডিকেল কলেজ এবং বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ১টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। আগামী রবিবার সারা দেশে একযোগে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ২৪০,০০০ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে আজ দেশে পবিত্র আশুরা পালিত হচ্ছে। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর শাহাদত বার্ষিকী উপলক্ষে মহরম মাসের ১০ তারিখে পবিত্র আশুরা পালন করা হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র আশুরা উপলক্ষে পৃথক বাণীতে কারবালার মর্মান্তিক ঘটনা স্মরণ করে সমাজে সাম্য, ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি মুসলিম উম্মার ঐক্য, সংহতি ও অব্যাহত অগ্রগতি কামনা করেছেন। আজ সরকারি ছুটি। পবিত্র আশুরা উপলক্ষে পুরান ঢাকার হোসেনি দালান সহ দেশের বিভিন্ন স্থান থেকে তাজিয়া মিছিল বের করা হবে। পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন এবং বিভিন্ন বেসরকারি চ্যানেল বিশেষ অনুষ্ঠান প্রচার করছে। হরমুজ প্রণালী দিয়ে অনুমতি ছাড়া কোনো জাহাজ চলাচল করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে ইরান। গতকাল ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এই সতর্কতা জারি করে। ইরান জানিয়েছে প্রণালী ব্যবহারকারী জাহাজ থেকে তারা সামুদ্রিক সেবা ফি আদায় করতে চায়। তবে যুক্তরাষ্ট্রের দাবি, হরমুজ একটি আন্তর্জাতিক জলপথ, ফলে সেখানে কোনো ধরনের টোল বা ফি আরোপ করা উচিত নয়। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এখন তুরস্ক স্বাগতিক যুক্তরাষ্ট্রের এবং সান ফ্রান্সিসকোতে প্যারাগুয়ে অস্ট্রেলিয়ার মোকাবেলা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তুরস্ক ২-১ গোলে এগিয়ে রয়েছে এবং প্যারাগুয়ে অস্ট্রেলিয়ার মধ্যকার খেলাটি গোল শূন্যতে সমতা বিরাজ করছে। এছাড়া যুক্তরাষ্ট্রের কানসাসে নেদারল্যান্ডস ৩-১ গোলে তিউনিশিয়াকে পরাজিত করেছে। এদিকে ডালাসে জাপান সুইডেনের মধ্যকার খেলাটি ১-১ গোলে ড্র হয়েছে। এর আগে নিউজার্সিতে ইকুয়েডর ২-১ গোলে জার্মানিকে এবং ফিলাডেলফিয়ায় আইভরি কোস্ট ২-০ গোলে কুরাসাওকে পরাজিত করে। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: বাংলাদেশ বেতার খুলনা, শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র আসর উপলক্ষে আজকের বিশেষ আয়োজনে। আজকের এই অনুষ্ঠানে ধারাবাহিকভাবে পরিবেশিত হবে মহান আল্লাহ পাকের শানে হামদ, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত এবং কারবালার মর্মান্তিক ঘটনায় শহীদদের স্মরণে মার্সিয়া। ত্যাগ, সত্য ও ধৈর্য, ন্যায়ের অনন্য শিক্ষার ধারণ করে পবিত্র আশুরার এই দিনে আমাদের বিশেষ আয়োজনের সঙ্গেই থাকুন। প্রথমে থাকছে সাইদুর রহমান সাইদের কথায় এবং কণ্ঠে আল্লাহ পাকের শানে একটি হামদ।
2: আল্লাহু আকবার।

প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পবিত্র আসর উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন। এই দিনটি আমাদের সত্য, ন্যায়, ধৈর্য ও আত্মত্যাগের শিক্ষা স্মরণ করিয়ে দেয়। অনুষ্ঠানটির সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শুনতে থাকুন আজকের অনুষ্ঠানের আয়োজনমালা।

সুপ্রিয় শ্রোতা, আজ পবিত্র আশুরা। পবিত্র আশুরা উপলক্ষে আপনারা বিশেষ অনুষ্ঠানমালায় এখন শুনছেন হামদ, নাত ও মার্সিয়া।

ইসলামের ইতিহাসে আসলে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন। এই দিনটি আমাদের ধৈর্য, ত্যাগ এবং সত্যের পক্ষে অটল থাকার শিক্ষা দেয়। সেই চেতনাকে হৃদয়ে ধারণ করেই চলুন পরবর্তী পরিবেশনা।

প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পবিত্র আসর উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন। মহরম মাস আমাদের আত্মসমালোচনা, সংযম এবং আল্লাহর প্রতি আনুগত্যের গুরুত্ব স্মরণ করিয়ে দেয়। এবারে শুনুন পরবর্তী পরিবেশনা।

তুমি রহমান তুমি যে রহিম, কাজি রোজ হাসরে সহজ সরল দিয়েছো তোমার জীবদের সন্ধান।

সহজ সরল দিয়েছো তোমার যে পথের সন্ধান।

কাজীর রোজ হাসরের তুমি রহমান তুমি যে রহিম।

0: সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ পবিত্র আশুরা উপলক্ষে আপনারা শুনলেন বিশেষ আয়োজনমালায় হামদ, নাত এবং মার্সিয়া।
1: বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান ঘোষণায় আজ ছিলাম মোহাম্মদ আজমল হাসান এবং আমি শারিকা নূরপানা। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন আসমাউল হুসনা। প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন খান আলামিন। প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ আতাউর রহমান কাজী। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলেই ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।

আলামিন। প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ আতাউর রহমান কাজী। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলেই ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।

প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ আতাউর রহমান কাজী। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলেই ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।

Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Bangladesh Betar Khulna. Sokal 11:59 minute. Shuru holo amader ajker ditiyo adhibeshon. Onushtan prochorito hocche medium wave 537.63 meter e orthat 558 kHz e. Eki sathe FM band 88.8 MHz ebong Bangladesh Betar er mobile app theke. Onushtan ghoshonay Sharika Nur Panna ebong ami Mohammad Azmal Hassan. Adhibeshon tottabodhane Asmaul Husna. প্রকৌশল তত্ত্বাবধানে খান আল আমিন, প্রকৌশল সহযোগীদের রয়েছেন মোহাম্মদ আতাউর রহমান গাজী। সুপ্রিয় শ্রোতা, আপনার অধিবেশন শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে, শুনছেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্টজে এবং একই সাথে মোবাইল অ্যাপ থেকে। শুরুতে বাংলা সংবাদ এবং আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি নবনীতা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বেইজিং এর গ্রেট হল অফ পিপলে স্থানীয় সময় সকাল ১০টায় বৈঠকটি শুরু হয়। এর আগে চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান জাও লেজি একই স্থানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির পিপলস হিরোজ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। স্থানীয় সময় সকাল ৯:১০ তিনি বেইজিং এর তিয়ানানমেন স্কোয়ারে পৌঁছলে চীনা সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল তাঁকে রাষ্ট্রীয় অভিবাদন জানায়। প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করে চীনা বিপ্লবী বীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধার নিদর্শনস্বরূপ কিছুক্ষণ নীরবতা পালন করেন। এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয় এবং বিউগলে বেজে ওঠে করুণ সুর। বাংলাদেশ ও চীনের মধ্যে গণমাধ্যম, স্বাস্থ্য, শিক্ষা, দক্ষতা, উন্নয়ন সহ বিভিন্ন দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গতকাল বিকেলে বেইজিং এর গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকের পর এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পরে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড মাহদি আমিন জানান, গণমাধ্যম খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং তথ্য আদান প্রদান বৃদ্ধির লক্ষ্যে ৪টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে বাংলাদেশ সরকারের পক্ষে স্বাক্ষর করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন এবং চীনের পক্ষে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া নিউজ এজেন্সি এবং চায়না মিডিয়া গ্রুপের প্রধানগণ স্বাক্ষর করেন। ড মাহদি আমিন বলেন, অন্য সমঝোতা স্মারকগুলোর মধ্যে রয়েছে স্বাস্থ্য, শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন সম্পর্কিত গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এবং কাঁঠাল বিষয়ে রপ্তানি বিষয়ে এমওইউ। এছাড়া মানব সম্পদ উন্নয়নে এক পৃথক কোঅপারেশন প্ল্যান সই হয় বলে জানান তিনি। পাঁচ দিনের চীন সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বিকেলে বেইজিং থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ দেশে পবিত্র আশুরা পালিত হচ্ছে। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হজরত ইমাম হুসাইন রাদি আল্লাহু আনহু এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে মহরম মাসের ১০ তারিখে পবিত্র আশুরা পালন করা হয়। দিনটি স্মরণে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন এবং বিভিন্ন বেসরকারি চ্যানেল বিশেষ অনুষ্ঠান প্রচার করছে। আগামী রবিবার সারা দেশে একযোগে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ কোটি ৪০ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল। ভেনিজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে অন্তত ২৩৫ জনে দাঁড়িয়েছে এবং ৪,৩০০রও বেশি মানুষ আহত হয়েছেন। এই ঘটনায় আরও বহু মানুষ মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকারী দলগুলো ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া জীবিতদের খুঁজে বের করতে দ্রুতগতিতে কাজ করছে। এদিকে জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার বলেছেন, ভেনিজুয়েলার বিধ্বস্ত পরিস্থিতি মোকাবেলায় সহায়তার জন্য একটি জরুরি তহবিল থেকে ১৫ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করা হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে অনুমতি ছাড়া কোন জাহাজ চলাচল করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে ইরান। গতকাল ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এ সতর্কতা জারি করে। ইরান জানিয়েছে, হরমুজ প্রণালী ব্যবহারকারী জাহাজ থেকে তারা সামুদ্রিক সেবা ফি আদায় করতে চায়। তবে যুক্তরাষ্ট্রের দাবি, হরমুজ একটি আন্তর্জাতিক জলপথ, ফলে সেখানে কোন ধরনের টোল বা ফি আরোপ করা উচিত নয়। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর, আজ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে তুরস্ক স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৩-২ গোলে পরাজিত করেছে। অন্যদিকে সান ফ্রান্সিসকোতে প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়ার মধ্যকার খেলাটি গোলশূন্য ড্র হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের কানসাসে নেদারল্যান্ডস ৩-১ গোলে তিউনিশিয়াকে, নিউজার্সিতে ইকুয়েডর ২-১ গোলে জার্মানিকে এবং ফিলাডেলফিয়ায় আইভরি কোস্ট ২-০ গোলে কোরাসাওকে পরাজিত করে। এছাড়া ডালাসে জাপান সুইডেনের মধ্যকার খেলাটি ১-১ গোলে ড্র হয়। সবশেষে আবহাওয়া, আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চল সমূহের ওপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১টায় ইংরেজিতে।
1: প্রিয় শ্রোতা, শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার।
2: খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
3: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
4: এতক্ষণ ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। জানিয়ে দিচ্ছি পবিত্র আসর উপলক্ষে আমাদের চলতি অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি। পবিত্র আসর উপলক্ষে আসরের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে শুনবেন কথিকা, বলবেন মুফতি মাসুমুল্লাহ। অনুষ্ঠানটি প্রচারিত হবে দুপুর 12:15। পবিত্র আসর উপলক্ষে বিশেষ বর্ধিত অনুষ্ঠান মহরমের চাঁদের ওই গ্রন্থনা ও উপস্থাপনায় আহসান আহমেদ বাপ্পি, শুনবেন দুপুর 12:40। পবিত্র আসর উপলক্ষে বিশেষ অনুষ্ঠান সেই কারবালা, শুনবেন দুপুর 2:30। বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ, শুনবেন বেলা 1:05। সাপ্তাহিক ধর্মীয় ম্যাগাজিন অনুষ্ঠান সিরাতুল মুস্তাকিম, শুনবেন বিকেল 3:30। সাপ্তাহিক ঘটনাবলীর উপর বিশেষ বেতার বিতরণী পরিক্রমা, শুনবেন সন্ধ্যে 6:10। পবিত্র আসর উপলক্ষে হামদ, নাদ এবং মার্সিয়া, শুনবেন দুপুর 3:05 এবং বিকেল 4:05। এছাড়া FM 88.8 মেগাহার্জে NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি।
5: দূরপাল্লার গাড়ি চালকদের প্রতি অনুরোধ, আপনারা ধীরে ধীরে সাবধানে গাড়ি চালান। গাড়ি চালানোর সময় পাশে বসা যাত্রীদের সঙ্গে কথা বলবেন না। এখন বর্ষাকাল। সুপ্রিয় শ্রোতা, বর্ষার সময় নদীপথ অনেক সময় উত্তাল থাকে, তাই নদীপথ ব্যবহারের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন। গাড়ি চালানোর সময় গাড়ির ড্রাইভারদের প্রতি অনুরোধ, আপনারা গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলবেন না, কারণ বর্ষাকালে রাস্তাঘাট অনেক পিচ্ছিল হয়ে থাকে। রাস্তাঘাট পিচ্ছিলের কারণে আপনারা সাবধানে ধীরে ধীরে গাড়ি চালান। গাড়ি চালানোর সময় সাবধানতা অবলম্বন করুন। রাতের বেলা গাড়ি চালানোর সময় গাড়ির হেডলাইট জ্বালিয়ে চলাচল করুন। গাড়ি চালানোর সময় অবশ্যই নিজেদের কাজের প্রতি খেয়াল রাখবেন এবং পাশে যাত্রীদের প্রতিও খেয়াল রাখবেন। ফেরিতে ওঠার সময় অবশ্যই সকল যাত্রীকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে তারপরে খালি গাড়ি ফেরিতে উঠাতে হবে। রাতের বেলা গাড়ি চালানোর সময় গাড়ির হেডলাইট জ্বালিয়ে চলাচল করুন। মনে রাখবেন, সময়ের থেকে জীবনের মূল্য অনেক অনেক বেশি। বাংলাদেশ বেতার খুলনা, শুনবেন স্থানীয় খবর বাংলায়।
6: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি লায়লা তারান্নম। যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুয়ের শাহাদত বার্ষিকী স্মরণে পবিত্র আশুরা পালিত হচ্ছে। হিজরি 61 সনের 10ই মহররম ইসলামের চেতনা ও মহানবীর শিক্ষা সমুন্নত রাখতে হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার পরিবারের সদস্যগণ এবং 72 জন অনুসারী কারবালার মরুপ্রান্তে ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদত বরণ করেন। আজ সরকারি ছুটি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এ উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। খুলনায় পবিত্র আশুরা উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, শোক মিছিল, নফল রোজা, বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল এবং দুস্থদের মধ্যে খাবার বিতরণ। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ উপলক্ষে বাণী দিয়েছেন। খুলনায় দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুন এতে প্রধান অতিথি ছিলেন। জেলা প্রশাসক মিজ হুরে জান্নাতের সভাপতিত্বে রেঞ্জ DIG মোহাম্মদ রেজাউল হক, পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, সিভিল সার্জন ডাক্তার মোসাম্মদ মাহফুজা খাতুন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আহসানুর রহমান বিশেষ অতিথি ছিলেন। পরে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে শহীদ হাদিস পার্ক থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। র্যালিতে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। এদিকে দিবসটি উপলক্ষে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন এতে প্রধান অতিথি ছিলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালকের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত পুলিশ সুপার সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এছাড়া মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসকের সভাপতিত্বে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। খুলনা বিভাগের অন্যান্য জেলায়ও অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হচ্ছে। শিক্ষামন্ত্রী ডক্টর আ ন ম এসানুল হক মিলন বলেছেন, এবছর থেকে 9টি বোর্ডে একক ও অভিন্ন প্রশ্নে HSC পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আগামী বছর থেকে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডেও একক প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিনি গতকাল খুলনা বিভাগীয় কমিশনারের অডিটোরিয়ামে সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে আসন্ন HSC বা সমমান পরীক্ষা গ্রহণের লক্ষ্যে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের কেন্দ্রসমূহের ভারপ্রাপ্ত কর্মকর্তাগণের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। তিনি চান আনন্দময় শিক্ষা, নৈতিক শিক্ষা ও ধর্মীয় শিক্ষার সংমিশ্রণ। বাংলাদেশের প্রত্যেকটি স্কুলে মিড ডে মিল দেওয়া হবে এবং এখানে কোনো প্রকার অনিয়ম হলে তাদের অবশ্যই শাস্তির আয়তায় আনা হবে। যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ফারুখে আজম মোহাম্মদ আব্দুস সালামের সভাপতিত্বে বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুন, DIG মোহাম্মদ রেজাউল হক, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, KCC প্রশাসক, KDA চেয়ারম্যান, মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার, জেলা প্রশাসক ও পুলিশ সুপার এ সময় উপস্থিত ছিলেন। উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে এক মত বিনিময় সভা গতকাল খুলনা কয়রা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সুন্দরবনের সহনশীলতা বৃদ্ধি, প্রতিবেশ পুনরুদ্ধার ও জীবিকার পুনর্জাগরণ শীর্ষক প্রকল্পের আয়তায় বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রম, অর্জন, অভিজ্ঞতা ও শিক্ষার বিষয়গুলো তুলে ধরা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা এতে প্রধান অতিথি ছিলেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা ও যুব উন্নয়ন কর্মকর্তা সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং প্রকল্পের উপকারভোগীরা এ সময় উপস্থিত ছিলেন। ঝিনাইদহের মহেশপুর উপজেলার 57 জন দুস্থ ও অসহায় মানুষের মধ্যে গতকাল সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ করা হয়। উপজেলা হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে সংসদ সদস্য মোহাম্মদ মতিয়ার রহমান প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে উপজেলা জামায়াতের আমির ও প্রেস ক্লাবের সভাপতি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। এ সময় 45 জনকে সেলাই মেশিন এবং 12 জনকে হুইল চেয়ার দেওয়া হয়। এদিকে যশোরের কেশবপুর উপজেলা পরিষদ চত্বরে মৎস্য চাষীদের মধ্যে মৎস্য উপকরণ বিতরণ করা হয়। উপকরণের মধ্যে ছিল মাছের খাবার, চুন, সার এবং পেঁপে গাছের চারা। উপজেলা নির্বাহী অফিসার প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধে 6:05 ইংরেজিতে।
7: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, আজ পবিত্র আশুরা। এ উপলক্ষে দিবসটির গুরুত্ব তাৎপর্য সম্পর্কে বলছেন মুফতি মাসুম বিল্লাহ।

0: সাল্লি আলা রাসূলিহিল করিম আম্মা বাদ। আরবি ১২ মাসের প্রথম মাসের নাম মুহররম, আর মুহররম মাসের ১০ তারিখকে আশুরা বলে। আশুরার দিনে কিছু করণীয় ও বর্জনীয় আছে। করণীয় হল আশুরার দিন এবং তার পরের দিন অথবা তার পূর্বের দিন মিলিয়ে মোট ২টি রোজা রাখা। মুসলিম শরীফের একটি হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুস সিয়ামি বাদা রমজান শাহরুল্লাহিল মুহররম, অর্থাৎ রমজান মাসের পরে আল্লাহ পাকের মাস মুহররম মাসের রোজা সবথেকে বেশি উত্তম। অর্থাৎ মুহররম মাসের ১০ তারিখের রোজা রমজানের রোজার পরে সবথেকে বেশি ফজিলত রাখে। মুসলিম শরীফের অন্য একটি হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আশা রাখি আশুরার রোজা বিগত বছরের গুনাহের কাফফারা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে রমজান নাজিল হওয়ার পূর্বে আশুরার রোজা ফরজ ছিল। অন্য এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তোমরা আশুরার রোজা রাখো এবং ইহুদিদের বিরোধিতা করো, তা এভাবে যে আশুরার পূর্ব দিনে অথবা আশুরার পরের দিনে রোজা রাখো। বুখারী ও মুসলিম শরীফের একটি হাদিসে বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় এলেন তখন ইহুদিদেরকে দেখলেন তারা রোজা রাখে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন, এটা কোন দিন তোমরা রোজা রাখো? তারা বলল, এটা মহান দিন, আল্লাহ পাক এদিনে আমাদের নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে এবং তার কওমকে বা জাতিকে ফেরাউন থেকে নাজাত দিয়েছিলেন, মুক্তি দিয়েছিলেন এবং ফেরাউন ও তার কওমকে নদীতে ডুবিয়ে দিয়েছিলেন, তাই শুকরিয়া স্বরূপ হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এদিন রোজা রেখেছিলেন, তাই আমরাও এই দিন রোজা রাখি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আমরা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের বেশি নিকটবর্তী এবং তার অনুসরণের বেশি হকদার। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনে রোজা রাখলেন এবং অন্যদেরকে রোজা রাখার আদেশ দিলেন। মুসলিম শরীফের অন্য এক হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশুরার দিনে রোজা রাখলেন তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বললেন, এটা তো এমন দিন যাকে ইহুদিরা বড় মনে করে, ওই দিন রোজা রাখলে তাদের সাথে মিল হয়ে যাবে, সাদৃশ্য হয়ে যাবে, আর তাদের সাথে মিলার বা সাদৃশ্যতার নিষেধ এসেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক আমাকে যদি আগামী বছর জীবিত রাখেন তাহলে ৯ই মুহররম ও রোজা রাখব, যাতে ইহুদিদের সাথে মিল না হয় বা ইহুদিদের সাথে সাদৃশ্য না হয়। আশুরার দিনের দ্বিতীয় করণীয় হল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াসআ আলা ইয়ালিহি ফি নফকাতি ইয়াউমা আশুরা ওয়াসআ আল্লাহু আলাইহি সাইরা সানাতিহি, অর্থাৎ যে ব্যক্তি আশুরার দিনে নিজ পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করবে আল্লাহ পাক তার জন্য সারা বছর রুজির প্রশস্ততা দান করবেন। তাই এদিনে নিজের সাধ্য মতো পরিবার পরিজনের জন্য ভালো খাবারের ব্যবস্থা করা মুস্তাহাব। তাই আশুরার দিনের কাজ হাদিস কোরআন মতে দুইটা, রোজা রাখা, ভালো খাবারের ব্যবস্থা করা। এ ছাড়া অন্য যা কিছু আছে কোনটিই হাদিস কোরআন দ্বারা প্রমাণিত নয়, চাই সেটা কারবালার ময়দানের কথা হোক অথবা অন্য কিছু হোক। বিশেষ করে আহলে বাইতের কথা বলে দুঃখ প্রকাশ করা, বুক চাপড়ানো, মিছিল, তাজিয়া, জশ্নে জুলুস ইত্যাদি বেদাত বই কিছু নহে। এমনকি এদিনে আলোচনা করা এবং আহলে বাইতের দুঃখে দুঃখিত হয়ে কান্নাকাটি করা ইত্যাদি। আল্লাহ পাক আমাদেরকে সঠিক জিনিস জেনে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
1: পবিত্র আশুরা উপলক্ষে দিবসটির গুরুত্ব তাৎপর্য সম্পর্কে বললেন মুফতি মাসুম বিল্লাহ।
2: বাংলাদেশ বেতার খুলনা, এবার আয়োজনে থাকছে ভক্তিমূলক গান। শিল্পী মোশাররফ হোসেন, গীতিকার কাজী নজরুল ইসলাম।

0: कोई ना मैं पापी आगाहे।
1: শিবপ্রসাদা শুনলেন ভক্তিমূলক গান।
2: আল্লাহ তাআলার খাস বান্দা তারা যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। আল কোরআন, বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন জুম্মার নামাজের আজান ও দোয়া।

أشهد أن محمدا رسول

0: تلبى هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। আল হাদিস।

ফুটলো দুটি ফুল, ইসলামের ওই বাগিচাতে।

রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত শুনলেন কণ্ঠে মোহাম্মদ হারুনুর রশিদ, কথায় কাজী নজরুল ইসলাম। সুপ্রিয় আপনারা আমাদের আয়োজন শুনছেন মিডিয়াম ওয়েব 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলো হার্জে, এবং এফএম এর 88.8 মেগা হার্জে। এছাড়াও আমাদের আয়োজন শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। এবং তোমরা সকলে মিলে আল্লাহ তাআলার দিনকে মজবুতভাবে ধরে রাখো এবং পরস্পর মতবিরোধ করিও না। আল কোরআন সূরা আল ইমরান আয়াত 103। যে সমস্ত লোক নিজেদের সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে, রাতে ও দিনে, গোপনে ও প্রকাশ্যে, তাদের জন্যই আপন রবের নিকট সওয়াব রয়েছে, আর তাদের না কোনো ভয় আছে না তারা চিন্তিত হবে। আল কুরআন সূরা বাকারা আয়াত 284। তোমরা কখনো নেকির মধ্যে পূর্ণতা হাসিল করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেদের প্রিয় জিনিস হতে কিছু খরচ না করবে। আল কুরআন সূরা আল ইমরান আয়াত 92। যে ব্যক্তি দুনিয়াতে নিজ আমলের বদলা চাইবে তাকে দুনিয়াতেই দিয়ে দেব, আর আখেরাতে তার জন্য কোনো অংশ থাকবে না। আর যে ব্যক্তি আখেরাতে বদলা চাইবে আমি তাকে আখেরাতেই সওয়াব দান করব এবং দুনিয়াতেও দিব। আমি অতি শীঘ্র শুকরগুজার বান্দাদেরকে বদলা দিব, অর্থাৎ ওইসব লোককে অতি শীঘ্রই বদলা দিব যারা আখেরাতে সওয়াবের নিয়তে আমল করে। আল কোরআন সূরা আল ইমরান আয়াত 140। বাংলাদেশ বেতার খুলনা, আজ পবিত্র আশুরা। এ উপলক্ষে এখন শুনবেন ট্রান্সক্রিপশন সার্ভিস প্রযোজিত বিশেষ গ্রন্থিত অনুষ্ঠান মহররমের চাঁদ এলো ঐ।

আকাশে দেখা দিয়েছে মহরমের চাঁদ, শুরু হয়েছে নতুন হিজরি বছরের প্রথম মাস মহরম। ইসলামের চারটি তাৎপর্যপূর্ণ মাসের অন্যতম এই মাস মুসলিম উম্মার কাছে শ্রদ্ধা, সংযম, আত্মত্যাগ ও আদর্শের প্রতীক। পবিত্র মহরম আমাদের স্মরণ করিয়ে দেয় ইতিহাসের বহু তাৎপর্যপূর্ণ ঘটনা। আর এই মাসের দশম দিন পবিত্র আশুরা মানব সভ্যতার ইতিহাসে এক অনন্য স্মরণীয় দিন। এই দিনে নবী রাসূলদের জীবনে সংঘটিত হয়েছে বহু তাৎপর্যপূর্ণ ঘটনা। একই সঙ্গে কারবালার প্রান্তরে সত্য ও ন্যায়ের পক্ষে আত্মোৎসর্গের যে মহাকাব্য রচিত হয়েছিল তা আজও মানব সভ্যতার জন্য অনুপ্রেরণার উৎস হয়ে আছে।

তার জন্য অনুপ্রেরণার উৎস হয়ে আছে। ৬১ হিজরির দশই মহরম, ফোরাত নদীর তীরে কারবালার উত্তপ্ত প্রান্তরে অন্যায়ের কাছে মাথা নত না করে শাহাদাত বরণ করেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং তাঁর সঙ্গীরা। তাঁদের এই আত্মত্যাগ মানবতার ইতিহাসে সত্য ও ন্যায়ের সংগ্রামের সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্তগুলোর একটি। প্রিয় শ্রোতা, সাদর আমন্ত্রণ পবিত্র আশুরা উপলক্ষে ট্রান্সক্রিপশন সার্ভিসে রেকর্ডকৃত গান নিয়ে বিশেষ আয়োজন মহররমের চাঁদিল ওই অনুষ্ঠানে। অনুষ্ঠানের শুরুতেই শুনব একটি মার্সিয়া, শিল্পী ইউসুফ আহমেদ খান, গীতিকার নুরুল ইসলাম মানিক, সুরকার শিল্পী নিজেই।

কারবালার বেদনাময় ঘটনা কেবল একটি যুদ্ধের ইতিহাস নয়, এটি সত্যের জন্য আত্মত্যাগের ইতিহাস। ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু এর শাহাদতের সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে শোক নেমে আসে সমগ্র মুসলিম জাহানে। সেই বেদনা আজও মানুষের হৃদয়ে সমানভাবে নাড়া দেয়। মরুপ্রান্তরের সেই রক্তস্নাত দিনের স্মৃতি যুগে যুগে কবি, শিল্পী ও সাধকদের কণ্ঠে ধ্বনিত হয়েছে। মানুষের কান্না, শোক আর ভালোবাসার ভাষা হয়ে উঠেছে অসংখ্য শোকসঙ্গীত। এই গভীর শোক ও মানবতার আর্তনাদকে ধারণ করে এবারে শুনব জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা হৃদয়ছোঁয়া পরিবেশনা ফোরাতের পানিতে নেমে সমবেত কণ্ঠে।

প্রিয় শ্রোতা, কারবালার বিপর্যয়ের মুহূর্তেও ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু ও তাঁর পরিবার অবিচল ছিলেন আল্লাহ ও তাঁর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে। বিপদের মুখেও তাঁরা হারাননি ইমানের দৃঢ়তা, হারাননি নবীপ্রেমের আলো। তাই মহরমের শিক্ষা শুধু শোকের নয়, এটি আত্মশুদ্ধি, ধৈর্য, বিশ্বাস এবং প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে হৃদয়ে ধারণ করারও শিক্ষা। কারবালার শোক, ত্যাগার ভালোবাসার অবিনশ্বর ইতিহাস যুগে যুগে মানুষের হৃদয়কে আন্দোলিত করেছে। সেই গভীর বেদনার প্রতিধ্বনি নিয়েই রচিত হয়েছে হৃদয়স্পর্শী গান কাঁদো কাঁদো সারা জাহান। শোকের আবহে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু ও কারবালার শহীদদের স্মরণে শুনুন এই আবেগময় পরিবেশনা। শিল্পী সোহরাব হোসেন, গীতিকার মাসুদ করিম।

মহরমের চাঁদ দেখা দিলেই ইতিহাসের পাতা যেন আবার খুলে যায়। স্মৃতিতে ফিরে আসে কারবালার প্রান্তর, ফোরাতের তীর, তৃষ্ণার্ত শিশুদের আর্তনাদ, স্বজন হারানোর বেদনা এবং সত্যের পথে অবিচল থাকার এক অনন্য দৃষ্টান্ত। এই শোক গাঁথা শুধু আরবের মরুভূমিতে সীমাবদ্ধ থাকেনি, তা ছড়িয়ে পড়েছে বিশ্বের নানা ভাষা ও সংস্কৃতিতে। বাংলা সাহিত্যেও কারবালার বেদনা গভীর আবেগে স্থান পেয়েছে। এবার শুনুন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা একটি কালজয়ী মার্সিয়া, মহরমের চাঁদ এলোই কাঁদাতে ফের দুনিয়ায়। কণ্ঠে ফেরদৌসী রহমান।

0: শ্রোতা বন্ধুরা, বাংলার লোকসাহিত্যে কারবালার ইতিহাস বিশেষভাবে সংরক্ষিত হয়েছে পুঁথি সাহিত্যে। গ্রাম বাংলার আসরে এসব পুঁথি পাঠের মাধ্যমে মানুষ জেনেছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুয়ের সংগ্রাম, তাঁর পরিবারের আত্মত্যাগ এবং কারবালার বেদনাময় ইতিহাস। পুঁথির ভাষা সহজ, কিন্তু তাঁর আবেগ গভীর। শ্রোতাকে এই মুহূর্তেই নিয়ে যায় ইতিহাসের সেই ঘটনাবহুল প্রান্তরে। এখন আমরা শুনব একটি পুঁথির অংশ। এতে বর্ণিত হয়েছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু এর কারবালার প্রান্তরে আগমন এবং সেই মর্মস্পর্শী মুহূর্তের চিত্র। পুঁথিটি লিখেছেন মৌলভী কাজী আমিনুল হক, পাঠে আছেন আব্দুল লতিফ।
1: কারবালা ময়দানে যাবে হোসেন পৌঁছিল, চলিতে ঘোড়ার পাও জমিনে গাড়িল। হায় হায় তিনবার শব্দ শিরের পরেতে, শুনিতে পাইলেন তিনি গায়েব হইতে। যেখানে জমিতে রাখে কদম ঘোড়ার, খুনের ফোয়ারায় ওঠে পানির আকার। আরে সবারই যথে কো পশু পড়িল বসিয়া, সামনে না যায় কবুয়ু সে জায়গা ছাড়িয়া। আয় আরে করিল বহুত চেষ্টা না চলে আগেতে, কাপিল সবার দিল তখন ভয়েতে। তাকো তো নাহি কো আর যাইতে সামনে,

প্রিয় শ্রোতা, পুঁথি পাঠ শুনতে শুনতে আমরা চলে এলাম পবিত্র আশুরা উপলক্ষে ট্রান্সক্রিপশন সার্ভিসে রেকর্ডকৃত গান নিয়ে বিশেষ আয়োজন মহররমের চাঁদ এলো ওই অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। কারবালার প্রান্তরে সংঘটিত সেই মর্মন্তুদ ঘটনা আজও মানবতার ইতিহাসে এক অনন্য শিক্ষা হয়ে আছে। মহররমের চাঁদ অস্ত যাবে, সময়ের স্রোতে দিন মাস ও বছর পেরিয়ে যাবে, কিন্তু কারবালার শিক্ষা কখনো মুছে যাবে না। সত্যের পক্ষে অবিচল থাকা, অন্যায়ের কাছে মাথা নত না করা এবং ন্যায় ও মানবতার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার যে মহান আদর্শ ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু ও তাঁর সঙ্গীরা রেখে গেছেন, তা যুগে যুগে মানুষকে প্রেরণা যুগিয়ে যাবে। পবিত্র আশুরা উপলক্ষে বিশেষ অনুষ্ঠান মহররমের চাঁদ এলো ওই এখানেই শেষ করছি। মহান আল্লাহ আমাদের সকলকে সত্য, ন্যায় ও মানবতার পথে চলার তৌফিক দান করুন।

পবিত্র আষাঢ় উপলক্ষে এতক্ষণ শুনলেন ট্রান্সক্রিপশন সার্ভিস প্রযোজিত বিশেষ গ্রন্থিত অনুষ্ঠান মহরমের চাঁদ এলোই। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, কিছুক্ষণের মধ্যেই শুনবেন ইংরেজি সংবাদ, যা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা পবিত্র আশুরা উপলক্ষে শুনছেন হামদ, নাত ও মরসিয়া।

در حبیب نور آلا سارا جهانیر

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা পবিত্র আশুরা উপলক্ষে হাম, নাত ও মার্শিয়া শুনছিলেন। অনুষ্ঠানের বাকি অংশ বাংলা সংবাদের পর শুনবেন। বাংলাদেশ বেতার খুলনা, এখন বেলা দুটোর সংবাদ বাংলায় ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর দুটো, বাংলাদেশ বেতার, খবর পড়ছি জিনাত আক্তার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বেইজিং এর গ্রেট হল অব পিপল এ স্থানীয় সময় সকাল ১০টায় বৈঠকটি শুরু হয়। এর আগে চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান ঝাও লেজি একই স্থানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির পিপলস হিরোজ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। স্থানীয় সময় সকাল ৯:১০ তিনি বেইজিং এর তিয়ানহানমেন স্কোয়ারে পৌঁছালে চীনা সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল তাকে রাষ্ট্রীয় অভিবাদন জানায়। প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করে চীনা বিপ্লবী বীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিদর্শনস্বরূপ কিছুক্ষণ নীরবতা পালন করেন। এ সময় দুদেশের জাতীয় সঙ্গীত বাজানো হয় এবং বিয়োগলে বেজে ওঠে করুণ সুর। বাংলাদেশ ও চীনের মধ্যে গণমাধ্যম, স্বাস্থ্য, শিক্ষা, দক্ষতা উন্নয়ন সহ বিভিন্ন দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গতকাল বিকেলে বেইজিং এর গ্রেট হল অব দ্য পিপল এ চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকের পর এসব সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পরে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহদি আমিন জানান, গণমাধ্যম খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং তথ্য আদান প্রদান বৃদ্ধির লক্ষ্যে ৪টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে বাংলাদেশ সরকারের পক্ষে স্বাক্ষর করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন এবং চীনের পক্ষে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া নিউজ এজেন্সি ও চায়না মিডিয়া গ্রুপের প্রধানগণ স্বাক্ষর করেন। ডক্টর মাহদি আমিন বলেন, অন্য সমঝোতা স্মারকগুলোর মধ্যে রয়েছে স্বাস্থ্য, শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন সম্পর্কিত গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এবং কাঁঠাল রপ্তানি বিষয়ে এমওইউ। এছাড়া মানব সম্পদ উন্নয়নে পৃথক একটি কোঅপারেশন প্ল্যান সই হয় বলে তিনি জানান। পাঁচ দিনের চীন সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বিকেলে বেইজিং থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে আজ দেশে পবিত্র আশুরা পালিত হচ্ছে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদত বার্ষিকী উপলক্ষে মহরম মাসের ১০ পবিত্র আশুরা পালন করা হয়। দিনটি স্মরণে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন এবং বিভিন্ন সরকারি চ্যানেল বিশেষ অনুষ্ঠান প্রচার করছে। আগামী রোববার সারা দেশে একযোগে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ২৪০,০০০ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল। ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে এপর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে অন্তত ২৩৫ জনে দাঁড়িয়েছে এবং ৪,৩০০র বেশি মানুষ আহত হয়েছেন। এ ঘটনায় আরও বহু মানুষ মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকারী দলগুলো ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া জীবিতদের খুঁজে বের করতে দ্রুতগতিতে কাজ করছে। জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেজার বলেছেন, ভেনেজুয়েলার বিধ্বস্ত পরিস্থিতি মোকাবেলায় সহায়তার জন্য একটি জরুরি তহবিল থেকে ১৫ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করা হয়েছে। এদিকে ভেনেজুয়েলায় সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে বিপুল প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হরমুজ প্রণালী দিয়ে অনুমতি ছাড়া কোনো জাহাজ চলাচল করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে ইরান। গতকাল ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এই সতর্কতা জারি করে। ইরান জানিয়েছে, হরমুজ প্রণালী ব্যবহারকারী জাহাজ থেকে তারা সামুদ্রিক সেবা ফি আদায় করতে চায়। তবে যুক্তরাষ্ট্রের দাবি, হরমুজ একটি আন্তর্জাতিক জলপথ, ফলে সেখানে কোনো ধরনের টোল বা ফি আরোপ করা উচিত নয়। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর। আজ লস অ্যাঞ্জেলেসে তুরস্ক ৩-২ গোলে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে পরাজিত করেছে। অন্যদিকে সান ফ্রান্সিসকোতে প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়ার মধ্যকার খেলাটি গোলশূন্য ড্র হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের কানসাসে নেদারল্যান্ডস ৩-১ গোলে তিউনিশিয়াকে, নিউ জার্সিতে ইকুয়েডর ২-১ গোলে জার্মানিকে এবং ফিলাডেলফিয়ায় আইভরি কোস্ট ২-০ গোলে কুরাসাওকে পরাজিত করে। এছাড়া ডালাসে জাপান সুইডেনের মধ্যকার খেলাটি ১-১ গোলে ড্র হয়। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 3টায়।
1: সুপ্রিয় শ্রোতা, ঢাকা থেকে প্রচারিত বেলা 2টার বাংলা সংবাদের পর আবার আমরা ফিরে এলাম বিজ্ঞাপন তরঙ্গের নিয়মিত আয়োজনে, যেখানে আপনারা শুনছিলেন পবিত্র আশুরার উপলক্ষে মার্সিয়া, হামদ ও নাথ।

0: সুপ্রিয় শ্রোতা, বিজ্ঞাপন তরঙ্গে এতক্ষণ আপনারা শুনলেন পবিত্র আশুরা উপলক্ষে মহান আল্লাহ পাকের শানে হামদ, নাতি রসুল এবং মার্সিয়া। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটার ব্যান্ডে, অর্থাৎ 558 কিলোহার্জে, এবং একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে। এছাড়াও অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপের মাধ্যমেও। বাংলাদেশ বেতার খুলনা, আজ পবিত্র আশুরা, এ উপলক্ষে এখন শুনবেন ট্রান্সক্রিপশন সার্ভিস প্রযোজিত বিশেষ গ্রন্থিত অনুষ্ঠান মহররমের চাঁদ এলো ঐ।
1: আজ 10ই মহররম, পবিত্র আশুরা। হিজরি 61 সনের ঠিক এই দিনটিতে বর্তমান ইরাকের কারবালা নামক প্রান্তরে পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুরতম হৃদয় বিদারক ঘটনাটি সংঘটিত হয়েছিল। এই দিনে বিশ্ব মানবতার মুক্তির দূত মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় দৌহিত্র হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ কর্তৃক নৃশংসভাবে শহীদ হয়েছিলেন। সেদিন শত্রু কর্তৃক অবরুদ্ধ টলটলায়মান পানি বিস্তৃত সোরাতের কূলে উঠেছিল শোকের মাতম।

ইসলামের খিলাফত এক পবিত্র খোদাই আমানত, যা দেশের প্রতিটি মানুষকে দেশের মধ্যে ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে পরিপূর্ণ নিরাপত্তার সাথে বসবাসের নিশ্চিত গ্যারান্টি দিয়ে থাকে। এই বিচারে ইয়াজিদের খিলাফত গ্রহণ ছিল সম্পূর্ণ অগণতান্ত্রিক, অনিয়ম, স্বৈরাচারী তথা রেসালাতের সম্পূর্ণ পরিপন্থী। ইসলামী রেনেসার দীপ্ত পথিক হোসেন তা মেনে নিতে পারেননি। তিনি সত্যকে সমুন্নত রাখার দৃঢ় প্রত্যয় নিয়ে গিয়ে যান সম্মুখ পানে। ফোরাতের কুলে শত্রু বেষ্টিত হয়েও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মিথ্যার সাথে আপোষ করেননি।

ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সত্য ও ন্যায়ের তৃপ্ত পথিক, সত্য প্রতিষ্ঠায় দীপ্ত পতাকাবাহী। তার অকৃত্রিম ক্ষুধাভক্তি, প্রেম ভালোবাসা, শুদ্ধ অন্তঃকরণ, মিথ্যে ও বাতিলের মোকাবেলায় আপোষহীন বীরত্বপূর্ণ আত্মত্যাগ বৃথা যায়নি। ইয়াজিদ বাহিনীর হাতে তিনি শাহাদাত বরণ করেছেন সত্যি, কিন্তু তার আদর্শ পরাজিত হয়নি। আর তাই তো কারবালা যুদ্ধে জয়লাভ করেও পরাজিত ইয়াজিদ আজও ঘৃণার পাত্র ধিকৃত। অপরদিকে ইমাম হুসাইন সারা বিশ্বের মুসলমানদের নিকট সমাদৃত, আজও বিশ্বের সব মুসলমান তাকে স্মরণ করে।

0: বিষাদ ব্যথায় ঘিরে।
1: দুঃখজনক হলেও সত্য যে, দশই মহরমের অন্তর্নিহিত সত্যকে প্রকৃত সত্যের আবহে না নিয়ে পুরো ঘটনাটিকে আমরা নিছক মরসিয়া ও আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি। আসলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকট আত্মীয়দের নিয়ে শাহাদাতের পথ বেছে নিয়েছিলেন, কিন্তু মিথ্যার সাথে আপোষ করেননি। ইমাম হোসেনের বেদনাসিক্ত স্মৃতি হাত ছেড়ে শুধু চোখের পানি ফেললেই আমাদের দায়িত্ব ও কর্তব্য শেষ হয়ে যাবে না। যে আদর্শের জন্য তিনি শাহাদাতের পেয়ালায় চুমুক দিয়েছিলেন, সেই আদর্শকে আমাদের সমুন্নত রাখতে হবে।

দশ মুহররমে আমাদের শিক্ষা হোক, বাতিলের মোকাবেলায় আমরা যেন ইমাম হোসেনের আপোষহীন আদর্শবাদকে গ্রহণ করতে পারি, সত্য ন্যায় প্রতিষ্ঠায় হই দীপ্ত সাহসী।

শাশ্বত হয়ে থাক দশই মহা।

সুপ্রিয় এতক্ষণ পবিত্র আশুর উপলক্ষে বিশেষ অনুষ্ঠান সেই কারবালা শুনলেন। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল বাংলাদেশ বেতার।

0: কৃষ্ণায় কাতর ফাতেমা দুলা।
1: আপনারা একটি মার্সিয়া শুনলেন শিল্পী সাবিনা ইয়াসমিন, গীতিকার সাইদুর রহমান সাইদ।
2: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, কিছুক্ষণের মধ্যেই বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বেলা ৩টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি আসমা আক্তার লিপি। প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ চীনের স্থানীয় সময় সকালে বেইজিং এর গ্রেট হল অব দ্য পিপলে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এর আগে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন জানান, বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। তিনি বলেন, এই সফরের উদ্দেশ্য হল বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ চীন সম্পর্ক আরও জোরদার করা। কৌশলগত সহযোগিতা থেকে শুরু করে বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান, উন্নয়ন প্রকল্প এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছবে বলে তিনি আশা প্রকাশ করেন। চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের আগে দেশটির ন্যাশনাল পিপলস কংগ্রেসের এনপিসি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজি একই স্থানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এর আগে সকাল ৯:৩০টার দিকে চীনের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে দেশটির বীরদের প্রতি শ্রদ্ধা জানান তারেক রহমান। এই সময় দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন এবং বিয়োগলে করুণ সুর বাজানো হয়। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে চীনের বিপ্লবী বীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। এর আগে গতকাল বেইজিং এর গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা সহ উষ্ণ অভ্যর্থনা জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। পরে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে ১৩টি সমঝোতা স্মারক আনুষ্ঠানিকভাবে সই হয়। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের আজ বিকেলে বেইজিং থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার। তিনি আজ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্যর অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আগামী দুই এক দিনের মধ্যে সংসদে মাদক প্রতিরোধ আইনে সংশোধনী উপস্থাপন করা হবে। তিনি বলেন, আধুনিক যুগে পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, নতুন আইন প্রয়োজন। শুধু আইন করলেই হবে না, আইন প্রয়োগের পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় গাম্ভীর্যের মধ্য দিয়ে আজ দেশে পবিত্র আশুরা পালিত হচ্ছে। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হজরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে মহরম মাসের ১০ তারিখে পবিত্র আশুরা পালন করা হয়। দিনটি স্মরণে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন এবং বিভিন্ন বেসরকারি চ্যানেল বিশেষ অনুষ্ঠান প্রচার করছে। ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে অন্তত ২৩৫ জনে দাঁড়িয়েছে এবং ৪,৩০০র বেশি মানুষ আহত হয়েছেন। এ ঘটনায় আরও বহু মানুষ মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকারী দলগুলো ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া জীবিতদের খুঁজে বের করতে দ্রুতগতিতে কাজ করছে। জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার বলেছেন, ভেনেজুয়েলার বিধ্বস্ত পরিস্থিতি মোকাবেলায় সহায়তার জন্য একটি জরুরি তহবিল থেকে ১৫ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করা হয়েছে। এদিকে ভেনেজুয়েলায় সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে বিপুল প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর। আজ রাত ১টায় যুক্তরাষ্ট্রের বোস্টনে নরওয়ে ফ্রান্সের মোকাবেলা করবে এবং একই সময়ে কানাডার টরেন্টোতে সেনেগাল ইরাকের মুখোমুখি হবে। এছাড়া আগামীকাল সকাল ৬টায় হিউস্টনে কেপ ভার্দে সৌদি আরব এবং একই সময় মেক্সিকোতে উরুগুয়ে স্পেনের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হবে। অন্যদিকে আগামীকাল সকাল ৯টায় ভ্যানকুভারে মিশর বনাম ইরান এবং একই সময় সিয়াটলে নিউজিল্যান্ড ও বেলজিয়ামের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হবে। এদিকে আজ সকালে লস এঞ্জেলসে তুরস্ক ৩-২ গোলে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে পরাজিত করেছে। অন্যদিকে সান ফ্রান্সিসকোতে প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়ার মধ্যকার খেলাটি গোলশূন্য ড্র হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনার বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৪টায়।
1: বাংলাদেশ বেতার খুলনা। সম্মানিত শ্রোতা, পবিত্র আশুরা উপলক্ষে এখন শুনবেন মার্সিয়া।

0: কান্দো সবাই কান্দো রে।
1: শ্রোতা বন্ধুরা, আপনারা পবিত্র আসর উপলক্ষে মার্সিয়া শুনছেন, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে।
0: কান্দো সবাই কান্দো রে, পরাণ ভোরে কান্দো রে, আশুরার দিন এলো রে, কান্দো সবাই কান্দো রে, মহাশোকের মহারমের পাষাণ বুকে বান্ধো রে, কান্দো সবাই কান্দো রে, পরাণ ভোরে কান্দো রে। মার্সিয়া গায় গ্রহ তারা, বিশ্ব নিখিল কে দেশারা, মার্সিয়া গায় গ্রহ তারা, বিশ্ব নিখিল কে দেশারা, কান্দে বৃক্ষ ভ্রমর ইলি বাহারের গুলবাগে রে, কান্দো সবাই কান্দো রে, পরাণ ভোরে কান্দো রে, আশুরার দিন এলো রে, কান্দো সবাই কান্দো রে, মহাশোকের মহারমের পাষাণ বুকে বান্ধো রে, কান্দো সবাই কান্দো রে, পরাণ ভোরে কান্দো রে। পাষাণ সীমার ছুরি চালায় ইমাম হোসেনের গলায়, পাষাণ

কান্দো সবাই কান্দো রে, পরাণ ভোরে কান্দো রে, আশুরার দিন এলো রে, কান্দো সবাই কান্দো রে।

রে পরাণ ভোরে কান্দো রে, কান্দো সবাই কান্দো রে, পরাণ ভোরে কান্দো রে।

0: আপনারা এতক্ষণ পবিত্র আশার উপলক্ষে মার্সিয়া শুনছিলেন, বাংলাদেশ বেতার খুলনা। শুরু হচ্ছে সাপ্তাহিক ধর্ম বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সিরাতুল মুস্তাকিম। পরিচালনা করছেন মুফতি মাসুম বিল্লাহ।
1: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় শ্রোতা, ইসলামের সুমহান শিক্ষা অর্জনের লক্ষ্যে যারা যেখানে বসে আমাদের আজকের এই অনুষ্ঠান শুনছেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও মোবারকবাদ। শুরু করছি আপনাদের প্রিয় সাপ্তাহিক ধর্মীয় ম্যাগাজিন অনুষ্ঠান সিরাতুল মুস্তাকিম। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের শুরুতে শুনব দৈনন্দিন জীবনে কোরআন ও সুন্নাহ, আশুরার গুরুত্ব ও ফজিলত। আলোচনা করছেন মুফতি মোহাম্মদ ইলিয়াস হোসেন।
2: আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আল্লাহ তাআলা বান্দার জন্য বিশেষ কিছু সময় ও মৌসুম দিয়েছেন, যে সময় বান্দা অধিক ইবাদত ও ভালো কাজ করে সহজেই আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে। মুমিনের জন্য এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ রহমত। এই বরকতময় সময়ের মধ্যে একটি হল মহরম ও আশুরা। আরবি মাস হিসেবে প্রথম মাস মহরম। এই মাসকে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা দিয়েছেন। আল্লাহ বলেন, প্রকৃত পক্ষে আল্লাহর কাছে আল্লাহর কিতাব অর্থাৎ লাউহে মাহফুজে মাসের সংখ্যা ১২টি। সেই দিন থেকে যেদিন আল্লাহ তাআলা আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছিলেন, এর মধ্যে ৪টি মাস মর্যাদাপূর্ণ। সূরা তওবা আয়াত ৩৬। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ১২ মাসে এক বছর, এর মধ্যে ৪টি মাস সম্মানিত, জিলকাদ, জিলহজ ও মুহররম। ৩টি মাস পরপর রয়েছে আর ১টি মাস হল রজব। সহিহ বুখারী হাদিস নম্বর ৩১৯৭। অন্য হাদিসে এসেছে, রমজানের পর শ্রেষ্ঠ মাস হচ্ছে আল্লাহর মাস, যাকে তোমরা মহরম বলে থাকো। সুনানে কুবরা হাদিস নম্বর ৪২১৬। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের রোজার পর সর্বোত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস, মহরমের রোজা। সহিহ মুসলিম হাদিস ২৬৪৫। ইবনে রজব রহমতুল্লাহি আলাই বলেন, আমাদের পূর্বসূরীরা ৩ দশককে বেশি গুরুত্ব দিতেন। রমজানের শেষ ১০ দিন, জিলহজের প্রথম ১০ দিন এবং মহরমের প্রথম ১০ দিন। এ মাসের ১০ তারিখকে আশুরা বলা হয়। এই দিনের বিশেষ মর্যাদা ও ফজিলত রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে দেখতে পেলেন যে ইহুদিরা আশুরার দিনে রোজা রাখছে। তিনি জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তোমরা এই দিনে রোজা রাখো কেন? তারা বলল, এ অতি উত্তম দিন, এই দিনে আল্লাহ তাআলা বনি ইসরাইলকে তাদের শত্রুর কবল থেকে নাজাত দান করেন, ফলে এই দিনে মুসা আলাইহিস সালাম রোজা রাখেন। আল্লাহর রসুল বলেন, আমি তোমাদের অপেক্ষা মুসার অধিক নিকটবর্তী। এরপর তিনি এই দিনে রোজা রাখেন এবং রোজা রাখার নির্দেশ দেন। এই বিশেষ দিনের কিছু ফজিলত রয়েছে, বিভিন্ন হাদিসে তা বর্ণিত হয়েছে। হযরত আবু কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কাছে আমি আশা পোষণ করি যে তিনি আশুরার রোজার মাধ্যমে পূর্ববর্তী এক বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। জামে তিরমিজি হাদিস ৭৫২। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০ মহরমের সঙ্গে ৯ বা ১১ মহরম মিলিয়ে ২টি রোজা রাখার নির্দেশ দিয়েছেন। ৯ তারিখে রাখতে পারলে ভালো, কারণ হাদিসে ৯ তারিখের কথা স্পষ্ট বলা হয়েছে। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশুরা রোজা রেখেছিলেন এবং অন্যদের রোজা রাখতে বলেছিলেন, তখন সাহাবারা বললেন, হে আল্লাহর রসুল, এই দিন তো ইহুদি নাসারারা সম্মান করে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বলেন, ইনশাআল্লাহ আগামী বছর আমরা ৯ তারিখেও রোজা রাখব। বর্ণনাকারী বলেন, এখনও আগামী বছর আসেনি, এই অবস্থায় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। রুবাইয়া বিনতে মুআউযিজ বলেন, ওই দিন রোজা রাখতাম এবং আমাদের শিশুদের রোজা রাখতে আদেশ করতাম। আমরা তাদের জন্য পশমের খেলনা তৈরি করে দিতাম, তাদের কেউ খাবারের জন্য কাঁদলে তাকে ওই খেলনা দিয়ে ভুলিয়ে রাখতাম, আর এভাবেই ইফতারের সময় হয়ে যেত। সহিহ বুখারী হাদিস ১৯৬০। তওবা ইস্তেগফার যে কোনো সময় গুরুত্বপূর্ণ আমল, তবে কিছু সময় এমন রয়েছে যখন তওবার পরিবেশ বেশি অনুকূল হয়। বান্দার উচিত সেই প্রত্যাশিত মুহূর্তগুলো কদর করা। মহরমের এ মাসটি, বিশেষ করে ১০ তারিখ, এমনই এক মোক্ষম সময়। এদিন তওবা কবুল হওয়া, নিরাপত্তা এবং অদৃশ্য সাহায্য লাভ করার কথাও আছে। এজন্য এই সময়ে এমন সব আমাদের প্রতি মনোনিবেশ করা উচিত যাতে আল্লাহর রহমত বান্দার দিকে আরও বেশি ধাবিত হয়। এক সাহাবি নবী করিম সাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রসুল, রমজানের পর আপনি কোন মাসে রোজা রাখতে বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যদি রমজানের পর রোজা রাখতে চাও তাহলে মহররমের রোজা রাখো, কেননা মহররম হচ্ছে আল্লাহর মাস। এ মাসে এমন একদিন আছে যেদিন আল্লাহ তাআলা অতীতের অনেকের তওবা কবুল করেছেন, ভবিষ্যতেও অনেকের তওবা কবুল করবেন। আল্লাহ পাক আশুরার রোজার প্রতি গুরুত্ব আরোপ করবার তৌফিক দান করুন এবং তওবা করারও তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
1: অনুষ্ঠানের এ পর্যায়ে শুনব ইসলামের দৃষ্টিতে যে সব গুণে জীবন সুন্দর হয়। আলোচনা করবেন মাওলানা ইকরামুল কবির।
3: উত্তম চরিত্রের মূর্ত প্রতীক হলেন প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন, নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। সূরাতুল কলাম আয়াত 4। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে আমার সবচেয়ে প্রিয় ও কিয়ামতের দিন আমার সবচেয়ে কাছে থাকবে যে তোমাদের মধ্যে অধিকতর সুন্দর চরিত্রের অধিকারী। ইসলাম সবার সঙ্গে সুন্দর ব্যবহারের নির্দেশনা দিয়েছে। সত্য কথা মানুষের জীবনকে সুন্দর করে, তাই সত্যবাদিতা মুমিনের ভূষণ, সফলতার পথে নিয়ে আসে, সততা আর ধ্বংসের পথে পৌঁছে দেয় মিথ্যা ও কপটতা। তাই মহান আল্লাহ সত্যবাদীদের সঙ্গে থাকার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, হে মুমিনরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। তিনি তোমাদের কর্ম ত্রুটিমুক্ত করবেন এবং তোমাদের ক্ষমা করবেন। যারা আল্লাহ ও তার রসুলের আনুগত্য করে তারা অবশ্যই সফল কাম হবে। সূরাতুল আহজাব আয়াত 70-71। বিপদ আপদের মুহূর্তে ধৈর্য ধারণ করা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহকে ভয় করল এবং ধৈর্য ধারণ করল, আল্লাহ সৎ কর্মশীলদের প্রতিদান নিষ্ফল করেন না। সূরাতুল ইউসুফ আয়াত 90। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ধৈর্য ধারণের চেষ্টা করবে আল্লাহ তাকে ধৈর্য ধারণের সুযোগ দেবেন, আর ধৈর্যের চেয়ে অধিকতর ব্যাপক ও কল্যাণকর কোনো কিছু কাউকে দেওয়া হয়নি। বুখারি হাদিস 1469। সবার সঙ্গে সুন্দরভাবে কথা বলা সদকার সমতুল্য। সুন্দর কথা মানুষের অন্তরে অনেক বেশি প্রভাব বিস্তার করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য উদিত হওয়া প্রতিটি দিবসেই মানুষের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের উপর সদকা দেওয়া আবশ্যক হয়। দুজনের মধ্যে বিবাদ নিরসন করা সদকার সমতুল্য। কাউকে বাহনে উঠতে কিংবা কোনো সামগ্রী বাহনে তুলে দিতে সাহায্য করা সদকা। সুন্দর কথা বলা সদকা। নামাজে যাওয়ার প্রতিটি পদক্ষেপ সদকা। পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা সদকা। ইসলামের সৌন্দর্য হল অনার্থক কাজকর্ম পরিহার করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তির ইসলামের সৌন্দর্য হল অনার্থক কাজ পরিহার করা, সাধ্য অনুযায়ী অতিথির আদর আপ্যায়ন করা একজন মুসলিমের অন্যতম কর্তব্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ আল্লাহ ও আখিরাতের ওপর ইমান আনলে সে যেন কল্যাণকর কথা বলে নতুবা চুপ থাকে, কেউ আল্লাহ ও আখিরাতের উপর ইমান আনলে সে যেন অতিথির সমাদর করে। বুখারি হাদিস 6018। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সঙ্গে অত্যন্ত কোমল আচরণের নির্দেশ দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ কোমলতাকে পছন্দ করেন। আল্লাহ কোমলতার বদলায় যা দেন কঠোরতার কারণে তা দেন না। বুখারী হাদিস। সবার জন্য কল্যাণের প্রত্যাশা করা একজন মুসলিমের অন্যতম গুণ। পরামর্শ উপদেশ নির্দেশনা সহ অসংখ্য উপায়ে মানব সমাজের সব সদস্যের কল্যাণ কামনা করা যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলিমের উপর অন্য মুসলিমের ছয়টি অধিকার আছে। তখন বলা হলো, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা কি? তিনি বলেছেন, মুসলিমের সঙ্গে তোমার দেখা হলে সালাম দেবে, তোমাকে ডাকলে সাড়া দেবে, তোমার কাছে পরামর্শ চাইলে উত্তম পরামর্শ দেবে, হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বললে তুমি তার উত্তরে আরহামুক আল্লাহ বলবে, অসুস্থ হলে তাকে দেখতে যাবে আর মারা গেলে তার জানাজায় অংশগ্রহণ করবে। মুসলিম হাদিস 2162।
1: অনুষ্ঠানে এবার রয়েছে তাকওয়ার গুরুত্ব ও সাহাবাদের আমল সম্পর্কে আলোচনা। আলোচনা করছেন মাওলানা হাফিজুর রহমান।
4: ইসলামে তাকওয়া হল আল্লাহ ভীতি, যা মানুষকে পাপ থেকে বিরত রাখে। আল্লাহর কাছে সর্বাধিক সম্মানিত সেই যে সর্বাধিক তাকওয়াবান। তাকওয়ার মাধ্যমে গুনাহ মাফ এবং বিরাট আজরের সুসংবাদ। ওমান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। যে তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তার গুনাহসমূহ মাফ করে দেন এবং তাকে বিরাট আজর দান করেন। তাকওয়ার মাধ্যমে প্রশস্ত রিজিকের সুসংবাদ। ওমান ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে রিজিক দান করেন অকল্পনীয়ভাবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসেন। তাকওয়ার ফলে আল্লাহ মুমিনের দুনিয়া ও আখেরাতের পথ সহজ করে দেন, বিপদ থেকে মুক্তি দেন। আল্লাহ তাআলা তাকওয়াবান ব্যক্তির জন্য সংকট থেকে উত্তরণের পথ ও রিজিকের ব্যবস্থা করে দেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তার তাকওয়া এত প্রখর ছিল যে কোনো খাবার গ্রহণের পর সন্দেহ হলে তিনি গলায় আঙ্গুল দিয়ে তা বমি করে বের করে দিতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তার তাকওয়া, তিনি রাতের অন্ধকারে ছদ্মবেশে মানুষের অবস্থা পর্যবেক্ষণ করতেন, সর্বদা নিজ দায়িত্বের কথা ভেবে আল্লাহর কাছে জবাবদিহিতার ভয়ে ভীত থাকতেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, তার তাকওয়ার সংজ্ঞায় তিনি বলতেন, আল্লাহকে ভয় করা, কোরআন অনুযায়ী আমল করা, অল্পে তুষ্ট থাকা এবং আখেরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, তার তাকওয়া, তিনি প্রচণ্ড সম্পদশালী হওয়া সত্ত্বেও অত্যন্ত সাদাসিধে জীবন যাপন করতেন এবং সর্বদা আল্লাহর ভয়ে কাঁদতেন। একবার খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনার বাহিরে এক ছাগলের পাল ও রাখালকে দেখতে পান। তার তাকওয়া পরীক্ষা করার জন্য তিনি রাখালকে বলেন, তোমার পাল থেকে একটি ছাগল আমাকে বিক্রি করে দাও এবং তোমার মনিবকে বলো যে এটি নেকড়ে বাঘে খেয়ে ফেলেছে। তখন সেই রাখাল অত্যন্ত বিনয়ের সাথে উত্তর দেয়, মনিব না দেখলে কি হবে, মনিবের মনিব আল্লাহ তো দেখছেন। গোলামের এই নিখাদ আল্লাহ ভীতি ও তাকওয়া দেখে খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু কেঁদে ফেলেন এবং পরবর্তীতে তাকে কুরাই

0: রাজিয়াল্লাহু সাহাবি উবাই ইবনুল কাব রাজিয়াল্লাহু আনহুর কাছে তাকওয়ার অর্থ জানতে চান। জবাবে উবাই রাজিয়াল্লাহু তাকে পাল্টা প্রশ্ন করেন, আপনি কখনো কি কাটাযুক্ত পথে হেঁটেছেন? ওমর রাজিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ হেঁটেছি। উবাই রাজিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, তখন আপনি কি করেছিলেন? হযরত ওমর রাজিয়াল্লাহু আনহু জবাব দিলেন, আমি খুব সাবধানে আমার কাপড় গুটিয়ে পা টিপে টিপে চলেছি যেন কোনো কাটা আমার গায়ে না ফোটে। হযরত উবাই রাজিয়াল্লাহু আনহু তখন বললেন, দুনিয়া নামক কাটাযুক্ত পথে এভাবেই অত্যন্ত সতর্কতার সাথে জীবন যাপন করা এবং গুনাহ থেকে বেঁচে চলার নামই হল তাকওয়া। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সর্ব অবস্থায় আল্লাহ ভীতি অর্জন করে দীন ও দুনিয়ার ভিতরে কামিয়াবি দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
1: এখন শুনব ইসলামের দৃষ্টিতে আশুরার করণীয় ও বর্জনীয়, এ সম্পর্কে শুনব মুফতি মাহফুজুর রহমানের কাছ থেকে।
2: ইন্নাল হামদালিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মুহররম মাস শুধু একটি নতুন বছরের সূচনা নয়, বরং এটি ইবাদত, আত্মশুদ্ধি, তওবা, আল্লাহর দিকে প্রত্যাবর্তন এবং ইতিহাস থেকে শিক্ষা গ্রহণের মাস। এই মাসের দশম দিন অর্থাৎ আশুরা ইসলামের ইতিহাসের অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এদিনে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিসসালামকে ও তার অনুসারীদেরকে ফিরাউনের জুলুম থেকে মুক্তি দিয়েছিলেন এবং ফিরাউন ও তার বাহিনীকে সমুদ্রে ডুবিয়ে ধ্বংস করেছিলেন। তাই একজন মুসলমানের কর্তব্য হল আশুরার প্রকৃত জ্ঞান জানা, সুন্না অনুযায়ী আমল করা এবং সমাজে প্রচলিত সব ধরনের কুসংস্কার, বিদআত ও শরিয়াত বিরোধী কর্মকাণ্ড থেকে দূরে থাকা। মুহররম মাসের অনেক ফজিলত রয়েছে। সংক্ষিপ্তাকারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো উল্লেখ করেছেন তা হলো, এটি একটি হারাম মাস, অধিক সম্মানিত চার মাসের একটি মাস, এবং এটি আল্লাহর মাস। সকল মাসই, সকল দিনই আল্লাহর, কিন্তু বিশেষভাবে এ মাসকে আল্লাহর সাথে সম্পৃক্ত করে বলা হয়েছে শাহরুল্লাহ, এটি আল্লাহর মাস। রমজানের পরে সর্বোত্তম সিয়াম সাধনার মাস হল এই মুহররম মাস। এ মাস তওবা ও ক্ষমালাভের মাস। তো আশুরায় কি করণীয়, দিনটি আমরা ইবাদতের মাধ্যমে উদযাপন করতে পারি, সে বিষয়ে আমরা দিক নির্দেশনা গ্রহণ করব ইনশাআল্লাহ। এদিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল রোজা রাখা। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং অত্যন্ত ফজিলতপূর্ণ ইবাদত। আমরা দশই মুহররম আশুরার রোজার সাথে সাথে নয় মুহররম অথবা এগারোই মুহররম অতিরিক্ত আরও একটি রোজা রাখব। দশ মুহররম রোজা রাখার মাধ্যমে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের সেই শুকরিয়া আদায় হবে এবং নয় এবং এগারো তারিখ রোজা রাখার মাধ্যমে ইহুদিদের সাথে আমাদের আমলের স্বাতন্ত্রতা তৈরি হবে। মুহররম আত্মশুদ্ধির মাস, তাই বেশি বেশি তওবা ও ইস্তেগফার, আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা উচিত। এছাড়া এক হাদিসে আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে এমন একটি দিন আছে যেদিন আল্লাহ তাআলা বিগত সম্প্রদায়ের তওবা কবুল করেছেন। ভবিষ্যতেও যদি কেউ এই মাসে সেই দিনে তওবা করেন, তার তওবাও আল্লাহ তাআলা কবুল করবেন। এছাড়াও নফল ইবাদত বৃদ্ধি করা, যেমন কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদ, জিকির, দোয়া, দান সদকা এবং অন্যান্য নেক আমলের প্রতি গুরুত্ব দেওয়া চায়। গীবত, মিথ্যা, ঝগড়া, অন্যায় ও সকল গুনাহ থেকে দূরে থাকা অত্যন্ত জরুরি। আশুরার রোজার অনেক ফজিলত রয়েছে। এর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আমি আশা করি আশুরার রোজার কারণে আল্লাহ তাআলা বিগত এক বছরের সগীরা গুনাহ মাফ করে দিবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ও আশুরার রোজার মতো অন্য কোন রোজার প্রতি এত বেশি গুরুত্ব দিতে দেখিনি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই আশুরার ব্যাপারে তাদের থেকে বিভিন্ন আমল পাওয়া যায়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আশুরার রোজাকে অত্যন্ত গুরুত্বের সাথে পালন করতেন। তারা নিজেরা তো পালন করতেনই এবং যাদের এখনও রোজা রাখার বয়সে উপনীত যারা হননি, তাদের সন্তান যারা ছিলেন, তারাও তাদের সন্তানদেরকে রোজা রাখার অভ্যাসে গড়ে তুলতেন আশুরার রোজার মাধ্যমে। এভাবে যখন ইফতারের সময় হতো, তো ছোট কচিকাঁচা বাচ্চা সাহাবিদেরকে নিয়ে তারা ইফতার করতেন। রমজানের রোজা ফরজ হওয়ার পরও তারা আশুরার রোজাকে সুন্নত হিসেবে খুব গুরুত্বের সাথে পালন করতেন। তারা আশুরার রোজাকে শোক দিবস বা উৎসব দিবস বানাননি, বরং ইবাদত ও রোজার দিন হিসেবে গ্রহণ করেছিলেন। আশুরার দিন আমাদের সমাজে বর্তমানে অনেক কুসংস্কার জেঁকে বসেছে, বিশেষ করে শোক দিবস পালন করা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, শোক দিবস তিন দিন পালন করা হয়, আর নারীদের ক্ষেত্রে যার স্বামী ইন্তেকাল করেছেন তার জন্য চার মাস দশ দিন শোক পালন বাধ্যতামূলক। এছাড়া প্রতি বছর বছর ঘুরে ঘুরে যেদিন কেউ ইন্তেকাল করেছে ওই দিনেই মাতম করা, শোক পালন করা, এটির কোনো স্থান ইসলামে নেই, এটা ইসলাম বিরোধী কাজ। আর মাতম, বিলাপ ও বুক চাপড়ানো, এটা তো মহা অন্যায়। উচ্চস্বরে কান্নাকাটি

0: বুক চাপড়ানো, মাথায় আঘাত করা, চুল ছেঁড়া, কাপড় ছিঁড়ে শোক প্রকাশ করা, এটি সুস্পষ্ট হারাম। এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে কান্না চক্ষু থেকে আসে তা রহমত, তা দয়া, আর যেই কান্না মুখ থেকে, হাত থেকে আসে, অর্থাৎ মুখে বিভিন্ন শ্লোক বলে বলে কান্না করা, হাত দিয়ে গাল চাপড়ানো, বুক চাপড়ানো, চুল ছেঁড়া, এটা শয়তানের পক্ষ থেকে আসে। সুতরাং কেউ যদি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যান, তো তখন মুসলমানের করণীয় হলো একথা বলা যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, আমরা আল্লাহর সৃষ্টি, আবার তার কাছেই আমরা ফিরে যাব। শরীরকে রক্তাক্ত করা, নিজের শরীরে আঘাত করা, ধারালো অস্ত্র দিয়ে রক্ত বের করা বা আত্মনির্যাতনের, এগুলো জাহেলি প্রথা। শোক মিছিল বের করা, এসবকে ধর্মীয় আমল মনে করে করা, এটা আরো বড় অন্যায়। অনেকে এই মাসে বিয়ে শাদী, ব্যবসা, নতুন কোনো কাজ শুরু করতে অপছন্দ করেন, এটি সম্পূর্ণ কুসংস্কার। আশুরাকে উৎসবের দিন বানানো, বিশেষ সাজসজ্জা, মেলা, শোভাযাত্রা, বিশেষ খাবারকে ধর্মীয় মর্যাদা দেয়া বা আনুষ্ঠানিক উৎসব পালন করা, এগুলো সবকিছুই গর্হিত কাজ এবং সুন্নাসম্মত নয়। এছাড়াও সুরমা, বিশেষ গোসল ও অন্যান্য ভিত্তিহীন আমল, এর মাধ্যমে বিশেষভাবে মুহররমকে পালন করা হয়, যার কোনো ভিত্তি ইসলামী শরীয়তে নেই। আশুরার প্রকৃত শিক্ষা হল আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, সুন্নার অনুসরণ, তওবা ইস্তেগফার, সিয়াম সাধনা এবং নেক আমলের প্রতি অগ্রসর হওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন ও সুন্না অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন, আমিন।
1: সবশেষে থাকছে মাসআলা মাসাইল নিয়ে আপনাদের পাঠানো জিজ্ঞাসার জবাব পর্ব। আপনাদের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন মুফতি সাইদ হুসাইন। আমাদের প্রথম শ্রোতা প্রশ্নকারী মোহাম্মদ হারুনুর রশিদ কালিয়া নড়াইল লিখেছেন, কোরআন খতমের পর এলাকার ইমাম সাহেবের মাধ্যমে কি বকশালও লাগে? এক্ষেত্রে সঠিক পদ্ধতি কি কি জানালে ভালো হবে।
2: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত শ্রোতা, মহান আল্লাহ তাআলা যে কোনো নেক আমলের পরই দোয়া কবুল করেন। একইভাবে কোরআনুল কারীমের তেলাওয়াত শেষ করার সময়টিও দোয়া কবুলের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এবং সুযোগ। সুনানে দারিমি কিতাবের মধ্যে এসেছে, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত খতম করার পর তার পরিবারকে একত্রিত করে তাদের জন্য দোয়া করতেন। কোরআন তেলাওয়াত সমাপ্ত করার পর নিজেই নিজের দোয়া করবে, এটাই অধিক উপযুক্ত। তবে অধিকতর কবুল হওয়ার প্রত্যাশায় অন্য কাউকে দিয়েও দোয়া করানো জায়েজ আছে। কিন্তু সামাজিকভাবে আমাদের দেশে যে ব্যবস্থাটা আছে, যে নিজে কোরআন খতম করার পর ইমাম সাহেবের মাধ্যমে বকশানো লাগে এবং এটাকে জরুরি মনে করা হয়, এটা কোনোভাবেই শরীয়ত সম্মত না। বরং এটিকে আবশ্যক মনে করলে সেটি সুস্পষ্ট সুন্নতের খেলাফ বলে বিবেচিত হবে। এজন্য আমি আমার ভাষাতে যতটুকু পারি সেভাবে দোয়া করব। আল্লাহ তাআলা তো অন্তরের অবস্থা হিসেবে আমার দোয়াকে কবুল করবেন।
1: এবারে প্রশ্ন করেছেন মুসাম্মাদ তাহেরা নাজনিন, বয়রা বাজার খুলনা থেকে। লিখেছেন, মেয়ের অনুমতি ছাড়া যদি তার অভিভাবক বিয়েতে সম্মতি প্রদান করে, তাহলে কি এই বিয়ে সহি হবে?
2: সম্মানিত শ্রোতা, সুস্থ মস্তিষ্কের অধিকারী প্রাপ্ত বয়স্কা নারীর বিবাহের পূর্বে তার অনুমতি নেওয়া, সম্মতি নেওয়া, এটা ওয়াজিব। তার বিবাহ তার অনুমতি বা সম্মতি ব্যতীত সহি হবে না। কোনো অভিভাবক তাকে বিবাহ দিলেই তা কার্যকর হবে না, বরং এই বিবাহ তার সম্মতি বা অনুমোদনের উপরে নির্ভর করবে। যদি মেয়ে যথাযথ অভিভাবকের বিবাহ প্রদানের সম্মতি দেয়, তবে এর দ্বারা বিবাহ কার্যকর হবে, অন্যথায় তা বাতিল বলে গণ্য হবে। মেয়ের অনুমতি ব্যতীত শুধু তার অভিভাবকের সম্মতিতে বিবাহ সহি হবে না।
1: মুফতি সাহেব, এখানে একটা কথা বলা যেতে পারে যে সাধারণত যেটা হয়ে থাকে, মানে যাদেরকে আরবিতে বলে বাকেরা, তারা যদি মুরব্বীদের কথা শোনে, এই জায়গায় বিবাহের কথাবার্তা বলছে এবং মেয়ের কাছে অনুমতি নেয়নি, তারপরেও তারা কথাবার্তা বলে সামনে আগাচ্ছে, সেসব কিছু শুনছে আর কিছু বলছে না, তাহলে বোঝা গেল যে এটা তার অনুমতি আছে, এটা অনুমতি। এই অনুমতি নাই বলতে হলো সে যদি স্পষ্ট বলে যে আপনারা যেখানে বিবাহর কথা বলছেন এখানে আমি সন্তুষ্ট নই, অথবা নিজে বলুক অথবা যে কোনো কায়দায় খবর যদি পৌঁছায় দেয়, এইটাকে অনুমতি নায়ের ভিতরে।
2: তারপরও যদি অভিভাবক জোর করে বিয়ে দেয়, তাহলে এক্ষেত্রে আর হবে না।
1: না, তাহলে হবে না। এবারে প্রশ্ন করেছেন মোহাম্মদ ইকরামুল হক, ঝালকাঠি সদর ঝালকাঠি থেকে। লিখেছেন, বিকাশ বা নগদে লেনদেন বেশি হলে অথবা রেগুলার ব্যবহার করলে তারা কিছু পয়েন্ট দেয়, এই পয়েন্ট ব্যবহার করে অনেক কুপন নেওয়া যায়, মাঝে মধ্যে তারা ফ্রিতেই কুপন দেয়, কুপনগুলো পেমেন্ট অথবা পে বিলে ব্যবহার করলে 1000 টাকা পেমেন্ট আমার অ্যাকাউন্ট থেকে 950 টাকা কাটে। এখন এই কুপন বা পয়েন্ট ব্যবহার করা শরীয়তের দৃষ্টিতে জায়েজ হবে কিনা?
2: সম্মানিত শ্রোতা, বর্তমান যুগে বিভিন্ন মোবাইল ব্যাংকিং বা ব্যবসা প্রতিষ্ঠান গ্রাহকদেরকে আকৃষ্ট করার জন্য পয়েন্ট, ক্যাশব্যাক, ডিসকাউন্ট বা কুপন দিয়ে থাকে। শরীয়তের দৃষ্টিতে এগুলো মূলত হিবা বা উপহার, জায়েজ পুরস্কার বা মূল্য ছাড় হিসেবে গণ্য হবে, যতক্ষণ পর্যন্ত এতে সুদ, জুয়া বা হারাম শর্ত যুক্ত না থাকে। বিকাশ বা নগদের মতো প্রতিষ্ঠানের সাধারণ অফার, কুপন বা ডিসকাউন্ট ব্যবহার করা বৈধ, কারণ এটি সকল গ্রাহকের জন্য ঘোষিত প্রমোশন, কোন অন্যায় সুবিধা আদায়ের জন্য এটা ঘুষ নয়। অতএব আপনি যদি কুপন ব্যবহার করে 1000 টাকার বিল 950 টাকায় পরিশোধ করেন, তাহলে অবশিষ্ট 50 টাকা বিকাশের পক্ষ থেকে আপনার জন্য বৈধ ডিসকাউন্ট বা পুরস্কার হিসেবে গণ্য হবে ইনশাআল্লাহ। এই সুযোগ গ্রহণ করা আপনার জন্য বৈধ।
1: এবারে প্রশ্ন করেছেন মোহাম্মদ আবরার ফাহাদ আশাশুনি সাতক্ষীরা থেকে। লিখেছেন, আমি অনলাইনে ব্যবসা করি। এই ব্যবসা পরিচালনা করার জন্য যে ইন্টারনেট ব্যবহার করতাম তা ছিল পাশের বাসার, তাদের অনুমতি ছাড়াই ব্যবহার করতাম। এখন আমার এতদিনের যে ইনকাম তা কি হারাম হিসেবে ধরা হবে? যদি হারাম হয়ে থাকে তাহলে কি আবার নতুন করে ব্যবসা শুরু করা উচিত? মেহরবানি করে বুঝিয়ে বলবেন।
2: সম্মানিত শ্রোতা, অন্য কোনো ব্যক্তির ওয়াইফাই তার অনুমতি ছাড়া ব্যবহার করা শরীয়তের দৃষ্টিতে নাজায়েজ। ইতিপূর্বে যতটুকু ব্যবহার করা হয়েছে তার জন্য আন্তরিকভাবে তওবা করা উচিত এবং ভবিষ্যতে এই ধরনের ব্যবহার থেকে বিরত থাকা উচিত। তবে এর জন্য কোনো জরিমানা বা ক্ষতিপূরণ দেওয়া আবশ্যক নয়। সবচেয়ে ভালো পদ্ধতি হল পাশের বাসার মালিকের কাছে যাওয়া এবং বিনয়ের সাথে বলা যে, ভাই, আমি অনিচ্ছাকৃতভাবে বা ভুলবশত আপনার ওয়াইফাই ব্যবহার করেছিলাম। আমি এখন বুঝতে পারছি এটা ভুল ছিল, আমাকে ক্ষমা করে দেন। আর যদি আপনি কোনো মূল্য নিতে চান তাহলে আমি মূল্য পরিশোধ করব। এভাবে আপনি যদি ব্যবহার করেন আশা করা যে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন।
1: এবারে প্রশ্ন করেছেন মোহাম্মদ আবু তাহের কোটচাঁদপুর ঝিনাইদহ থেকে। লিখেছেন, ঝিনুক, শামুক বা পাথর দিয়ে তৈরি আংটি বা গলার মালা অলংকার হিসেবে ব্যবহার করা নারীদের জন্য জায়েজ আছে কিনা?
2: সম্মানিত শ্রোতা, স্বর্ণ রূপা ছাড়া পাথরের আংটি বা অলংকার নারী পুরুষ কারোর জন্য ব্যবহার করা জায়েজ নেই। তবে যদি পাথর বা অন্য কোনো ধাতুর উপরে স্বর্ণ বা রূপার পালিশ করা থাকে, তাহলে যতক্ষণ পর্যন্ত সেই স্বর্ণ বা রূপার আস্তরণ বিদ্যমান থাকে ততক্ষণ পর্যন্ত সে অলংকার ব্যবহার করা নারীদের জন্য জায়েজ আছে। এছাড়া ঝিনুক, শামুক ইত্যাদি ঘরের সৌন্দর্যের জন্য এগুলি ব্যবহার করা যাবে। মহিলারা এগুলো মালা বা অলংকার হিসেবে পরিধান করতে পারবে, কারণ এগুলো মৌলিকভাবে কোনো হারাম বস্তু নয় এবং এর খোলসগুলো মানুষের নিত্য ব্যবহার্য উপকরণে পরিণত হয়। তবে পুরুষেরা ঝিনুক, শামুকের তৈরি মালা ব্যবহার করতে পারবে না।
1: এবারে প্রশ্ন করেছেন মোহাম্মদ আব্দুল আলীম ঝিকরগাছা যশোর থেকে। লিখেছেন, আমি এক ব্যক্তিকে নিয়মিত সালাম দিই কিন্তু সে সালামের উত্তর দেয় না বা কোনো কথাও বলে না। ইদানিং তার এই আচরণের কারণে আমি তাকে সালাম দেয়া বন্ধ করে দিয়েছি, আমার এই কাজটি কি ঠিক হচ্ছে?
2: সম্মানিত শ্রোতা, সালাম করা সুন্নত এবং এর উত্তর দেওয়া ওয়াজিব। তবে এমন কিছু ক্ষেত্র বা সময় আছে যখন সালাম দেওয়া উচিত নয়। যদি ওইসব অবস্থায় কোনো একটিতে আপনি নিয়োজিত ব্যক্তিকে সালাম দেন তার জন্য উত্তর দেওয়া ওয়াজিব হয় না। কিন্তু যদি তেমন কোনো বিশেষ কারণ না থাকে, স্বাভাবিকভাবে আপনি প্রতিনিয়ত দেখা হলে সালাম করে থাকেন, এটা আপনি সুন্নত আমল করছেন, আপনি সালাম করতে থাকুন, আশা করা যায় আপনার সালামের বরকতে তার দিল নরম হবে। আর কোনো ব্যক্তি সম্পর্কে এমন জানা থাকা যে সে সালামের উত্তর দেয়ই না ও তারপরেও আপনার দায়িত্ব হলো তাকে সালাম দেওয়া এবং তার উপরে ওয়াজিব সালামের জবাব দেওয়া। যদি ওই ব্যক্তি সালামের উত্তর না দেয় তবে সে নিজেই গুনাহগার হবে। সুতরাং সালামের এই সুন্নতটি আপনি চালু করবেন, চালু রাখবেন। উত্তর দিক বা না দিক এটা আপনার দেখার প্রয়োজন নাই, আপনি সুন্নতের উপর আমল করবেন। সে উত্তর দিলে সওয়াব পাবে, যদি উত্তর না দেয় তাহলে গুনাহগার হবে।
1: প্রশ্ন করেছেন মুসাম্মাদ ফাতেমা আক্তার সোনাডাঙ্গা আবাসিক এলাকা খুলনা। জানতে চেয়েছেন, কেউ যদি নিজের স্ত্রীকে উদ্দেশ্য করে বলে তুমি তালাক প্রাপ্তা মহিলা, তাহলে কি এই কথার দ্বারা স্ত্রী তালাক হয়ে যাবে?
2: সম্মিত শ্রোতা, স্ত্রীকে উদ্দেশ্য করে তালাক প্রাপ্তা বললেও তালাক হয়ে যাবে। তাই কেউ যদি তার স্ত্রীকে উদ্দেশ্য করে বলে যে তুমি তালাক প্রাপ্তা মহিলা, তাহলে এতে তার স্ত্রীর উপরে এক তালাকে রোজই পতিত হবে। তালাকের রজি অর্থ হল তালাকের ইদ্দত তিন পিরিয়ড বা গর্ভবতী হলে সন্তান প্রসব পর্যন্ত শেষ হওয়ার পূর্বে তাকে স্বাভাবিকভাবে স্ত্রী হিসেবে গ্রহণ করে তার সাথে ঘর সংসার করা যাবে, এক্ষেত্রে নতুন বিবাহের প্রয়োজন হবে না। তবে স্ত্রী হিসেবে ফিরিয়ে নেওয়ার পূর্বে ইদ্দত যদি শেষ হয়ে যায় তাহলে নতুন করে দেনমোহর ধার্য করে আবার বিবাহ সম্পন্ন করতে হবে। তালাক কোনো ছেলে খেলার বিষয় নয়, শরীয়তে দৃষ্টিতে অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়, তাই এ ব্যাপারে স্বামী স্ত্রী উভয়কে সচেতন থাকতে হবে। যে কথা বললে আমার সংসারে সমস্যা হবে এই ধরনের কথা কেন আমরা বলব? আমাদের অবশ্যই সহনশীলতার পরিচয় বহন করতে হবে।
1: কথা হবে আগামী শুক্রবার বিকাল 3:30 ইনশা আল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল। শ্রোতা বন্ধুরা, আপনারা অনুষ্ঠান সংক্রান্ত সুচিন্তিত মতামত বা পরামর্শ ও অজানা বিষয় নিয়ে জানতে চেয়ে চিঠি লিখতে পারেন আমাদের কাছে। চিঠি লেখার ঠিকানা: প্রযোজক সিরাতুল মুস্তাকিম, প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার, খুলনা, খুলনা 9000।
3: এতক্ষণ সাপ্তাহিক ধর্ম বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সিরাতুল মুস্তাকিম শুনলেন। পরিচালনা করলেন মুফতি মাসুম বিল্লাহ, সম্পাদনায় শেখ ইলিয়াস আহমেদ, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম, এবং সিরাতুল মুস্তাকিম অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা।
4: পবিত্রতা ইমানের অঙ্গ। নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকি এবং অপরকেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে উৎসাহিত করি। বাংলাদেশ বেতার, খুলনা। এখন বিকেল 4:00 সংবাদ বাংলায় ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি ঝর্ণা আলমগীর। চীন সফর শেষে বেজিং থেকে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ স্থানীয় সময় বিকেল ৫:১৬ চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। তার সঙ্গে রয়েছেন সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান। এছাড়া প্রধানমন্ত্রীর অন্য সফর সঙ্গীরাও ফিরছেন একই ফ্লাইটে। প্রধানমন্ত্রীর সফরে থাকা ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে এক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। চীনের স্থানীয় সময় আজ সকালে বেইজিং এর গ্রেট হল অব দ্য পিপলে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে চীনা কমিউনিস্ট পার্টির ইতিহাস ও ঐতিহ্যবাহী জাদুঘর পরিদর্শন করেন তারেক রহমান। জাদুঘরের কিউরেটর প্রধানমন্ত্রীকে স্বাগত জানান এবং পুরো জাদুঘরটি ঘুরিয়ে দেখান। প্রধানমন্ত্রী তাঁর সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান ও সফর সঙ্গীদের নিয়ে জাদুঘরের গ্যালারিগুলো ঘুরে দেখেন এবং একটি ইমার্সিভ অডিও ভিজুয়াল কোস্টার শো উপভোগ করেন। এছাড়া দেশটির ন্যাশনাল পিপলস কংগ্রেসের এনপিসি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এর আগে সকাল ৯:৩০ দিকে চীনের ঐতিহাসিক তিয়েন আনমেন স্কোয়ারে অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে দেশটির বীরদের প্রতি শ্রদ্ধা জানান তারেক রহমান। এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন এবং বিউগলে করুণ সুর বাজানো হয়। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে চীনের বিপ্লবী বীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। গতকাল বেইজিং এর গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা সহ উষ্ণ অভ্যর্থনা জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। পরে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে ১৩টি সমঝোতা স্মারক আনুষ্ঠানিকভাবে সই হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, জুয়া ও মাদক মুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার। তিনি আজ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসের অনুষ্ঠানে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আগামী দু একদিনের মধ্যে সংসদে মাদক প্রতিরোধ আইন সংশোধনে উপস্থাপন করা হবে। তিনি বলেন, আধুনিক যুগে পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, নতুন আইন প্রয়োজন। শুধু আইন করলেই হবে না, আইন প্রয়োগের পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। তরুণ সমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নারী শিশু কিশোর সহ নানা শ্রেণী পেশার মানুষ এখন মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে। মাদক নির্মূলে প্রশাসনকে আরও শক্ত অবস্থানে থাকতে হবে। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ দেশে পবিত্র আশুরা পালিত হচ্ছে। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে মহররম মাসের ১০ তারিখে পবিত্র আশুরা পালন করা হয়। দিনটি স্মরণে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন এবং বিভিন্ন বেসরকারি চ্যানেল বিশেষ অনুষ্ঠান প্রচার করছে। ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে অন্তত ২৩৫ জনে দাঁড়িয়েছে এবং ৪,৩০০র বেশি মানুষ আহত হয়েছেন। এ ঘটনায় আরও বহু মানুষ মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকারী দলগুলো ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া জীবিতদের খুঁজে বের করতে দ্রুত গতিতে কাজ করছে। জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার বলেছেন, ভেনেজুয়েলার বিধ্বস্ত পরিস্থিতি মোকাবেলায় সহায়তার জন্য একটি জরুরি তহবিল থেকে ১৫ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করা হয়েছে। এদিকে ভেনেজুয়েলায় সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে বিপুল প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর। আজ রাত ১টায় যুক্তরাষ্ট্রের বোস্টনে নরওয়ে ফ্রান্সের মোকাবেলা করবে এবং একই সময়ে কানাডার টরেন্টোতে সেনেগাল ইরাকের মুখোমুখি হবে। এছাড়া আগামীকাল সকাল ৬টায় হিউস্টনে কেপ ভার্দে সৌদি আরব এবং একই সময়ে মেক্সিকোতে উরুগুয়ে স্পেন ম্যাচ অনুষ্ঠিত হবে। অন্যদিকে আগামীকাল সকাল ৯টায় ভ্যানকুভারে মিশর বনাম ইরান এবং একই সময়ে সিয়াটলে নিউজিল্যান্ড ও বেলজিয়ামের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হবে। এদিকে আজ সকালে লস অ্যাঞ্জেলসে তুরস্ক ৩-২ স্বাগতিক যুক্তরাষ্ট্রকে পরাজিত করেছে। অন্যদিকে সান ফ্রান্সিসকোতে প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়ার মধ্যকার খেলাটি গোলশূন্য ড্র হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সে সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৫টায় ইংরেজিতে।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্রে অনুষ্ঠান রিলে করে শোনানো হল। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে ৫৩৭.৬৩ মিটার ব্যান্ডে অর্থাৎ ৫৫৮ কিলোহার্টজে এবং একই সাথে এফএম ব্যান্ড ৮৮.৮ মেগাহার্টজে। এছাড়াও এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমেও। বাংলাদেশ বেতার খুলনা। সম্মানিত শ্রোতা, এখন শুনবেন মহান আল্লাহ পাকের শানে হামদ, নাতে রসুল এবং মার্সিয়া।
2: রো

আমি জেনে শুনে জীবন ভরে দোষ করেছি ঘরে পরে, আমি জেনে শুনে জীবন ভরে দোষ করে।

আল্লাহ জগৎ সৃষ্টি করলেন শুধু তার জন্যই হলো।

আল্লাহ জগৎ সৃষ্টি করলেন শুধু তার জন্য হলো, তাই ধরাই মোহাম্মদ।

প্রেমিক হৃদয় আজ জ্ঞান দৃষ্টিতে কিছুই পেত না, তাই ধরাই মোহাম্মদ না আসত যদি কিছুই হতো না। নাফরমানির

নাফরমানির গন্ডুম খেলো আল্লাহ মাফ করে দিল, তাই ধরাই মোহাম্মদ নাই আসতো যদি কিছুই হতো না, তাই ধরাই মোহাম্মদ নাই আসতো যদি ধরাই মোহাম্মদ।

ধরাই মোহাম্মদ না আসতো যদি কিছুই হতো না। 360 মূর্তি সরালে।

তাই ধরাই মোহাম্মদ না আসতো যদি কিছুই হতো না, তাই ধরাই মোহাম্মদ।

0: তাই মোহাম্মদ না আসতো যদি কিছুই হতো না, তাই ধরাই মোহাম্মদ না আসতো যদি কিছুই হতো না, তাই ধরাই।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা পবিত্র আশুরা উপলক্ষে শুনছেন হাম, নাত ও মরসিয়া, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে।

কাঁদে পশু ও পাখি তরুলতার শোনে, বহিছে সাহারায় শোকেরি লুহাওয়ায়, দোলে অসীম আকাশ আকুল রোদনে, ফকির বাদশাহ আমির ওমরাহে কাঁদে তেমনি আজ তারি মার সিয়া গহে।

বহিতে সাহারায় শোকে দিলু হাওয়ায় দোলে অসীম আকাশ আকুল রোদনে দোলে অসীম আকাশ।

আখেরে নবি, জুমা খেতে তুমি যে গালে হোসেনে, সহিছ কেমনে সে গালে দুশ্মন হানিছে শমশের, কোথায় আখেরে নবি জুমা খেতে তুমি যে গালে হোসেনে, সহিছ কেমনে সে গালে দুশ্মন হানিছে শমশের।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ মহান আল্লাহ পাকের সানে হামদ, নাতে রসুল এবং মার্সিয়া শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। এখন মহান আল্লাহ পাকের সানে হামদ শুনবেন শিল্পী মোহাম্মদ রফিকুল আলম, গীতিকার সৈয়দ শামসুল হুদা।

ঘটে যখন এসে লাগে, সকল ভুলে তোমার কথায়।

মহান আল্লাহ পাকের সামনে হাম পেশ করা হলো শিল্পী ছিলেন মোহাম্মদ রফিকুল আলম। আল্লাহ তাআলার খাস বান্দা তারা, যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতামাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। আল কোরআন, বাংলাদেশ বেতার, খুলনা। এখন শুনবেন আসরের নামাজের আজান ও দোয়া।

0: آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। যে ব্যক্তি কোনো মুসলমানকে কোনো কাপড় দান করে, আর যতদিন তার গায়ে ওই কাপড় থাকে ততদিন সে আল্লাহ তাআলার হেফাজতে থাকে। যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। যে ব্যক্তি নম্রতার গুণ হতে বঞ্চিত সে সমস্ত কল্যাণ হতে বঞ্চিত। আল হাদিস, বাংলাদেশ বেতার, খুলনা।
3: শুনিল আকাশ শ্যামল মাটি সবই তোমার দান, আপন রূপে মহান তুমি সর্বশক্তিমান।

হরদাহে সৃষ্টি যখন ধুকে ধুকে মরে, হরদাহে সৃষ্টি যখন ধুকে ধুকে মরে, তোমার দয়া তখন জানি বৃষ্টি হয়ে ঝরে, তোমার দয়া তখন জানি বৃষ্টি হয়ে ঝরে, তোমার দয়ায় যাই মুছে যায় ধরার কল্যাণ, শুনিল আকাশ শ্যামল মাটি সবই তোমার দান। আধার রাতে চন্দ্র তারা আলো দিয়ে যায়, আধার রাতে চন্দ্র তারা আলো দিয়ে যায়, সূর্য শিখায় তোমার দয়া বিশ্ববাসী পায়, সূর্য শিখায় তোমার দয়া বিশ্ববাসী পায়, সর্বজীবে পরাণ ভরে গাই যে গুণ গান, শুনিল আকাশ শ্যামল মাটি সবই তোমার দান, আপন রূপে মহান তুমি সর্বশক্তিমান।

ওনামেতে জুড়াই ভাইরে সকল দুঃখ জানা, দুনিয়ার সমস্ত সুধা একটি নামে ঢালা। ওনামেতে জুড়াই ভাইরে সকল দুঃখ জানা, একটি নামে আত্মহারা।

0: তামাম জাহান দরুদ পড়ে।
1: হামদ ও নাত শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। আমাদের পরবর্তী অনুষ্ঠান মালা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
2: বাংলাদেশ বেতার, দ্য নিউজ রেড বাই সাইকা শাহাদত। Prime Minister Tariq Rahman has left Beijing this afternoon for home, wrapping up his official visit to China. Prime Minister Additional Press Secretary Atiqur Rahman said a China Southern Airlines flight carrying the Prime Minister, his wife Dr. Zubaida Rahman and other members of his entourage departed Beijing Daxing International Airport at 5:15 p.m. local time today. Earlier in the morning, the Prime Minister held a meeting with Chinese President Xi Jinping at the Great Hall of the People. Prior to that, Zhao Leji, Chairman of the Standing Committee of the National People's Congress of China, called on Prime Minister Tariq Rahman at the same venue. The Prime Minister arrived at the Great Hall of the People around 9:30 a.m. after paying tributes at Tiananmen Square. Tariq Rahman paid tributes at the Monument of the People's Heroes at the Tiananmen Square by placing a special red-green wreath. The national anthems of the two countries were played on the occasion while the bugle sounded the last host. After laying the wreath, the Prime Minister stood in solemn silence for some time as a mark of profound respect to the memory of the Chinese revolutionary heroes. On his arrival at the square, a smartly turned out contingent of the Chinese armed forces gave the Bangladesh Prime Minister the state salute. Tariq Rahman also visited the Museum of the Communist Party of China, which houses permanent and comprehensive exhibitions of the party's history. Accompanied by his wife, Dr. Zubaida Rahman, the other members of his entourage, the Prime Minister toured the museum's galleries and experienced an immersive audiovisual coaster show. At the conclusion of the visit, the Prime Minister signed the visitor's book. Home Minister Salahuddin Ahmed has said, the government is hopeful of bringing back the accused in the Osman Hadi murder case from India. He made the remark while talking to reporters after attending a meeting marking the International Day Against Drug Abuse and Illicit Trafficking 2026 at the Osmani Memorial Auditorium in the capital today. He said the Indian government had arrested three suspected killers of Osman Hadi and they were probably in Kolkata. Home Minister said, Bangladesh have already sent the necessary documents to this end as per the agreement with India through the Ministry of Foreign Affairs. Holy Ashura, the 10th day of Muharram of the Hijri year 1448, is being observed today. The day upholds profound religious, historical and spiritual significance for the Muslim Ummah and is also marked by profound mourning. On the day of Ashura, corresponding to 10 Muharram in 61 Hijri, one of the most tragic and heart-rending events in the history took place on the parklands of Karbala on the banks of the Euphrates River in Iraq. The beloved grandson of the Prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam, Hazrat Imam Hussein radiallahu anhu, along with members of his family and close companions embraced martyrdom on 10 Muharram of 61 Hijri in Karbala of Iraq while standing for truth and justice against the forces of Yazid. Marking the occasion, President Muhammad Shahabuddin and Prime Minister Tariq Rahman issued separate messages. In their messages, the Prime President and the Prime Minister called upon all to embrace the teachings of Holy Ashura and work towards building a peaceful, humane, just and prosperous Bangladesh. Bangladesh Betar, Bangladesh Television and private media outlets are broadcasting special programs highlighting the significance of the day. The death toll from back-to-back strong earthquakes in Venezuela has risen to at least 235. More than 4,300 people were injured as hospitals are full of patients. Rescue teams are racing to find survivors trapped beneath the rubble of collapsed buildings. Many more people are feared dead, with others left homeless or too afraid to stay in damaged, unsafe buildings, sleeping in the streets after the disaster. The Interior Minister said more than 70,000 families have been affected in the hard-hit northern coastal state of La Guaira, where more than 100 buildings have collapsed. Several countries have pledged to help the rescue efforts, including the US, Mexico, Spain, Qatar, and the United Nations. Meanwhile, Prime Minister Tariq Rahman has expressed deep shock and sorrow at the loss of lives and extensive damage caused by the terrible earthquake occurred in Venezuela. In a condolence message, the Prime Minister said, on behalf of the people of Bangladesh, he expressed deep sympathy to the families of those who were killed in the earthquake. World Cup football and France will take on Norway at 1 a.m. at Boston, while Senegal will face Iraq at Toronto at the same time in the FIFA World Cup tonight. Moreover, Cape Verde will encounter Saudi Arabia as Houston, while Uruguay will play Spain in Mexico. Both the matches are scheduled to start at 6 a.m. tomorrow. Finally, weather and forecast valid till 1 tonight says there are chances of rain or thundershowers with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Mayansing, Dhaka, Faridpur, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Cox's Bazar and Sylhet. River ports in this area are hoist to cautionary signal number 1. And that's the end of the news.
3: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি এসএম খাইরুল আলম। দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি গুদামগুলোতে খাদ্যশস্যের মজুদ সন্তোষজনক অবস্থা রয়েছে। গত 17 জুন পর্যন্ত প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী ভাসমান মজুদসহ দেশে খাদ্যশস্যের মোট সরকারি মজুদের পরিমাণ দাঁড়িয়েছে 20,60,507 মেট্রিক টন। খাদ্য অধিদপ্তরের দৈনন্দিন খাদ্যশস্য পরিস্থিতি সংক্রান্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী সরকারি খাদ্য গুদামগুলোতে বর্তমানে প্রধান খাদ্যশস্য চালের মজুত রয়েছে 15,96,579 মেট্রিক টন। এছাড়া গমের মজুত রয়েছে 3,36,831 মেট্রিক টন এবং ধানের মজুত রয়েছে 1,61,084 মেট্রিক টন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ফ্লাইট ইউনিট, এক্সপ্রেস সার্ভিস ইউনিট এবং রাষ্ট্রীয় গুদামে দীর্ঘদিন ধরে রক্ষিত বিভিন্ন পণ্য নিলামে বিক্রির উদ্যোগ নিয়েছে ঢাকা কাস্টমস হাউস। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এনবিআর সূত্র জানায়, জাতীয় রাজস্ব বোর্ডের বিশেষ আদেশ অনুযায়ী সংরক্ষিত মূল্যের শর্ত ছাড়াই প্রথম নিলামে কোন লটের বিপরীতে প্রাপ্ত সর্বোচ্চ দরই সংশ্লিষ্ট পণ্য বিক্রি করা হবে। ক্রেতারা আগামী 2 জুলাই দুপুর 1টা পর্যন্ত ই অকশন ওয়েবসাইটে নিবন্ধন বা লগ ইন করে নিলামে অংশ নিতে পারবেন। এ সংক্রান্ত তথ্য বাংলাদেশ কাস্টমস, ঢাকা কাস্টমস হাউস এবং এনবিআর এর ওয়েবসাইটে পাওয়া যাবে। সঞ্চয়পত্র বিক্রিতে কোন ধরনের অনীহা বা না দেখিয়ে গ্রাহকদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে দেশের সব তফসিলি ব্যাংকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক থেকে এ বিষয়ে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়েছে, বিভিন্ন পর্যায়ে গ্রাহকদের কাছ থেকে এ ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে, তাই সঞ্চয়পত্র বিক্রির দায়িত্বপ্রাপ্ত ইস্যু অফিস হিসেবে ব্যাংকগুলোকে বিনিয়োগকারীদের সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করতে হবে এবং সেবার মান বজায় রাখতে হবে। বর্তমানে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতায় 4 ধরনের সঞ্চয়পত্র চালু রয়েছে। এগুলো হল পরিবার সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র, 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র এবং 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র। প্রায় 2 বছর পর আগামী রোববার বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত সরকার। ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী গতকাল ঢাকায় ভারতীয় ভিসা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। হাইকমিশনার জানান, বর্তমানে 5টি ভিসা কেন্দ্র থেকে দেওয়া হবে পর্যটন ভিসা। ভিসা সেন্টারগুলো হল ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহী। আমের মৌসুমে রাজশাহী অঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী ও নাটোর এই 4 জেলার বিভিন্ন উপজেলার সাপ্তাহিক ছুটির দিন শনিবার সীমিত পরিসরে ব্যাংকের শাখা উপশাখা খোলা থাকবে। বাংলাদেশ ব্যাংক গতকাল এক প্রজ্ঞাপনে এ বিষয়টি জানিয়েছে। এতে বলা হয়েছে, এই সিদ্ধান্ত আগামী 31 জুলাই পর্যন্ত বলবৎ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রা বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.35 টাকা করে 122.35 টাকা, ইউরো বিক্রয় 141.65 টাকা করে 139.08 টাকা, পাউন্ড স্টার্লিং বিক্রয় 164.25 টাকা করে 161.22 টাকা, সৌদি রিয়াল বিক্রয় 33.08 টাকা করে 32.42 টাকা, দিরহাম বিক্রয় 33.75 টাকা করে 33.14 টাকা, কুয়েতি দিনার বিক্রয় 403.68 টাকা করে 395.31 টাকা, সিঙ্গাপুর ডলার বিক্রয় 95.63 টাকা করে 93.85 টাকা। মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় ৩০ টাকা ১৬ পয়সা ক্রয় ২৯ টাকা ৫৮ পয়সা এবং থাইবাদ বিক্রয় ৩ টাকা ৭১ পয়সা ক্রয় ৩ টাকা ৬৪ পয়সা। বাণিজ্য সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা ৬টায়।
4: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা, সঞ্চালনায় তামান্না সিদ্দিকী।

0: দুর্দান্ত একটা খেলা আমরা দেখেছি কুরাসাওয়ার সাথে। যদিও কুরাসাও তারাও কিন্তু প্রথমবারের মতো এসে একটা চমকই দেখিয়েছিল বলবো, কিন্তু সেই জায়গা থেকে শেষ এই ম্যাচটিতে তারা সেই ধরাটা বা সেই জায়গাটা ধরে রাখতে পারেনি। আরো একটি দলের কথা বলি, এবং সেই দলটাও আজকে কিন্তু একটা চমক দেখিয়েছে, এবং তারা চমক দেখিয়েছে বলবো নাকি আসলে একটা অঘটন ঘটেছে বিশ্বকাপের আসরে সেটাও বলতে পারি, কারণ জার্মানি আজকে পরাজিত হয়েছে সেই দলটির সাথে, দলটির নাম হচ্ছে ইকুয়েডর। অর্থাৎ বলা যায় বিশ্বকাপ আসরে প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন গল্প রচনা হচ্ছে, রচনা হচ্ছে নতুন নতুন ইতিহাস। আর বিশ্বকাপের এমনই সব ঘটনা এবং বিশ্বকাপ আসরকে ঘিরে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন বিশ্বকাপ দামামার আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তামান্না সিদ্দিকী। আজকের এই আয়োজনে আমার দুজন অতিথি যারা রয়েছেন তারা দুজনেই খেলা পাগল মানুষ, এভাবেই যদি বলি, কারণ সেই কত আগে থেকে তারা খেলার সাথে জড়িত সেই হিসেবটা কষলে মানে সকলেই অবাক হয়ে যাবেন। কিন্তু সেই হিসেবে না যে পরিচয় করিয়ে দিই, আছেন আমাদের সাথে বাংলা ধারাবাহিকের কিংবদন্তি আলফাজউদ্দিন আহমেদ। আলফাজ ভাই, স্বাগত জানাচ্ছি আপনাকে।
1: অনেক ধন্যবাদ তোমাকে, আশা করি শ্রোতারা উপভোগ করবেন আজকের অনুষ্ঠান।
0: এবং সেই সাথে আরো আছেন আমাদের সাথে বিশিষ্ট ক্রীড়া ধারাভাষ্যকার মোহাম্মদ কামরুজ্জামান। কামরুজ্জামান ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি।
2: অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।
0: আমরা একটু জানিয়ে রাখি যে আমাদের এই অনুষ্ঠানটির দর্শক শ্রোতা আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকার এফএম 90 মেগাহার্জে, বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার মধ্যম তরঙ্গ 630 কিলোহার্জে এবং এফএম 104 মেগাহার্জে, সেই সাথে বাংলাদেশ বেতারের ওয়েবসাইট, বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ, এবং একই সাথে বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাণিজ্যিক কার্যক্রমের ফেসবুক পেজও আপনারা আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন। চাইলে যোগও দিতে পারবেন আপনাদের মতামত, কথা, প্রশ্ন নিয়ে আমাদের সেই লাইভগুলোর সাথে কমেন্টসের মাধ্যমে। একই সাথে ফোন করতে পারেন আমাদেরকে 01553 841 1500, এই হচ্ছে নাম্বার, স্ক্রিনে নাম্বারটি রয়েছে, সেই নাম্বারেও আপনারা কল করতে পারেন। আলোচনাটা শুরু করতে চাই, যেটা দিয়ে আসলে কথাটা শুরু করেছি সেই প্রসঙ্গে আলফাজ ভাই আপনার কাছে আসি। আইভরি কোস্ট তারা প্রথমবারের মতো নকআউট পর্বে যোগ দিয়েছে এবং ইকুয়েডর আজকে জার্মানিকে হারিয়ে দিয়েছে। আজকের সকালে বাদে বা ভোর রাতে দুটো ম্যাচ, এবং দুটো ম্যাচই একটা ভিন্ন রকম চিত্র আমরা দেখেছি সেই দুটো ম্যাচ প্রসঙ্গে।
1: ঠিক তাই, একটা কথা বলতেই হবে, আইভরি কোস্টের কথা যদি ছোট করে বলি সেটা হচ্ছে আইভরি কোস্ট কিন্তু এর আগেও বিশ্বকাপে কয়েকবার খেলতে এসেছে, কিন্তু যেহেতু তখন মাত্র অল্প সংখ্যক দল খেলত, হয়তো 32টা বা 24টা দল খেলত, তখন যে গ্রুপিং হতো সেই গ্রুপগুলো কিন্তু শক্ত হতো, সেই গ্রুপ থেকে কোয়ালিফাই করা তখন কিন্তু কষ্ট ছিল। এখন যেহেতু 48টি দল আসছে, যে গ্রুপে তারা পড়েছে সেই গ্রুপের কিন্তু দ্বিতীয় হওয়া বা তৃতীয় হওয়া দলও কোয়ালিফাই করে যাবে, তো এই সুযোগগুলো ছিল বলেই কিন্তু আইভরি কোস্ট কিন্তু ভালো করেছে। এবং আইভরি কোস্ট নেক্সট রাউন্ডে অর্থাৎ গ্রুপ অফ 32তে যাওয়া এটা তো প্রত্যাশিত, আমার মনে হয় তারা এটা যেতে যাওয়া উচিত ছিল এবং সেভাবেই তারা গেছে। তবে অঘটন যেটা সেটা আমি বলবো পরেরটা, সেটা হচ্ছে যে জার্মানি এবারে যেভাবে শুরু করেছিল, আমরা সবাই জানি জার্মানি বিশ্ব চ্যাম্পিয়ন বেশ কয়েকবার হচ্ছে, জার্মানির যে খেলোয়াড়গুলোর নাম আমরা সকলে এখনো স্মরণ করতে পারি, এবং জার্মানি এবারের বিশ্বকাপেও যেভাবে শুরু করেছিল 6 গোল দিয়ে, সেই জার্মানি মনে হচ্ছিল যে এবার বোধ হয় অপ্রতিরোধ এবং তারা হয়তো আরো বড় বড় দলকে হারাবে, কিন্তু এসেই এরকম একটা হোঁচট খাওয়া, এটা কিন্তু আমার কাছে নিশ্চিতভাবেই মনে হয়েছে যে খুব ভালো খেলেছে তাদের প্রতিপক্ষ দল, এবং নিশ্চিতভাবে বলা যায় যে একটা ছোট্ট অঘটন এটা বলতে হবে। তবে এরপরেও জার্মানি কোয়ালিফাই করবে এবং নেক্সট রাউন্ডে যাওয়ার সুযোগ আছে, সুতরাং বড় দলগুলো যারা বিশ্বকাপ জিততে আসে তাদের কিন্তু একটা দুটো অঘটন ঘটলেও পরের দিকে কিন্তু তারা যেখানে পৌঁছাবার সেখানে পৌঁছে যায়,
0: সেই ক্যাপাসিটি বা সেই ক্যাপাবিলিটি তাদের রয়েছে। জার্মানি ইতিমধ্যেই আসলে রাউন্ড অফ 32তে তারা নাম তারা লিখিয়ে নিয়েছে, তবে ইকুয়েডরও সেই সুযোগটা তারা ধরে ফেলেছে। আমরা আসি কামরুজ্জামান ভাই আপনার কাছে আসি, এই যে দুটো ম্যাচের আমরা কথা বলছিলাম, আইভরি কোস্ট তারা প্রথমবারের মতো গেছে এবং ইকুয়েডরও যাদের হয়তো বা একেবারে সম্ভাবনা ছিলই না, কিন্তু শেষ ম্যাচটাতে জয়লাভ করে তারা কিন্তু স্কটল্যান্ডকে ছিটকে ফেলেছে এবং তারা 32-এ নাম লেখানোর সুযোগটা তৈরি করে নিয়েছে সেই প্রসঙ্গে।
2: আলফাজ ভাই, আমি যদি একটু ভুল বলি আপনারা আমাকে একটু শুদ্ধ দিবেন, আইভরি কোস্টের কথা মনে আছে যে যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, গৃহযুদ্ধ, পল পগবা তাদের কিন্তু একজন বিশ্বখ্যাত একজন প্লেয়ার রয়েছেন, তিনি একটা ঘোষণা দিয়েছিলেন যেটা সরকার প্রধান পারেনি, যে ভাই আমরা বিশ্বকাপে খেলছি, আমার অনুরোধ যে তোমরা যুদ্ধটা থামাও, যুদ্ধ থেমে গিয়েছিল, একজন খেলোয়াড় কি করতে পারে দেখেন, এই পল পগবা প্লাস আইভরি কোস্ট কি এমন তাদের শৌর্য বীর্য বা অর্থনৈতিক অবস্থা কি, কিন্তু একটা দল, ফুটবল দল যেটা বিশ্বকাপে এসে তাদের দলকে যেভাবে তাদের খেলোয়াড় রিপ্রেজেন্ট করছে, মানে আপনি কোনোভাবে এটাকে কোন দিক দিয়ে কনভার্ট করতে পারবেন না। অবশ্যই আইভরিকোস্টকে ধন্যবাদ জানাই। আর জার্মানির কথা আপনাদের বলছিলাম যে জার্মানি হচ্ছে যে কি বলবো, এটা হচ্ছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন, একে আপনি কোন বিশেষণে বিশেষায়িত করবেন? তবে আমার মনে হয় যে অতিরিক্ত আত্মবিশ্বাসে ইকুয়েডরের মতো দলের কাছে তারা কিন্তু পাটা হুড়কে গেছে। ইকুয়েডরে কিন্তু এটা ডুয়ার ডাইমার ছিল, যদি তারা হেরে যেত তাহলে তারা বিশ্বকাপ থেকে ছিটকে পড়তো। অতএব হারাবার কিছু নাই, ধরো জার্মানিকে, বাস ধরিয়ে দিল। এই যে ইকুয়েডরকে জার্মানকে পরাজিত করলো, তার মানে একটা বিষয় পরিষ্কার যে কোন দল যেন আত্মতৃপ্তিতে না ভুগে, ইকুয়েডর কিন্তু সেটা জার্মানিকে দিয়ে কিন্তু জানিয়ে দিল।
1: আরেকটা খেলা বলতে চাই, সেটা হচ্ছে যে হোস্ট আমেরিকা এবারে যেভাবে শুরু
0: করেছে। আমরা সেই কথায় আসবো, একটা ফোন কল নিতে চাচ্ছিলাম তবে লাইনটা কেটে গেছে। হ্যাঁ, আমরা কথা কন্টিনিউ করি।
1: বলতে চাচ্ছি জার্মানি ইউএসএ যেভাবে শুরু করেছিল প্রথম ম্যাচটা, যে গতিতে তার ফুটবল খেলেছিল, যে গতির ফুটবল খেলেছিল, তাতে মনে হয়েছিল তারা এবারে অনেক বড় বড় দলকে হারিয়ে অনেক অঘটন ঘটাবে, কিন্তু শেষ পর্যন্ত তারাই অঘটনের শিকার হয়েছে আমি বলবো। তার কারণ টার্কির বিরুদ্ধে তারা জিতবে এটা কিন্তু সকলের প্রত্যাশিত ছিল,
0: কিন্তু
1: দেখা গেল সেই ম্যাচটা শেষ পর্যন্ত একেবারে ডাইং মোমেন্টে গোল করে কিন্তু টার্কি 3-2 সেই ম্যাচ জিতে গেছে।
0: একটু থামিয়ে দিই, আমরা একটা কল নিয়ে নেই, ইতিমধ্যে অনেকে যুক্ত হয়ে গেছেন। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম, লুৎফর জোয়ারদার ভাই।
3: আপু, আমার আপুকে নাম বলার জন্য ধন্যবাদ। ভালো আছেন আপনি আপু?
0: অসংখ্য ধন্যবাদ, ভালো আছি। আপনার প্রশ্ন
3: করুন। আমার দুই ভাইয়াটা ভালো আছে? দুই ভাইয়া?
0: জি জি, সকলেই ভালো আছেন, আপনার প্রশ্ন করুন।
3: হ্যাঁ হ্যাঁ, আমার আপু, আমি ভাইয়ার কাছে জানতে চাচ্ছি যে আর্জেন্টিনা, আমি তো আর্জেন্টিনার ভক্ত ফুটে আসবেন, আর্জেন্টিনা আগামী কি কিরম গোল কয়টা দিতে পারে, কত দূর জমিয়ে বিশ্বকাপ নিতে পারবো কিনা, আর মরক্কা নিয়ে একটু আলোচনা করবেন। ভালো থাকবেন, খোদা হাফেজ।
0: অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, লুৎফর জোয়ারদার ভাই উনি হচ্ছে আমাদের নিয়মিত শ্রোতা, নিয়মিতই আমাদের সাথে কলে যোগ দেন এবং তিনি পাংশা রাজবাড়ির। আমরা নিশ্চয়ই আর্জেন্টিনা প্রসঙ্গে আসবো, আর একটি ফোন কল ধরে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, প্রশ্নটি করুন। প্রশ্নটা আরেকবার একটু করলে ভালো হতো, কারণ কথাটা পুরোপুরি স্পষ্ট আসেনি। যাই হোক, আমরা সেই কথায় আসি, টার্কি এবং ইউএসএর কথায় আমরা ছিলাম যে একটা আপসেট সেখানেও আমরা দেখেছি, যে টার্কি দুটো ম্যাচ জয়লাভ হেরেছিল এবং অন্যদিকে ইউএসএ তারা দুটো ম্যাচ জয়লাভ করে শেষ ম্যাচে এসে আসলে পরাজিত হওয়া। তবে আরেকটি ম্যাচ আমার মনে হয় আলফাজ ভাই আপনিও বলবেন যে খুব আকর্ষণ ছিল সকলের আজকের দিনের জন্য, সেটা হচ্ছে জাপান আর সুইডেনের ম্যাচ।
1: জাপান সুইডেন একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে আমরা সকলেই জানতাম, তার কারণ এশিয়ার যদি পাওয়ার হাউস বলা হয় বা এশিয়ার দুটো দলের নাম যদি বলতে বলা হয় তাহলে সেই সাউথ কোরিয়ার জাপানের কথাই এসে যায়। এর আগে সাউথ কোরিয়া একবার সেমিফাইনাল পর্যন্ত খেলেছে, যেবার তারা হোস্ট করেছিল সেবারে। জাপান কিন্তু তারপর থেকে একই রকম শক্তিশালী একটি দল, এবং ওয়ার্ম আপ ম্যাচগুলো যখন খেলছিল আর্জেন্টিনা তখন জাপানের কাছে তারাও কিন্তু হেরে এসছে। সুতরাং আর্জেন্টিনা নয়, আমি ব্রাজিলের কথা বলছি, ব্রাজিল তাদের কাছে হেরে এসছে। তার থেকে বোঝা যাচ্ছিল যে জাপান খুব শক্তিশালী একটি দল, এবং জাপানের প্রত্যেকটা মধ্যে অধিকাংশ ফুটবলারই কিন্তু ইউরোপের বিভিন্ন লীগগুলোতে নিয়মিত খেলছে। সুতরাং একটা ভালো টিম, খুব কমিটেড টিম, এটা আমরা জানতাম। যেভাবে তারা শুরু করেছিল প্রথম ম্যাচ সেখান থেকেও তাদের শক্তিমত্তার পরিচয় তারা দিয়েছে। সুতরাং সুইডেনও একটা ইউরোপের একটা ফুটবলিং নেশন, এটা আমরা সকলেই জানি। প্রত্যেক বারই তারা বিশ্বকাপে কোয়ালিফাই করে খেলতেও চলে আসে, তাদের দলও খুব ভালো। সুতরাং প্রত্যাশিত ছিল যে এই ম্যাচটাই হয়তো শেষ মুহূর্তে সুইডেনের জিতবে, কিন্তু শেষ পর্যন্ত জাপান কিন্তু তাদেরকে রুখে দিয়েছে, এটা অবশ্যই বলতে হবে। এটা আপসেট না হলেও যেরকম একটা প্রত্যাশিত হাই পারফর্মিং একটা ম্যাচ হবে সেটা কিন্তু
0: আমি কামরুজ্জামান ভাইয়ের কাছে আসি। হ্যাঁ, না আমি একটু প্রশ্নটা লিঙ্ক দিই যে জাপান তো আসলে ড্র করেছে এবং 32 তাদের প্রতিপক্ষ হচ্ছে ব্রাজিল।
2: আচ্ছা স্যার, আমি একটি বিষয় বলি, আজকে ডটা না, সুইডেনের সঙ্গে জাপানের ডটা আমি অ্যাজ এশিয়ান হিসেবে মানতে পারছি না। নেদারল্যান্ডস সুইডেনকে 5-1 গোলে বিধ্বস্ত করে, যদি আমি ভুল না বলতে স্যার। এখন এই জাপান এত পাওয়ার হাউস, বিশ্বের বড় বড় দলকে তারা পরাজিত করে সেমিফাইনাল খেলে এবং তারা একটা ত্রাস, এবং জাপানের কথা শুনলে অন্যান্য যে কোনো দল ভয় পায়। সুইডেনের মতো 5-1 গোলে নেদারল্যান্ডসের কাছে বিধ্বস্ত হওয়া দল জাপানের সঙ্গে ড্র করে, এটা আমি বলবো যে মোরালি স্যার সুইডেন জয়লাভ করেছে আজকে। যদিও জাপান কোয়ালিফাই করছে 32-এ, তার মানে যেটা বলছিলাম যে ব্রাজিলের সঙ্গে মোকাবেলা করবে। হ্যাঁ, তবে এই যে আলফাজ ভাই যেটা পরিসংখ্যান দিলেন, ব্রাজিলকেও কিন্তু ধরে দেওয়ার মতো ক্ষমতা জাপানের আছে, এটা গেল। আর স্যার আমি দুইটা খেলার কথা বলবো, আপনি একটু হোস্ট আমেরিকার কথা বলছিলেন, আমি একটু স্মৃতিকাতর হয়ে যাচ্ছি। গতকালকের ম্যাচ ছিল দক্ষিণ আফ্রিকা বনাম দক্ষিণ কোরিয়া, এখন পর্যন্ত সেরা ম্যাচ দেখেছি গতকালকে। আজকে সকালবেলায় তুরস্ক বনাম আমেরিকা, এই দুটি ম্যাচ তো আমার না আমার হৃদয় কেড়ে নিয়েছে। তুরস্ক না, তুরস্ক ভালো দল, প্যারাগুয়ের কাছে হেরে যায়, তুরস্ক অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়, তুরস্ক হাঁটতে হাঁটতে তারা একেবারে ক্ষতবিক্ষত, তারা আর এই টুর্নামেন্টে নেই। কিন্তু আজকে তাদের লাস্ট ম্যাচ ছিল, আমেরিকার মতো দল প্যারাগুয়েকে সোফার 4 গোল দিয়েছে, অস্ট্রেলিয়াকে 2 গোল দিয়েছে, তুরস্ককে তারা অনসে হারাবে। আজকে দেখুন 90+7 অতিরিক্ত সময়ের 8 মিনিটের মাথায় তুরস্ক 3-2 গোলে আমেরিকার মতো হোস্ট শক্তিশালী দলকে পরাজিত করে একটা অর্জন তাদের হলো, একটা পয়েন্ট তারা পেল, এবং তুরস্ক আমি বলবো যে শেষ তা রাঙিয়ে রাখতে পারলো। নাহলে তুরস্ক কিন্তু যদি তাদের আপসেট না হতো, বিশেষ করে তারা যখন প্যারাগুয়ের কাছে 1-0 গোলে হেরে গেল তোমার না, তখন তাদের যে হৃদয় বিদারক দৃশ্য, যে মাটিতে বলে লুটুপুটি কান্নাকাটি, তখন কিন্তু দর্শকদের হৃদয় ছিঁড়েছিল। কিন্তু ওই দিনকে যদি তারা প্যারাগুয়ের সঙ্গে জিততে পারত তুরস্ক, আজকে হয়তো দ্বিতীয়
0: তারা একটি ফোন কল নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: আসসালামু আলাইকুম তামান্না আপু।
0: ওয়ালাইকুম আসসালাম।
3: জি, আমি জাম্বু সারকে খুবই খুব ভালো মানুষ আর যে আলমাস স্যার সাথে।
0: জি জি, তারা শুনছেন, আপনি প্রশ্ন করুন।
3: জি জি, জাম্বু স্যার ভালো আছে?
1: জি জি, আমরা সবাই ভালো আছি, বলেন।
3: জি জি, আমার প্রশ্ন হইল যে
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সাথেই থাকুন। ব্রাজিল প্রসঙ্গ যেহেতু এসেছে, তার প্রশ্ন ছিল যে নেইমার যে ইঞ্জুরি থেকে ছাড়া পেয়েছে, তিনি আসলে যেভাবে বলেছেন ইঞ্জুরি থেকে তিনি ব্যাক করেছেন, এবং গত ম্যাচে আমরা দেখেছি শেষের কিছু অংশ তিনি খেলেছেন। তিনি কিন্তু একটা পাওয়ার হাউস ব্রাজিলের অবশ্যই, সেক্ষেত্রে ব্রাজিল এবং জাপানের সেই খেলায় তার ভূমিকাটা কিভাবে আপনার কাছে ব্যাখ্যা করবেন?
1: আমি বলি, ব্রাজিল ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা প্লেয়ার কিন্তু তারকা, এভরিবডি ইজ ভেরি হাইলি পেড, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল দাম অনেক। কিন্তু ব্রাজিল ঠিক দলগতভাবে খেলতে এসে যেরকম পারফর্ম করা উচিত আমার দৃষ্টিতে, সেরকম পারফর্ম কিন্তু তারা এখনো করেছে বলে আমার কাছে মনে হচ্ছে না, এই একটা কথা। তবে আরো একটা কথা মনে রাখতে হবে যে এই বড় দলগুলো শুরু করে সবসময় কিন্তু এরকম লো পারফরমেন্স দেখিয়ে, কিন্তু প্রতিপক্ষ যত শক্তিশালী হয় তাদের পারফরমেন্স তত ভালো হতে থাকে, এবং তাদেরকে কখনোই রাইট অফ করা যাবে না যে তারা কত দূর যাবে। ব্রাজিল একটি দল যারা বিশ্বকাপ জেতার মতন একটি দল নিয়ে কিন্তু এবারও খেলতে এসছে, সুতরাং এই দল যত সামনে বাড়বে তত তাদের ভিতরে জেলিং ভালো হবে, ভালো খেলবে। এখন আসি নেইমারের কথায়। আমরা সকলেই নেইমারকে একটা সুপারস্টার হিসেবে জানি, সকলেই জানি বিশ্ব ফুটবলে এখন রোনাল্ডো, মেসি, নেইমার। তো নেইমার কিন্তু 991 দিন বোধহয় আহত হয়ে মাঠের বাইরে রয়েছেন, সুতরাং নেইমার যে ফর্মে ফুটবল খেলতেন সেই ফর্মে ফিরে আসতে এবং সেটা পারফর্ম করতে, দলের সাথে জেলিং হতে, দল তাকে বুঝতে, তিনি দলের অন্য খেলোয়াড়রা কিভাবে কোথায় বল দেবেন সেগুলো বুঝতে তাকে একটু সময় লাগবে, এবং এই কারণে কিন্তু আনচেলোটি তাকে প্রথম থেকে খেলাচ্ছেন না বা বেশিক্ষণ খেলাচ্ছেন না, তিনি প্রথমে দলকে একটা সুস্থ জায়গায়, শক্তিশালী জায়গায় নিয়ে যেয়ে তারপরে নেইমারকে সুযোগ দেবেন বা দিচ্ছেন। আগামী ম্যাচেও নেইমার কিন্তু শেষের দিকেই নামবেন, এবং আশা করছি যে হয়তো প্রথম ম্যাচে যেটুকু সময় খেলেছিলেন এই ম্যাচে তার চেয়ে একটু বেশি সময় খেলবেন।
0: আজকের আয়োজনে দুজন অতিথি রয়েছেন আমাদের সাথে, আলফাজউদ্দিন আহমেদ এবং মোহাম্মদ কামরুজ্জামান, দুজনেই ক্রীড়া ধারাভাষ্যকার এবং বিশ্লেষক, তাদের সাথে জমজমাট আলোচনা চলছে, কারণ ইতোমধ্যেই অনেক দল 32-এ জায়গা করে নিয়েছে, অনেকে সেই জায়গা করে নেওয়ার শেষ দৌড়ে রয়েছে, এবং ব্রাজিল আর্জেন্টিনা প্রসঙ্গ তো আসতেই থাকবে, কারণ তারা কোথায় আছে, তাদের প্রতিপক্ষ কে হতে যাচ্ছে, এগুলো নিয়েই কিন্তু সবার অনেক প্রশ্ন। আমরা সেই প্রশ্নের আলোচনায় যাব, তার আগে একটা ফোন কল নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: ওয়ালাইকুম আসসালাম, আমি আলফাজ ভাই, একজন ভক্ত মানুষ, আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী, আমি তার সাথে একটু কথা বলতে চাই, আমার একটু কথা বলা দেবে
0: প্লিজ। জি জি, তিনি
1: শুনছেন, আপনি বলুন বলুন।
3: আলফাজ ভাই, আমার বাড়ি কিন্তু মেহেরপুর, ঠিক আছে, আমি দৃষ্টি প্রতিবন্ধী, আপনি যদি একটু বলবেন তাহলে আর্জেন্টিনা খেলা কার সাথে করবেন?
1: আমি আমার বাড়ি কুষ্টে আপনারা জানেন, সুতরাং আপনি আমার প্রতিবেশী বা একই জেলার লোক একসময় ছিলাম, এটা বলতেই হবে। আর্জেন্টিনা নিয়ে প্রসঙ্গ আলোচনা করব ইনশাআল্লাহ আগামীতে।
0: আমরা আর্জেন্টিনা প্রসঙ্গে একটু আসতেই পারি, যেহেতু আজকে যে ম্যাচ রয়েছে অর্থাৎ গ্রুপ এইচ এর ম্যাচ আছে। গ্রুপ এইচ এর আজকে কেপা ভার্দে সৌদি আরবিয়া এবং উরুগুয়ে স্পেন ম্যাচ আছে। এই গ্রুপটা থেকে যেই দল দ্বিতীয় হবে, মানে পয়েন্ট টেবিলে দ্বিতীয় হবে, সেই দল আর্জেন্টিনার সাথে খেলার একটা সম্ভাবনা আছে, কিন্তু কোন দল দ্বিতীয় হবে সেটা এখনো বলা যাচ্ছে না। কামরুজ্জামান ভাই কিছু যোগ করবেন কিনা?
2: আর্জেন্টিনা হাইলি একটা প্রফেশনাল দল, তবে স্পেন যদি পায় তবে শক্তপোক্ত প্রতিপক্ষ পাবে। স্পেন যেভাবে শুরু করেছে তারা কিন্তু তেতে আছে, অতএব তারাও বিশ্ব চ্যাম্পিয়ন, কিন্তু আর্জেন্টিনার মতো অত বেশি চ্যাম্পিয়ন হতে পারেনি। আর সৌদি আরব আর স্পেনের খেলা আপনি সহজে অনুমান করতে পারেন যে আমাদের এশিয়ান দলগুলো কিন্তু ইউরোপদের সঙ্গে জাপান বাদে অত ফাইট করার মতো দল কিন্তু তারা তৈরি করে না, রাইট? আমরা জর্ডানকে দেখেছি স্যার, আমরা উজবেকিস্তানকে দেখেছি, এই সমস্ত ইরাককে দেখেছি। তো এখন যদি স্পেন পড়ে তাহলে কিন্তু জাপান যেভাবে ব্রাজিলের সঙ্গে যদি হয় তাহলে কিন্তু একটা শক্ত প্রতিপক্ষ পাবে
0: আর্জেন্টিনার সামনে।
2: হ্যাঁ, স্পেন আপনি হাইলি একটা প্রফেশনাল দল, স্পেন কিন্তু আর্জেন্টিনার চাইতে কোন অংশে কম নয়। যদি তারা শুরুটা করেছিল খুব বাজে হবে, তবে আমার মনে হয় যে আর্জেন্টিনা চাইবে যে স্পেনকে যেন আমরা খাটি টুতে না পাই, আরো একটু পরে পাই, সুপার সিক্সটিন বা কোয়ার্টার ফাইনালে দেখতে পাই।
0: সেক্ষেত্রে অবশ্যই টপে থাকতে হবে, মানে স্পেনকে, দ্বিতীয়তে থাকা যাবে না।
1: আমি আবার একটা কথাই বলতে চাই যে দেখেন এই যে নামগুলো আমরা বলছি, স্পেন বলছি, আর্জেন্টিনা বলছি, ইভেন ইংল্যান্ডের কথা বলছি, ব্রাজিলের কথা বলছি, এই দলগুলো কিন্তু সব বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার মতন দল, এবং এর আগে তারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, ইংল্যান্ডও হয়েছে। সুতরাং এরা যে প্রতিপক্ষ যেরকম হবে সেরকম ভাবে তারা খেলবে, এটা বলা যেতেই পারে। আর এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগেও কিন্তু আর্জেন্টিনা যে এত শক্তিশালী একটা দল বা এত ভালো পারফর্ম করবে এরকম আমরা শুনি নাই। আর্জেন্টিনা কিন্তু একটু পিছনে পড়ে গেছিল, এটা বলতেই হবে। স্পেনের আলোচনা বা ফ্রান্সের কথা বা জার্মানির কথা, এদের নামই কিন্তু আমরা বেশি শুনছিলাম, এবং অঘটন ঘটাতে পারে তাদের ভিতরে আমরা পর্তুগালের কথা শুনেছি, নেদারল্যান্ডের কথা শুনেছি, কিন্তু আর্জেন্টিনায় খুব একটা আলোচনা শুনি নাই। কিন্তু এখন যখন এসে মেসি প্রথম ম্যাচেই হ্যাট্রিক করে ফেলল এবং তারপরের ম্যাচে খুব অনায়াসে তারা জিতে ফেলল, তখন কিন্তু আর্জেন্টিনা আবার কিন্তু ফোকাস এসে গেছে। আরেকটা জিনিস সবসময় আমি বলি, কারণ জনের সাথে আমরা অনেক অনেক কমেন্ট্রিও করে থাকি, সবসময় আমি বলি যে যে দলের মাঝমাঠ ভালো, মাঝমাঠে চারজন বা পাঁচজন যারা খেলেন তারা ভালো, সেই দল কিন্তু শক্তিশালী দল, তাদের জেতার সম্ভাবনা ভালো। আর্জেন্টিনা এই ক্ষেত্রে আমি বলব যে বেশ কয়েকটা বিশ্বকাপ এর আগেরটা তার আগেরটা এবারেও আমি দেখছি যে মাঝমাঠটা তাদের খুবই ভালো, এবং মাঝমাঠ ভালো হলে ডিপ ডিফেন্সে যে চারজন খেলেন তাদের উপরে চাপ আসতে দেন না, মাঝমাঠেই কিন্তু ঠেকিয়ে দেন, এবারও কিন্তু তাই হচ্ছে। পক্ষান্তরে উল্টো আমি অবজার্ভ করছি যে ব্রাজিলের মাঝমাঠ কিন্তু এখনও ভালো খেলছে না, এলোমেলো হয়ে যাচ্ছে, একেবারে ডিপ ডিফেন্সে বল কিন্তু চলে যাচ্ছে এবং সেখান থেকে বল ফেরাতে হচ্ছে। সুতরাং এই জিনিসগুলো দুটো দলই আমার মনে হয় লক্ষ্য করছেন, এবং সেই যেগুলো মেন্ট যারা তাড়াতাড়ি করে নিতে পারবেন তারাই কিন্তু আরো ভালো খেলতে পারবেন, ভালো ফলাফল করতে পারবেন।
0: আমরা একটু ফেসবুকে পাতায় যেতে চাই, আমাদের সেখানে লাইভ যেতে চলছে এবং অনেকেই সেখানে কমেন্টস করছেন। আছেন মোহাম্মদ নাজমুল হুদা মিন্টু, তিনি রয়েছেন, লিখেছেন যে বিশ্বকাপ ফুটবল 2026 এর বিশ্লেষণ জানতে সাথেই আছি সবসময়। এম সবুজ মাহমুদ রয়েছেন, শামীম আকান্ত রয়েছেন আমাদের সাথে, লিখেছেন যে কিছু কিছু দল চমক দেখাবে, ফ্রান্স, পর্তুগাল, মরক্কো, কাদের বিপক্ষে খেলবে সেই প্রশ্নটা আছে। আর সেই সাথে দিন মাহমুদ আখন, শ্রী মানিক চন্দ্র তিনিও রয়েছেন, এবং মোহাম্মদ জাকির হোসেন শোভন তিনিও আছেন। মরক্কো কাদের সাথে খেলবে? মরক্কোর খেলা কিন্তু ইতিমধ্যেই নির্ধারণ হয়ে গেছে, তাই না কামরুজ্জামান ভাই?
2: হ্যাঁ, মরক্কো আর ওদিকে হচ্ছে আপনার ব্রাজিল, রাইট? মরক্কো তার নেক্সট, এখন হচ্ছে কি
0: মরক্কোর প্রতিদ্বন্দ্বী হচ্ছে নেদারল্যান্ড।
2: আচ্ছা, আমি বলি তেমন না, এইবার না, এইবার কোন টেরিটরি কিন্তু বলতে পারছে না আলফাজ ভাই, ওই যে এমন গ্রুপ করছে আলফাজ ভাই। এন্ড আর্জেন্টিনা আমি যে বলবো তেমন না, বলছেন যে হ্যাঁ নো, যে স্পেনের সঙ্গে পড়তে পারে, মরক্কোর সঙ্গে, নেদারল্যান্ড পড়তে পারে, জাপানের সঙ্গে, এই যে যারা রানার আপ যারা গ্রুপে রানার আপ তারা পড়বে, কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন অন্য কার সঙ্গে পড়বে, কারণ একই গ্রুপ থেকে অনেকে তিনটা উঠবে, এ বি সি উঠবে, যার জন্য না আমি শ্রোতাদেরকে ওইভাবে বলতে পারছি না খুব সব জোর দিয়ে, যে কারণ বুঝতে পারছেন আমার কথাটা, যে অনেক গ্রুপ আছে যে শুধু গ্রুপ চ্যাম্পিয়ন আর গ্রুপ রানার আপই উঠবে না, যারা খুব ভালো সেও তো তিন নম্বর পজিশন থাকবে তারাও কিন্তু সুপার 32 তে যাবে, যার জন্য আমি খুব জোর দিয়ে বলতে পারছি না যে আনটির আনলেস ঠিক চারটা মানে পুনর্মুদ্রণ না হওয়া পর্যন্ত।
1: আসলে 27 তারিখ 28 তারিখ গিয়ে সব শেষ হবে, এবং আমরা দেখছি যে এখন কিন্তু যেহেতু এই রেজাল্টগুলোর ফলাফলের উপরে কে কোয়ালিফাই করবে কে কোয়ালিফাই করবে না এই পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, সেজন্য একই সময় কিন্তু দুটো করে ম্যাচ হচ্ছে। এখন কিন্তু আমরা প্রতিদিন ছটা দলকে খেলতে দেখছি, তো ছটা ম্যাচ হওয়াটা নিশ্চয়ই আমরা বুঝতেই পাচ্ছি যে নিরপেক্ষতা বজায় রাখার জন্য এই জিনিসগুলো কিন্তু করা হচ্ছে। ফলে কে কার সাথে প্রতিপক্ষ হবে এটা বলা খুবই মুশকিল। তবে আমরা সকলেই চাইব যে বড় দলগুলো নকআউট অর্থাৎ 16 গিয়ে যাতে জায়গা পায় এবং সেখান থেকে গিয়ে যাতে এলিমিনেশন গুলো হয় সেটা আমরা সকলেই আশা করছি বা হবে। তবে অনেক প্রেডিক্টর কিন্তু অনেক কিছু বলছেন, একজন প্রেডিক্টর কিন্তু ইতিমধ্যে বলে দিয়েছেন যে ব্রাজিল জাপানের সাথে হেরে বিদায় নেবে। তো এই প্রেডিকশন গুলো তো প্রেডিকশনই, এর পিছনে যুক্তি যদি দাঁড় করাতে চান তাহলে জাপানের পক্ষে 10 হলে পরে 90% আসবে ব্রাজিলের পক্ষে, আমি সেটা দাঁড় করিয়ে দিতে পারি।
0: আমরা একটু শ্রোতা দর্শক সবাইকে জানিয়ে রাখি যে আমরা তো আছি আপনাদের সাথে, আমাদের যে ফ্রিকোয়েন্সিগুলো রয়েছে সেখানে রয়েছে এবং সেই সাথে ফেসবুক লাইভ ইউটিউব চ্যানেলে লাইভও চলছে। তবে আর দুটো মিনিট আমরা আসলে আমাদের অডিও ফ্রিকোয়েন্সিতে থাকবো, তারপরেই কিন্তু আমরা যুক্ত থাকবো ফেসবুক লাইভ এবং ইউটিউব চ্যানেলে। আমরা আশা রাখি যে আপনারা আমাদের সেখানেও যুক্ত হয়ে সাথী হয়ে থাকবেন। একটা ফোন কল নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, প্রশ্নটি করুন।
4: উপস্থাপনা সব মিলিয়ে ভালো লাগতেছে, ধন্যবাদ আপনাদেরকে,
0: অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আমরা একটু ফেসবুকে আরেকবার একটু দেখছি যে পলাশ হাসান তিনি রয়েছেন ব্রাজিলের, শুভেচ্ছা জানিয়েছেন তিনি। নিশিতা জাহান তৃষা তিনিও আছেন আমাদের সাথে, আর বানু রাম রয়েছেন, বেনু রাম রয়েছেন, আর লিখেছেন যে আচ্ছা হোয়াটসঅ্যাপে কল চালু করলে কল করতে পারতাম, এরকম একটি কথা লিখেছেন। আপাতত সেটা তো সম্ভব হচ্ছে না, যেভাবে আছে সেইভাবেই আসলে কলে যুক্ত হতে হচ্ছে। আমরা একটু আসি যে আজকের যে আরো দুটো ম্যাচ আমরা দেখেছি, যে নেদারল্যান্ডস খেলেছে তিউনিশিয়ার সাথে, এটা খুব প্রেডিক্টেবল ছিলই আমার কাছে মনে হয় যে 3-1 তারা জয়লাভ করেছে, এবং প্যারাগুয়ে অস্ট্রেলিয়ার ম্যাচটাতে গোল শূন্য ড্র হলো, সেই বিষয়টা কিভাবে দেখছেন?
1: অবশ্যই বলতে হবে প্যারাগুয়ের কিন্তু একটা নর্থ আমেরিকান টিম, এবং এখানে কিন্তু যে খেলা হয় আমার টুর্নামেন্ট তাদের যেটা হয় সেখানে কিন্তু প্যারাগুয়ে যে গুড ফুটবলিং নেশন, সবচেয়ে ভালো দল, তারা খেলে ভালো রেজাল্টও করে, সুতরাং প্যারাগুয়েকে রাইট অফ করার কোনো কারণ নাই। এবং আমরা অস্ট্রেলিয়ার কথা যদি বলি, তারা এই এশিয়া ওশেনিয়া এই গ্রুপ থেকেই প্রত্যেকবার কোয়ালিফাই করে বিশ্বকাপ খেলছে, কিন্তু ফুটবলিং নেশন হিসেবে তারা নিজেদেরকে এখনো পর্যন্ত খুব বেশি প্রতিষ্ঠিত করতে পেরেছে বা পারেনি বললেই বোধ হয় সরাসরি উত্তরটা ঠিক হবে। যেমন ক্রিকেটে তারা যেরকম একটা পাওয়ার হাউস বিশ্ব ক্রিকেটে, কিন্তু ফুটবলে তারা সেরকম নয়। তবে হ্যাঁ, তাদের যে ফিজিক্যাল অ্যাডভান্টেজ রয়েছে, যে সুযোগ সুবিধাগুলো রয়েছে, তাতে সকলেই প্রত্যাশা করি তারা ভালো কিছু করবে। তো এবারেও ঠিক একই রকম মিডিয়োকার একটা টিম হিসাবেই তারা খেলছে এবং সেরকমই ফলাফল তাদের হচ্ছে।
0: আমরা রেডিও বা অডিও ফ্রিকোয়েন্সি থেকে বিদায় নিচ্ছি।

0: প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা। সঞ্চালনায় ছিলেন তামান্না সিদ্দিকী, সার্বিক নির্দেশনায় শ্যামল চৌধুরী, নির্দেশনা ও তত্ত্বাবধানে ডক্টর মোহাম্মদ নাজমুল হুদা এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ তারেক হোসেন শিমুল।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। এখন শুনবেন আল্লাহ পাকের শানে হামদ এবং নাতে রাসুল। প্রথমেই আল্লাহ পাকের শানে হামদ, শিল্পী আবু বকর সিদ্দিক, গানের গীতিকার সাবির আহমেদ চৌধুরী।

0: এতক্ষণ আল্লাহ পাকের শানে হামদ এবং নাতি রাসুল শুনলেন।
1: অসাবধানতাই অগ্নিকাণ্ডের প্রধান কারণ।
2: আগুনের ব্যবহারে সতর্ক হন। অগ্নিকাণ্ডের ভয়াবহতা থেকে রক্ষা পেতে অগ্নি সচেতন হন এবং আগুন প্রতিরোধ ব্যবস্থা জোরদার করুন। রান্না শেষে চুলার আগুন নিভিয়ে ফেলুন। ছেলেমেয়েদের আগুন নিয়ে খেলতে দিবেন না। বিড়ি বা সিগারেটের জ্বলন্ত টুকরো

0: হাতের কাছে দুবালতি পানি ও এক বালতি বালি রাখুন এবং আগুনে লাগলে সচেতনতাতেই তা আগুনে নিক্ষেপ করুন। বৈদ্যুতিক আগুনে দ্রুত প্রধান সুইচ বন্ধ করুন। গৃহের বিদ্যুতের তার মাঝে মাঝে পরীক্ষা করুন এবং পুরনো তার বদলে ফেলুন। তেলজাতীয় আগুনে পানি দেবেন না। বালি, ভেজা মোটা কাপড় বা ভেজা কম্বল দিয়ে আগুন চাপা দিন। পরনের কাপড়ে আগুন লাগলে সঙ্গে সঙ্গে মাটিতে গড়াগড়ি দিন বা ভেজা মোটা কম্বল জড়িয়ে ধরুন। ভুলেও দৌড়াবেন না, তাহলে আগুন বেড়ে যাবে।
1: শ্রোতা বন্ধুরা, এ পর্যায়ে শুনবেন মহরমের গান। শিল্পী খুরশিদ হাসান খান, কথা লিখেছেন সাবির আহমেদ চৌধুরী এবং সুর করেছেন আলাউদ্দিন মিয়া।

0: প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন মহরমের গান,
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত পরিবেশ বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সবুজ প্রান্তর।
2: প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সবুজ প্রান্তরে। প্রিয় শ্রোতা, প্লাস্টিক দূষণ আধুনিক জীবনে এক ভয়াবহ সংকটে পরিণত হয়েছে। এটি মাটি, জল ও বায়ুকে দূষিত করছে। প্রায় 2100 প্রজাতির জলজ ও স্থলজ প্রাণীর জীবন বিপন্ন করছে। এই নীরব ঘাতক খাদ্য শৃঙ্খলে মাইক্রোপ্লাস্টিক হিসেবে প্রবেশ করে মানুষের স্বাস্থ্যহানি ও পরিবেশগত বিপর্যয় ঘটাচ্ছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক বিষাক্ত পৃথিবী রেখে যাচ্ছে। প্লাস্টিক জাতীয় জিনিস আধুনিক জীবনে বহুল ব্যবহৃত উপাদান হলেও পরিবেশের জন্য তা ভয়াবহ ক্ষতির কারণ। প্লাস্টিক দ্রব্য বহুল ব্যবহার ও অব্যবস্থাপনার ফলে মাটি, পানি এবং বায়ু দূষণের পাশাপাশি জীববৈচিত্র্যও হুমকির মুখে পড়ছে। পরিবেশের পাশাপাশি এটি মানুষের স্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদী এবং ভয়াবহ প্রভাব ফেলে। প্লাস্টিক দ্রব্য প্রস্তুত করতে ব্যবহৃত বিভিন্ন বিষাক্ত রাসায়নিক খাবার বা পানির সংস্পর্শে আসলে ধীরে ধীরে খাদ্যে মিশে যায় এবং এই রাসায়নিকগুলোই পরবর্তীতে মানবদেহে ক্যান্সার, হরমোনগত অসামঞ্জস্য এবং প্রজনন সমস্যার কারণ হতে পারে। এছাড়া প্লাস্টিক পোড়ালে বিভিন্ন প্রকার ক্ষতিকর গ্যাস নির্গত হয়। এগুলো শ্বাসনালীর প্রদাহ, অ্যাজমা এবং ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। প্লাস্টিক মাটির সঙ্গে মেশে না, বরং মাটির উর্বরতা শক্তি নষ্ট করে। প্লাস্টিক নদীর তলদেশে জমা হয়ে নদীর তলদেশ ভরাট করে ফেলে। ঢাকা শহরের পয়ঃনিষ্কাশনের 80% ড্রেন পলিথিন ব্যাগ কর্তৃক জমাট বেঁধে আছে, যার দরুন সামান্য বৃষ্টি হলেই ঢাকা শহরে দেখা দেয় অসহনীয় জলাবদ্ধতা। এছাড়াও প্লাস্টিক বর্জ্য সমুদ্রে মিশিয়ে জলজ প্রাণীর জীবন এবং খাদ্যচক্রকে ক্ষতিগ্রস্ত করে। প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, এবারের সবুজ বাংলায় প্লাস্টিক দূষণ আমাদের দৈনন্দিন জীবনের অভ্যাস এবং ভবিষ্যৎ সংকট, এই বিষয়ের উপর শুনবেন একটি সাক্ষাৎকার। প্রিয় শ্রোতা, স্বাগত আমাদের আজকের আয়োজনে। আমাদের আজকের বিষয় প্লাস্টিক দূষণ, আমাদের দৈনন্দিন অভ্যেস এবং ভবিষ্যতের সংকট। এ বিষয়ে বলার জন্য আজ আমাদের সাথে আছেন কাজী নাজমুল মাহমুদ, সহকারী পরিচালক পরিবেশ অধিদপ্তর। প্রথমে আপনার কাছে জানতে চাইব প্লাস্টিকের ব্যবহার ও বিস্তার সম্পর্কে।
3: জি, ধন্যবাদ। আসলে প্লাস্টিক ছাড়া আধুনিক জীবন কল্পনা করা প্রায় অসম্ভব। বাজারে পণ্য কেনা বেচা, খাদ্য সংরক্ষণ, চিকিৎসা সরঞ্জাম, ইলেকট্রনিক পণ্য, পানির বোতল, খেলনা, সব ক্ষেত্রেই প্লাস্টিকের যেন বহুলভাবে ব্যবহৃত হচ্ছে। বিশেষ করে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সামগ্রীর ব্যবহার আশঙ্কাজনক হারে বেড়ে যাচ্ছে। বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলোতে পলিথিন ব্যাগ ও প্লাস্টিকের সহজলভ্যতা এই সমস্যাটাকে যেন আরো জটিল করে তুলেছে।
4: বিস্তার এবং ব্যবহার তো আমরা জানলাম, এবার একটু জানবো আপনার কাছ থেকে প্লাস্টিক দূষণের প্রধান কারণগুলো আসলে কি।
3: জি, প্লাস্টিক দূষণের আসলে অনেকগুলো কারণ রয়েছে, তবে দুই একটি না বলেই না। প্লাস্টিক দূষণের মূল কারণ হল মানুষের অসচেতনতা ও দায়িত্বহীনতা। আমরা প্রয়োজনের তুলনায় অনেক বেশি প্লাস্টিক ব্যবহার করি এবং ব্যবহার শেষে সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনার কথা ভাবিও না। শহরাঞ্চলে অপরিকল্পিত নগরায়ন, দুর্বল বর্জ্য সংগ্রহ ব্যবস্থা এবং শিল্প কারখানার প্লাস্টিক বর্জ্য নদী ও খালবিলে ফেলার প্রবণতা বেড়েই যাচ্ছে। পাশাপাশি প্লাস্টিক পোড়ানোর ফলে বায়ুদূষণের কিন্তু মারাত্মক আকার ধারণ করছে।
4: পরিবেশের উপর প্লাস্টিক দূষণের মারাত্মক প্রভাব রয়েছে, এই সম্পর্কে বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে।
3: প্লাস্টিক দূষণের কারণও যেমন অনেক বহুবিধ, প্লাস্টিক দূষণের কিন্তু প্রভাবও এটাও কিন্তু অনেক। বিভিন্ন ধরনের প্রভাব আমাদের পরিলক্ষিত হয় আমাদের পরিবেশের উপরে বা আমাদের সমাজের উপরে। যেমন প্লাস্টিক কিন্তু সহজে পচে না, বরং এটি শত শত বছর পরিবেশে টিকে থাকে। মাটিতে জমে এটি উর্বরতা নষ্ট করে এবং স্বাভাবিকভাবে এটা কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলে। নদী, খাল ও নালায় জমে থাকা প্লাস্টিক পানির স্বাভাবিক যে প্রবাহ সেটাকে বাধাগ্রস্ত করে, ফলে এক প্রকার জলবদ্ধতা সৃষ্টি করে থাকে, যার ফলে বন্যার ঝুঁকি তো বেড়ে যায় স্বাভাবিকভাবে। এছাড়াও সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে প্লাস্টিকের দূষণের কারণে মাছ, কচ্ছপ ও পাখি সহ অসংখ্য প্রাণী মারা যাচ্ছে। এতে পরিবেশের স্বাভাবিক যে ভারসাম্য সেটা ক্রমশ বিনষ্ট হচ্ছে।
4: পরিবেশের উপর প্লাস্টিকের দূষণের প্রভাব সম্পর্কে জানলাম, এবারে একটু জানতে চাইব আপনার কাছে মানব স্বাস্থ্যের উপর কি রকম প্রভাব ফেলতে পারে।
3: পরিবেশ আসলে এই মানব জাতিকে কেন্দ্র করে আর কি, তো মানব স্বাস্থ্যের উপরে প্লাস্টিক দূষণের প্রভাব খুবই মারাত্মক। যেমন প্লাস্টিক দূষণ মানব স্বাস্থ্যের জন্য একটা মারাত্মক হুমকি, যেটি একটু আগে আমি বলছিলাম। সময়ের সঙ্গে সঙ্গে বড় প্লাস্টিক ভেঙে ক্ষুদ্র কণায় পরিণত হয়, যাকে আমরা সাধারণত আপনি জানেন যে মাইক্রোপ্লাস্টিক বলে থাকি। তো এই মাইক্রোপ্লাস্টিক খাবার, পানি ও বাতাসের মাধ্যমে মানবদেহে প্রবেশ করে বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ায়। এছাড়া প্লাস্টিক পোড়ালে নির্গত বিষাক্ত গ্যাস নির্গত হয়, সেই বিষাক্ত গ্যাসটি আমাদের শ্বাসকষ্ট, ফুসফুসের রোগ এমনকি ক্যান্সারের কারণও হতে পারে।
4: প্লাস্টিক দূষণ প্রতিটি ক্ষেত্রেই প্রভাব ফেলছে আমরা জানি, এবারে জানব অর্থনীতি ও সমাজে কেমন প্রভাব ফেলছে।
3: প্লাস্টিকের দূষণের প্রভাব শুধু যে পরিবেশ ও স্বাস্থ্যে সীমাবদ্ধ তা কিন্তু নয়, বরং এটি দেশের অর্থনীতিতে একটা নেতিবাচক প্রভাব ফেলে থাকে। নদী ও সাগরে প্লাস্টিক জমে মৎস্য সম্পদ হ্রাস পায়, যার ফলে জেলে সম্প্রদায়ের জীবন জীবিকা হুমকির মুখে পড়ে। পর্যটন এলাকাগুলো প্লাস্টিক বর্জ্যে দূষিত হলে পর্যটকের সংখ্যা কিন্তু কমে যায়, যা জাতীয় আয়ের উপর অবশ্যই একটি নেতিবাচক প্রভাব ফেলে থাকে।
4: আমরা এতক্ষণ অনেক সমস্যার কথা জানলাম, এবার একটু সমাধানের কথা জানব। প্লাস্টিক দূষণের সমাধান ও করণীয় কি?
3: প্লাস্টিক দূষণ রোধে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র সব পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। ব্যক্তিগতভাবে আমাদের প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে এবং পুনর্ব্যবহারযোগ্য বা রিসাইক্লিং পণ্যের ব্যবহার করতে হবে। বাজারে গেলে কাপড় বা পাটের ব্যাগ ব্যবহার, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পরিহার করা খুবই জরুরি। রাষ্ট্রীয় পর্যায়ে কঠোর আইন প্রয়োগ করা, পরিবেশ বান্ধব বিকল্প উৎপাদনে উৎসাহ প্রদান এবং কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা অবশ্যই গড়ে তুলতে হবে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান ও গণমাধ্যমে জনসচেতনতা বাড়াতে হবে। এক্ষেত্রে উল্লেখ হচ্ছে আমাদের সরকার যে ১৭টি ধরনের প্রোডাক্টকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক হিসেবে চিহ্নিত করেছে। এই ধরনের যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক বা একবার ব্যবহার্য প্লাস্টিক, এই ধরনের প্লাস্টিক ব্যবহারকে, প্লাস্টিক পণ্যের ব্যবহারকে আমরা সর্বদা নিরুৎসাহিত করছি এবং এর জন্য আমাদের প্রায়শই বিভিন্ন মোবাইল কোর্ট থেকে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি নেওয়া হয়ে থাকে।
4: অনেক ধন্যবাদ এত চমৎকার পরামর্শ দিয়ে আমাদের শ্রোতা বন্ধুদের সাহায্য করার জন্য। নিশ্চয়ই পরামর্শগুলো আপনাদের কাজে লাগবে।
2: প্রিয় শ্রোতা, এই পরিবেশকে নিয়েই যেহেতু আমাদের জীবন, তাই এখন শুনবেন পরিবেশ বিষয়ক একটি চমৎকার গান।

0: শ্রোতা বন্ধুরা, চমৎকার এই গানটি শুনতে শুনতে কিন্তু চলে এসেছি আমাদের আজকের সবুজ প্রান্তরের একদম শেষের দিকে। যাবার আগে বলে যেতে চাই, আজকের সবুজ প্রান্তরের গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি বৈশাখী খাতুন, সম্পাদনায় মরিয়ম আক্তার, তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভিন এবং সবুজ প্রান্তর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন হরবিলাস রায়।
1: এতক্ষণ শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত পরিবেশ বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সবুজ প্রান্তর।
2: বাংলাদেশ বেতার ঢাকা। অল্পক্ষণের মধ্যে শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৬টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি জেসমিন আক্তার। চীন সফর শেষে বেইজিং থেকে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ স্থানীয় সময় বিকেল ৫:১৬ চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। এছাড়া প্রধানমন্ত্রীর অন্য সফর সঙ্গীরাও ফিরছেন একই ফ্লাইটে। প্রধানমন্ত্রী সফরে থাকা ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে এক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। চীনের স্থানীয় সময় আজ সকালে বেইজিং এর গ্রেট হল অব দ্য পিপলে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে চীনা কমিউনিস্ট পার্টির ইতিহাস ও ঐতিহ্যবাহী জাদুঘর পরিদর্শন করেন তারেক রহমান। জাদুঘরে কিউরেটর প্রধানমন্ত্রীকে স্বাগত জানান এবং পুরো জাদুঘরটি ঘুরিয়ে দেখান। প্রধানমন্ত্রী তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান ও সফর সঙ্গীদের নিয়ে জাদুঘরের গ্যালারিগুলো ঘুরে দেখেন এবং একটি ইমার্সিভ অডিও ভিজুয়াল কোস্টার শো উপভোগ করেন। এছাড়া দেশটির ন্যাশনাল পিপলস কংগ্রেসের এনপিসি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জিয়াউলজি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এর আগে সকাল ৯:৩০ দিকে চীনের ঐতিহাসিক তিয়েন আনমেন স্কোয়ারে অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে দেশটির বীরদের প্রতি শ্রদ্ধা জানান তারেক রহমান। এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন এবং বিয়োগলে করুণ সুর বাজানো হয়। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে চীনের বিপ্লবী বীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। গতকাল বেইজিং এর গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা সহ উষ্ণ অভ্যর্থনা জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। পরে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে ১৩টি সমঝোতা স্মারক আনুষ্ঠানিকভাবে সই হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, জুয়া ও মাদকমুক্ত দেশ করতে কাজ করছে সরকার। তিনি আজ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসের অনুষ্ঠানে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আগামী দুই একদিনের মধ্যে সংসদে মাদক প্রতিরোধ আইনে সংশোধনী উপস্থাপন করা হবে। তিনি বলেন, আধুনিক যুগে পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, নতুন আইন প্রয়োজন। শুধু আইন করলেই হবে না, আইন প্রয়োগের পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। তরুণ সমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নারী শিশু কিশোর সহ নানা শ্রেণী পেশার মানুষ এখন মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে। মাদক নির্মূলে প্রশাসনকে আরও শক্ত অবস্থানে থাকতে হবে। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে আজ সারা দেশে পবিত্র আশুরা পালিত হচ্ছে। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদত বার্ষিকী উপলক্ষে মহরম মাসের ১০ তারিখে পবিত্র আশুরা পালন করা হয়। দিনটি স্মরণে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন এবং বিভিন্ন বেসরকারি চ্যানেল বিশেষ অনুষ্ঠান প্রচার করছে। ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে এপর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে অন্তত ২৩৫ জনে দাঁড়িয়েছে এবং ৪৩০০র বেশি মানুষ আহত হয়েছেন। এই ঘটনায় আরও বহু মানুষ মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকারী দলগুলো ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া জীবিতদের খুঁজে বের করতে দ্রুতগতিতে কাজ করছে। জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার বলেছেন, ভেনেজুয়েলার বিধ্বস্ত পরিস্থিতি মোকাবেলায় সহায়তার জন্য একটি জরুরি তহবিল থেকে ১৫ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করা হয়েছে। এদিকে ভেনেজুয়েলায় সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে বিপুল প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর, আজ রাত ১টায় যুক্তরাষ্ট্রের বোস্টনে নরওয়ে ফ্রান্সের মোকাবেলা করবে এবং একই সময় কানাডা টরন্টোতে সেনেগাল ইরাকের মুখোমুখি হবে। এছাড়া আগামীকাল সকাল ৬টায় হিউস্টনে কেপ ভার্দে সৌদি আরব এবং একই সময় মেক্সিকোতে উরুগুয়ে স্পেন ম্যাচ অনুষ্ঠিত হবে। অন্যদিকে আগামীকাল সকাল ৯টায় ওয়াশিংটনে মিশর বনাম ইরান এবং একই সময় ভ্যানকুভারে নিউজিল্যান্ড ও বেলজিয়ামের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হবে। এদিকে আজ সকালে লস এঞ্জেলেসে তুরস্ক ৩-২ গোলে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে পরাজিত করেছে। অন্যদিকে সান ফ্রান্সিসকোতে প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়ার মধ্যকার খেলাটি গোলশূন্য ড্র হয়েছে। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হচ্ছে ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে ৭টায়।
1: বাংলায় খবর সহ এতক্ষণ ঢাকা থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা, এক্ষুনি শুনবেন স্থানীয় খবর ইংরেজিতে।
2: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই শেখ ফয়সাল ইসলাম। The International Day Against Drug Abuse and Illicit Trafficking was observed in Khulna like other places of the country today. The theme of the day this year is World Drug Problem, Persisting Issues, New Challenges, Innovative Responses. Prime Minister Tariq Rahman gave messages on the occasion. In Khulna, a discussion meeting was held at the Deputy Commissioner's Conference Room on the occasion. Additional Divisional Commissioner Revenue Sipat Mehnaz attended it as the chief guest. Presided over by the Deputy Commissioner Hurre Jannat, the meeting was attended among others by the Range DIG Muhammad Rezaul Haq, Police Commissioner Muhammad Jahidul Hassan, Police Super Muhammad Tazul Islam, Civil Surgeon Dr. Musammat Mahfuza Khatun, and Additional Director of Divisional Narcotics Control Department Muhammad Ahsanur Rahman as a special guest. Later, prizes were distributed among the winners of the essay and painting competitions. Earlier, a colorful rally was brought out from the Shahid Hadis Park of the city and ended at the Deputy Commissioner's office premises after parading different vendors of the city. The people of different professions took part in it. The District Administration and Narcotics Control Department jointly arranged it. Meanwhile, a discussion meeting was held at the Deputy Commissioner's Conference Room in Bagerhat today on the occasion. Deputy Commissioner Ghulam Mohammad Batin attended it as the chief guest, presided over by the Deputy Director of the Narcotics Control Department. The meeting was attended among others by the Additional Deputy Commissioner, Additional Police Super and concerned officials. Earlier, a colorful rally was brought out from the Deputy Commissioner's office premises and ended at the same venue after parading different members of the town. Besides, a discussion meeting was held at the Deputy Commissioner's conference room today on the occasion. Presided over by the Additional Deputy Commissioner, the meeting was attended among others by the Additional District Magistrate, representative of the Police Super and concerned officials. Earlier, a colorful rally was brought out from the Deputy Commissioner's office premises and ended at the same venue after parading different members of the town. The International Day Against Drug Abuse and Illicit Trafficking was also observed in other districts of Khulna Division through holding similar programs. Cultural Affairs Minister Advocate Nitai Roy Chaudhary has said the BNP government did not come to fail. This government is a government directly elected by the people, so we will not fail. The country will be recognized. We will build a new Bangladesh by identifying the places of failure. He said this in response to a question from the journalist after planting saplings of different trees in the premises of the Jhinaidah Jila Parishad and the Deputy Commissioner's office today. The minister said all institutions, including education, culture, law and financial institutions of the country, were destroyed in the last 18 years. We are working in those places in a new way. We are working with different countries of the world to protect the culture of the country. Deputy Commissioner Noman Hussein, Administrator of the Jila Parishad Advocate M.A. Mojid, Police Super Mia Muhammad Ashik bin Hassan and local elite were present on that time. Free supporting equipments were distributed among five demonstration point owners at Mohammadpur Upajila Parishad premises in Magura today under the union level Fisheries Technology Service Expansion Project. The Upajila Nirvahi officer distributed this as the chief guest. At this time, each person was given an aerator machine, a bag of fish food, geolite, fertilizer, lime, pond guarding equipment and net. The fisheries officers, political leaders, beneficiaries and local elite were present at the time. The Upajila Fisheries Office arranged football and Arpara 11 defeated Srihatta 11 by 2-0 in the 8-team football tournament at Shatokhali Secondary School Ground under Shalika Upajila in Magura today. Finally, weather and forecast valley still 1 tonight says there are chances of rain or thunder showers with temporary south-southeasterly gusts to a squally wind at a speed of 45 to 60 kilometers an hour over the regions of Khulna, Borishal, Potuakhali, Dhaka, Faridpur, Moymenshing, Noakhali, Kumila, Chattogram, Cox's Bazar, and Sylhet. River pours in this area, so at west caution is signal number 1. And that is the end of the news. Dear listeners, you are welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Khuda Hafiz.
1: Bangladesh Betar Khulna. Anushan Pracharito Hutsi, Medium Boy Pansu Shantri Doshumik Chwati Mediary, Arthat Matsu Atano Kilohazi, Akishati Pimband, Atash Doshumik Atmega Hazi, Bangladesh Betar Mobile App Tiki. Eporje, Anushan Goshana Daiti Ruchi, Ami Sheikh Akbarasan, Ebung. Sharmina Akhtar, Odibishan Tatavadhana Muhammad Shibli Said, Prokoshul Tatavadhana Sheikh Amir Hussain, Prokoshul Shahyugi Dharayachan, Ahmed Hassan, Ebong Muhammad Saifu Jaman. Bangladesh Betar Khulna. Ekhon Allah Pakir Chane Hamd Shunben.

করো না বিচার, আমি জেনে শুনে জীবন ভরে দোষ করেছি ঘরে পরে, আমি জেনে শুনে জীবন ভরে দোষ করে।

তাই ধরাই মোহাম্মদ না আসত যদি কিছুই হতো না। সুখেতে ছিলেন যখন তার আহমদ নাম ছিল, আল্লাহ জগৎ।

আল্লাহ জগৎ সৃষ্টি করলেন শুধু তার জন্য হলো, তাই ধরাই মহা

প্রেমিক হৃদয় আজ জ্ঞান দৃষ্টিতে কিছুই পেত না, তাই ধরাই মোহাম্মদ না আসত যদি কিছুই হতো না। নফল মানি।

নাফরমানির গন্ডুম খেলো, আল্লাহ মাফ করে দিল। তাই ধরাই মোহাম্মদ নাই।

তাই ধরাই মোহাম্মদ না আসতো যদি কিছুই হতো না, তাই ধরাই মোহাম্মদ।

0: তাই মোহাম্মদ না আসতো যদি কিছুই হতো না, তাই ধরাই মোহাম্মদ না আসতো যদি কিছুই হতো না, তাই ধরাই মোহাম্মদ।
1: তোমার প্রেমের
2: আল্লাহ পাকের শানে হামদ ও নাতি রসুল শুনছেন। প্রথমে শেখ আবুল বাশার, পরে শাহ মোহাম্মদ গোলাম মোর্শেদ, নাজমুন্নাহার বিউটি, মালেক সিস্তি, এবং এখন শুনবেন মোহাম্মদ রফিকুল আলমের কণ্ঠে।

আকাশ শ্যামল মাটি সবই তোমার দান, আপন রূপে মহান তুমি সর্বশক্তিমান। লা ইলাহা

হরদাহে সৃষ্টি যখন ধুকে ধুকে মরে, হরদাহে সৃষ্টি যখন ধুকে ধুকে মরে, তোমার দয়া তখন জানি বৃষ্টি।

0: তোমার দয়ায় যাই মুছে যায় ধরার কল্যাণ, শুনিল আকাশ শ্যামল মাটি সবই তোমার দান। আধার রাতে চন্দ্র তারা আলো দিয়ে যায়, আধার রাতে চন্দ্র তারা আলো দিয়ে যায়, সূর্য শিখায় তোমার দয়া বিশ্ববাসী পায়, সূর্য শিখায় তোমার দয়া বিশ্ববাসী পায়, সর্বজীবে পরাণ ভরে গাই যে গুণ গান, শুনিল আকাশ শ্যামল মাটি সবই তোমার দান। আপন রূপে মহান তুমি সর্বশক্তিমান, দুনিয়ার সমস্ত।
1: আল্লাহ পাকের শানে হামদ ও নাতি রসুল শুনছেন। রাজু আহমেদের পর এবারে কণ্ঠ দিয়েছেন এম এ মান্নান।

সকল দুঃখ জ্বালা, দুনিয়ার সমস্ত সুধা একটি নামে ঢালা। ও নামেতে জুড়াই ভাইরে,

ও নামেতে জুড়াই ভাই রে সকল দুঃখ জ্বালা। ফুলের শ্রেষ্ঠ গোলাপ যেমন

পীর পয়গম্বর গলায় পরে ওই নামেরি মালা, ও নামেতে জুড়াই ভাইরে সকল দুঃখ জালা। একটি নামে ক্লান্তি হরে

0: অনামিতে জুড়াই ভাই রে সকল দুঃখ জালা, দুনিয়ার সমস্ত সুধা একটি নামে ঢালা। অনামিতে জুড়াই ভাই রে সকল দুঃখ জালা, দুনিয়ার সমস্ত সুধা একটি নামে ঢালা। অনামিতে জুড়াই ভাই রে সকল দুঃখ জালা।
1: শেখ শহীদুল ইসলাম।
2: নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধ্বনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধ্বনি। নবী মোর

নবিমর পরশমণি, নবিমর নূরে খোদা, তার তরে সকল পয়দা, আদমের কলবেতে তারি নূরে রোশনি। নবিমর নূরে খোদা, তার তরে সকল পয়দা,

নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি,

0: এতক্ষণ আল্লাহবাকের শানে হামদ ও নাতি রসুল শুনলেন। কণ্ঠশিল্পী ছিলেন শেখ আবুল বাশার, শাহ মোহাম্মদ গোলাম মোর্শেদ, নাজমুন নাহার বিউটি, মালিক চিস্তি, মোহাম্মদ রফিকুল আলম, রাজু আহমেদ, এম এ মান্নান, শেখ শহীদুল ইসলাম, হারুনা রশিদ এবং খালিদ হোসেনের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
2: নোয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 36.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল নিকলিতে 22 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 76%, সন্ধে 6টায় 55%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5টা 13 মিনিটে, সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 50 মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
3: বাংলাদেশ বেতার ওয়েদার ফোরকাস্ট রেড বাই লায়লা আরিয়ানি হোসেন। মেট অফিস ফোরকাস্ট ফর দ্য ইনল্যান্ড রিভার পোর্ট ভ্যালি টিল 1 AM সেজ দ্যাট দে আর চান্সেস অফ রেইন অফ থান্ডার শাওয়ার অ্যাকম্পানিড বাই টেম্পোরারি গাস্টিয়ার স্কোয়ালি উইন্ড ফ্রম সাউথ অর সাউথ ইস্টার্ন সাইড অ্যাট এ স্পিড অফ 45-60 কিলোমিটার পার আওয়ার over the region of Mamansingh, Dhaka, Faridpur, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumila, Chattogram and Sylhet. Report of these areas have been advised to hoist cautionary signal number 1. I repeat, cautionary signal number 1. Now forecast for the entire country remain in effect till 6 PM tomorrow. Light to moderate shower or thunder shower accompanied by temporary gusty wind and lightning flashes may be expected at many places over Rangpur, Mamansingh, Chattogram and Sylhet division. Few places over Rajshahi, Dhaka, Khulna and Borishal. Along with that, moderately heavy to very heavy rainfall may be expected at places over Rangpur, Mamansingh, Chattogram and Sylhet division. Day and night temperature may remain nearly unchanged over the country. Highest temperature of the country today as recorded in Jodhpur, 36.8 degrees Celsius and lowest at Nikli, 22 degrees. Temperature as recorded in Dhaka today was maximum 35.6 degrees Celsius, minimum 27 degrees. Humidity recorded in air at 9 AM, 76%, at 6 PM, 55%. The sun rises over Dhaka tomorrow at 5:13 AM, sets at 6:50 PM. That's the end of the weather report for this time.
1: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
0: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো, আর তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে আচার ব্যবহারে সবচেয়ে ভালো। আল হাদিস। যখন তুমি কোন অসুস্থ লোকের নিকট যাও, তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলিও, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো কবুল হয়। আল হাদিস। বাংলাদেশ বেতার খুলনা। খুলনার স্থানীয় সময় অনুযায়ী এক্ষুনি প্রচারিত হবে মাগরিবের নামাজের আজান ও দোয়া।

أشهد أن لا إله إلا الله.

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: সততা মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। আল-হাদিস।
3: বাংলাদেশ বেতার খুলনা, এখন নাত ই রাসুল শুনবেন মাহমুদুন নবীর কণ্ঠে।
4: আরব ভূমির গুলবাগিচায় ফুটলো একটি ফুল,

0: নাতি রাসুল শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি ইরামনি মণ্ডল। যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হজরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু এর শাহাদাত বার্ষিকীর স্মরণে পবিত্র আশুরা পালিত হচ্ছে। হিজরি ৬১ সনের ১০ই মহরম ইসলামের চেতনা ও মহানবীর শিক্ষা সমুন্নত রাখতে হজরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তার পরিবারের সদস্যগণ এবং ৭২ জন অনুসারী কারবালার মরুপ্রান্তে ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাত বরণ করেন। আজ সরকারি ছুটি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এই উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। খুলনায় পবিত্র আশুরা উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিস্তারিতভাবে কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, শোক মিছিল, নফল রোজা, বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল এবং দুস্থদের মধ্যে খাবার বিতরণ। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান এই উপলক্ষে বাণী দেন। খুলনায় দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব সিফাত মেহনাজ এতে প্রধান অতিথি ছিলেন। জেলা প্রশাসক মেজহুরে জান্নাতের সভাপতিত্বে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শাহনেয়াজ খালিদ, অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ হাসানুর রহমান ও সিভিল সার্জন ডাক্তার মোসাম্মদ মাহফুজা খাতুন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। পরে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে শহীদ হাদিস পার্ক থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। র্যালিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। এদিকে এই উপলক্ষে এক আলোচনা সভা আজ যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ দেলওয়ার হোসেন খান এতে প্রধান অতিথি ছিলেন। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপপরিচালক পারভিন আক্তারের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার ও অতিরিক্ত পুলিশ সুপার মুন্না বিশ্বাস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ২১ জন শিক্ষার্থীর মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। এছাড়া চুয়াডাঙ্গায় এই উপলক্ষে ডিসি সাহিত্য মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বি এম তারিকুজ্জামান এতে প্রধান অতিথি এবং জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ শরীফুজ্জামান শরীফ এতে বিশেষ অতিথি ছিলেন। শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। ঝিনাইদহে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে শহরের পায়রা চত্বরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। জেলা শিবিরের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি ও শহর শিবিরের সভাপতি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। মেহেরপুরে এই উপলক্ষে এক আলোচনা সভা আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শিল্পী রানী রায় এতে প্রধান অতিথি ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তরিকুল ইসলামের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল আহমেদ সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। খুলনা বিভাগের অন্যান্য জেলায়ও অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, বিএনপি সরকার ব্যর্থ হওয়ার জন্য আসেনি। এই সরকার সরাসরি জনগণের ভোটে নির্বাচিত সরকার, তাই আমরা ব্যর্থ হব না। দেশকে নতুন করে ঢেলে সাজানো হবে, ব্যর্থতার জায়গাগুলোকে চিহ্নিত করে নতুন করে বাংলাদেশ গড়ে তুলব। তিনি আজ ঝিনাইদহ জেলা পরিষদ ও জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বৃক্ষরোপণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। মন্ত্রী বলেন, বিগত ১৮ বছরে দেশের শিক্ষা, সংস্কৃতি, আইন ও আর্থিক প্রতিষ্ঠান সহ সকল প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছিল। নতুনভাবে আমরা সেই জায়গাগুলোতে কাজ করছি। এদেশে সংস্কৃতি রক্ষায় বিভিন্ন দেশের সাথে আমাদের কাজ চলছে। জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ ও পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিক বিন হাসান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গের সময় উপস্থিত ছিলেন। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা আজ যশোর বেনাপোল মহাসড়কের গতখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে ২ কোটি ২৩ লাখ টাকা মূল্যের ১ কেজি ১৫৮ গ্রাম ওজনের ১৩টি স্বর্ণের বার সহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে। খেলার খবর ফুটবল। মাগুরার শালিখা উপজেলার শতখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আটদলীয় ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় আরপাড়া একাদশ 2-0 গোলে শ্রীহট্ট একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া, আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সে সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেতে দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
0: বাংলাদেশ বেতার খুলনা, পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
2: রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
3: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম।
5: আসো সরা ভাই।
3: ভাই ভালো আছো তো?
5: হ্যাঁ আছি ভালো। সাজু ভাবি তুমি কেমন আছো?
4: আলহামদুলিল্লাহ ভালোই আছি।
5: আর এই যে সুকিন আবু,
6: হ্যাঁ ভাই,
5: আবু কুলি তো মোটামুটি ভালোই থাকে সবসময়, হাসে সবসময়, এটা ভালো কথা। আমি আল্লাহর রহমতে ভালো আছি। শোনো, আজকে তো হইল
4: মহররম।
5: এই শোনো, আজ হিজরির 1448 সনের 10ই মহরম পবিত্র আশুরা। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযথ ধর্মীয় গাম্ভীর্য ও শোকের আবহে আশুরা পালিত হচ্ছে। মুসলমানদের কাছে আজকের দিনটি অতি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যময়। তো আমাদের এই দেখো, এই আশুরার দিনটা কিন্তু আমরা খুব তাৎপর্যবহ
3: হিসেবে
5: রোজা রাখছি, দুইটা রোজা রাখতে
4: হয়।
5: তো আমরাও রোজা রাখছি। তো এইটা সবাই আমরা যারা মুসলমান, আমাদের এই দিনটাকে স্মরণে রাখতে হবে। এটা কিন্তু আমরা আমরা পরবর্তী আমাদের প্রজন্ম যারা আছে, হয়তো তারা জানবে না, তাদেরকে এই বিষয়গুলো জানাতে হবে। তারা জানলে হয়তো আস্তে আস্তে তাদের পরবর্তী
4: নতুন প্রজন্মের কাছে সবসময়
5: জানানো লাগবে। তো আসো আজকে আমরা আসো শুরু করি। আসরের শুরুতেই আমরা শুনব পবিত্র আশুরার তাৎপর্য নিয়ে বিশেষ আলোচনা। তো আসো আলোচনাটা আমরা শুনি।
3: আচ্ছা ঠিক আছে।
7: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ 10 মহরম পবিত্র আশুরা। ইসলামের তাৎপর্যময় গুরুত্বপূর্ণ এ দিনটির যেমন রয়েছে বিশেষ ফজিলত, তেমনি রয়েছে নানা শিক্ষা, যা গ্রহণ করে আমরা সফল হতে পারি, আমাদের জীবনকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে পারি। পবিত্র আশুরার তাৎপর্য এবং বিশেষ এই দিনটির শিক্ষা নিয়ে আজ আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত অধ্যাপক, বিশিষ্ট ইসলামিক স্কলার, শ্রদ্ধাভাজন সৈয়দ ডক্টর আব্দুল্লাহ মারুফ। মোহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আমরা আপনার কাছে জানতে চাইব, ইসলামের এই বিশেষ দিনটির তাৎপর্য কি এবং কোরআন হাদিসে এই দিনের ফজিলত কি উল্লেখ করা হয়েছে?
8: আশুরা মানব সভ্যতার ইতিহাসে এক উজ্জ্বল তারিখ। আশুরা অর্থ দশম। মহরম মাসের 10 তারিখ খুবই গুরুত্বপূর্ণ, কারণ আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সৃষ্টি থেকে নিয়ে বিশ্ব সভ্যতার মোড় ঘুরিয়ে দেওয়ার যত বড় বড় ঘটনা এই 10ই মহরম তারিখে করেছেন। ফেরাউন, নমরুদের পতন এই তারিখে হয়েছিল। সব ঘটনাই কিন্তু উৎসাহ ব্যঞ্জক এবং ভালো কিছু জন্য হয়েছিল। কিন্তু 61 হিজরি সালে ফুরাতের পাড়ে কারবালার প্রান্তরে যে বিয়োগান্ত ঘটনা ঘটে, তা আমাদেরকে চিরকাল ব্যথিত ও দুঃখিত করে। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওদাক্কির হুম বিআইয়ামিল্লাহ, তোমরা তাদেরকে অর্থাৎ মানুষকে স্মরণ করিয়ে দাও আল্লাহর বিশেষ দিবসগুলোকে। এবং এই বিশেষগুলো সম্পর্কে কোরআন এবং হাদিসে অনেক এসেছে। বিশেষ করে ইসলামী ইতিহাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যে দৌহিত্র হযরত হুসাইন আলাইহিস সালাম শহীদ হন, এই ব্যাপারও হাদিসের মধ্যে ভবিষ্যৎবাণী আছে। হযরত জিব্রাইল আলাইহিস সালাম এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন যে আপনি আপনার নাতিকে অনেক ভালোবাসেন, তিনি যেখানে শহীদ হবেন সেই প্রান্তরের মাটি এই দেখুন। এবং তখন ওই মাটিটি শিশির মধ্যে ভরে রেখে তো কাজেই দেখা যায় যে হাদিসের ভিতরে তাদের এইসব এই ইভেন্টের কথা আগেই বলা আছে। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত আদর স্নেহের বড় হওয়া তার নাতি হযরত হুসাইন আলাইহিসসালামকে এই তারিখে শাহাদত বরণ করতে হয়। কিন্তু কেন? যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দহিত্র সাইয়্যিদুনা আলী মর্তাদা ও মহানবীর কন্যা ফাতিমার সন্তান, যিনি বেহেশতের যুবকদের সর্দার, সে মহান ব্যক্তিত্বকে 54 বছর বয়সে কিছু নামধারী মুসলমানের হাতে সপরিবারে শহীদ হতে হল কেন? এর পেছনে কারণ হচ্ছে ইসলামী খেলাফত ব্যবস্থা বদলে রাজতন্ত্র কায়েম হওয়ার পথে তিনি বাধা দিয়েছিলেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাওয়ার আগে তিনি চাপের মুখে তার অযোগ্য ও ফাসিক পুত্র ইয়াজিদকে খলিফা নিযুক্ত করেন। কথা ছিল মুয়াবিয়ার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র হাসান খলিফা হবেন, তারপর হুসাইন। কিন্তু হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ প্রয়োগে হত্যা করা হয়, বাকি রইলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাঁর পিতার আমলে মুসলিম সাম্রাজ্যের তথা বিশাল ইসলামী খেলাফতের রাজধানী ছিল কুফা। সেটি সরিয়ে নেওয়া হয় দামেশকে, কিন্তু কুফাবাসী বহু পত্র প্রেরণ করে সাইয়েদনা হুসাইন আলাইহিসসালামকে সেখানে যেতে আমন্ত্রণ জানাতে থাকে। তিনি ইয়াজিদের খলিফা খেলাফত ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নেননি। এই অবস্থায় তিনি দেখলেন কেউ না কেউ তো ইসলামের এই বিপর্যয় মুহূর্তে রুখে দাঁড়াতে হবে। তিনি তো সরাসরি যুদ্ধের জন্য পা বাড়াননি, বরং কুপার গিয়ে জনসমর্থন সংহত করে এর একটি ব্যবস্থা করবেন, এটাই ছিল উদ্দেশ্য। নানা জানের ইসলামে বা পিতার দেখানো পথ থেকে তিনি বিচ্যুত হতে পারেন না, তাই তিনি তার পরিবার স্বজনদের 72 জনকে নিয়ে মক্কা থেকে ইরাকের কুপার উদ্দেশ্যে রওনা হল।
7: ইমাম হুসাইন আলাইহিসসালাম যে এই যে 72 জন সঙ্গীর সাথে নিয়ে তিনি রওনা হলেন, এটা তো কুফাবাসীর আমন্ত্রণ ছিল, কিন্তু ওনাকে কি কেউ বাধা দিয়েছিলেন?
8: হ্যাঁ, ওনাকে অবশ্যই বাধা দিয়েছেন, কিন্তু কথা ছিল যে তিনি যখন হজের মৌসুমে সেই মক্কা ছেড়ে উনি যাচ্ছেন হল কুফায় এবং সাথে তার পরিবার পরিজন শিশু নারী, তখন তার যারা শুভাকাঙ্ক্ষী ছিলেন যেমন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস জুবের, তারা এই সকল সাহাবিগণ তাকে সতর্ক করেছেন যে ইয়াজিদ খুবই নিষ্ঠুর, সে আপনাকে যে কোনো মূল্যে প্রতিহত করবে, আপনি এখন যাবেন না। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে রেকি করার জন্য অর্থাৎ কুপার অবস্থা বোঝার জন্য তিনি সাসাতোবাই মুসলিম ইবনে আকিলকে পাঠিয়েছেন, সে চিঠিতে জানিয়েছে যে কুপা তাদেরকে স্বাগত জানাতে প্রস্তুত। এছাড়া হুসাইন আলাইহিসসালাম বলেছিলেন, আমি নানাজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি বার্তা পেয়েছি, আমাকে যেতে হবে। এটি কিন্তু আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে বলা আছে যে তিনি এই আধ্যাত্মিক বার্তা পেয়েই তিনি অনমনীয়ভাবে ওখানে যাওয়া শুরু করলেন। তিনি কিন্তু সেখানে যুদ্ধ করার জন্য যাননি, তিনি গিয়েছেন কুফাতে যাবেন, সকল সাথে আলোচনা করার পরে মুসলিম বিশ্বের খলিফা যে যোগ্যতে যেন হয়। যা হোক, তিনি রওনা দিলেন, ইতিমধ্যে পরিস্থিতি পাল্টে গেল। ইয়াজিদ খবর পেয়ে বসরার গভর্নর আবদুল্লাহ বিন জিয়াদকে কুপার গভর্নরের অতিরিক্ত দায়িত্ব দিল। সেই ইয়াজিদের নির্দেশ নিশেষে কুপায় লোকদেরকে ভয় দেখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিপক্ষে নিয়ে যায় এবং মুসলিম ইবনে আকিলকে হত্যা করে।
7: একটা বড় ষড়যন্ত্রের শিকার হয়ে ইমাম হুসাইন আলাইহিসসালামকে শহীদ করা হয়।
8: জি, এমনি পথিমধ্যে হুসাইন আলাইহিসসালামকে কাফেলাকে আটকে দেয় এবং তাদেরকে পানির উৎস থেকে দূরে রাখে, ফুরাত নদী থেকে পানি নিতে বাধা দেয়। এভাবে অবরোধ করে রাখার এক পর্যায়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে তিনটি অপশন দেন, যে আমাকে নিয়ে ইয়াজিদের নিকট সরাসরি চলো, অথবা আমাকে তুর্কিস্তানে চলমান জিহাদে অংশগ্রহণ করতে দাও, অথবা আমি যেখান থেকে এসেছি সে মক্কায় ফিরে যেতে দাও। কিন্তু আবদুল্লাহ বিন জিয়াদ ছিল খুবই ঘোড়া, সে বলে যে তার হাতেই তাকে বয়াত করতে হবে এবং এটাতে অনড় ছিল সে। এক পর্যায়ে অসম যুদ্ধ শুরু হয়ে গেল, সাইয়েদনা হুসাইন আলাইহিসসালাম মানে রণক্লান্ত হয়ে পানির খোঁজে যাবেন, এই সময় সীমার নামক এক পাষণ্ড তার বুকে চেপে বসল, তাকে গলা কেটে দেয়, নবীর বংশের রক্তে মরুভূমির বালু ভেসে যায়। এই ছিল সেই বিয়োগান্ত ঘটনা।
7: কারবালার এই নির্মম শাহাদাত, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 72 জন সঙ্গী সাথী সহ যে শহীদ হলেন, এই ঘটনা আমাদের কি মেসেজ দেয় এবং সত্য ন্যায়ের পথে চলার জন্য আমাদের কি পথ নির্দেশ করে?
8: অবশ্যই এই ঘটনাটা ছিল ইসলামের ইতিহাসে অথবা মুসলিম সভ্যতার ইতিহাসে একটি অনেক বড় একটা ঘটনা। এই ঘটনা যদিও হৃদয় বিদারক, তবে এর মাধ্যমে ইসলামী খেলাফত ব্যবস্থা ফিরে আসে এবং 3.5 বছরের মাথায় ইয়াজিদের অপমৃত্যু হয় এবং তাদের দলের সবারই অপমৃত্যু ঘটে, এটি আল্লাহর ইচ্ছা ছিল। এরপর ওমর ইবনে আব্দুল আজিজ এর মতো ন্যায়পরায়ণ শাসক ক্ষমতায় আসে এবং যে বিপথে চলে যাচ্ছিল সেটা আবার ফিরে আসলো। এখানে উল্লেখ করার বিষয় হচ্ছে যে এ ঘটনার চূড়ান্ত বিশ্লেষণে দেখা যায় এ দিনটিও ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয় এবং ইসলামী গণতান্ত্রিক ধারা ফিরে আসে। ইতিহাসে দেখা যায় যখনই মুসলিম উম্মা বিপর্যয়ে পড়েছে তখনই আহলে বাইত বা নবী বংশের ব্যক্তিরাই ইসলামের পক্ষে প্রধান ভূমিকা পালন করেছে। আল্লাহ বলেন, ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তবে তিনি তোমাদেরকে সাহায্য করবেন।
7: তো শ্রোতা বন্ধুরা, আমরা আজকের আলোচনা এখানেই শেষ করছি পবিত্র আশুরার তাৎপর্য নিয়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।
5: আমরা শুনলাম পবিত্র আশুরার তাৎপর্য নিয়ে বিশেষ আলোচনা। দেখো কি একটা মর্মান্তিক একটা ঘটনা, এটা কিন্তু আমাদের মুসলিম মুসলমানদের জন্য একটা
4: কষ্টের
5: ঘটনা। তো আমরা এই ঘটনা করে আমরা মুসলমানরা যারা আছি সবাই নিজেদের নিজেদের মধ্যে একটা সম্পর্ক সুন্দরভাবে করে রাখতে পারলে মিলেমিশে চলবে, এটাই আমাদের কামনা হোক। তো আসো আমরা
4: আশুরার একটা গান শুনি।
5: হ্যাঁ, পবিত্র আশুরার একটা গান শুনি। শিল্পী রাহাতারা গীতি, গীতিকার সাব্বির আহমেদ চৌধুরী আর সুরকার আলাউদ্দিন মিয়া। তাহলে আসো আমরা গানটা শুনি।
4: হ্যাঁ।

0: হ্যাঁ, আমরা পবিত্র আশুরার গানটা শুনলাম। শিল্পী ছিলেন রাহাতারা গীতি, গীতিকার সাব্বির আহমেদ চৌধুরী, সুরকার আলাউদ্দিন মিয়া। গানটা ভালো শুনলাম, আমিও মন দিয়ে শুনলাম। হ্যাঁ, মনটা ভিতরে লাগলো। তো আমরা যে দেখো, এই যে আমরা আজকে আশুরার দিন, মহরমের দিন না, আজকে আমাদের ভিতর জন্য কেমন একটা ওই
1: কেমন একটা শঙ্কা করতেছে অন্তরটা, বুঝছো? খালি খালি লাগতে
0: মনে হচ্ছে যে কি আমার
2: কষ্ট।
0: তাই আমরা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। তো আমরা আরেকটা বিষয় এখন ওই করব। আচ্ছা, আমরা তো লেবু চাষ করি।
2: লেবু তো প্রিয়, আমার অনেক অনেক
3: আছে।
0: তো শোনো, উন্নত পদ্ধতিতে লেবু চাষ, এই আমরা যে লেবু চাষ করি, গাছ লাগাইলাম, লেবু হইলো খাইলাম, কিন্তু
2: ভালো করে জানার দরকার,
0: জানা দরকার উন্নত পদ্ধতিতে কিভাবে আমরা লেবু চাষ করতে পারি। এই বিষয়ে আসো, আজকে একটা আলোচনা আছে, উন্নত পদ্ধতিতে লেবু চাষ। আসো আমরা শুনি।
1: আচ্ছা, ঠিক।
4: সুপ্রিয় কৃষক, কৃষানী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে। লেবু আমাদের অতি পরিচিত একটি ফসল। এই ফসলটি আমরা নানা ধরনের খাবারে ব্যবহার করে থাকি। ভিটামিন সি সমৃদ্ধ এই ফসল আমাদের প্রত্যেকেরই পরিচিত। এই ফসলটি কিভাবে চাষ করব, অর্থাৎ উন্নত পদ্ধতিতে লেবু চাষ কিভাবে করব, সে বিষয় নিয়ে কথা বলব আমাদের আজকের আসরে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন আয়েশা সুলতানা, অতিরিক্ত উপপরিচালক ক্রপসুইং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। একেবারে শুরুতেই আপনার কাছে একটু জানতে চাই যে লেবু চাষে কি ধরনের মাটি এবং জলবায়ু প্রয়োজন হয়।
5: ধন্যবাদ আপনাকে। বাংলাদেশে লেবু চাষের জন্য উঁচু দোআঁশ এবং উর্বর মাটি খুব প্রয়োজনীয়। আর জমে থাকে না এরকম মাটি লেবু চাষের জন্য বিশেষ উপযোগী। তবে গোবর, পচা সার এগুলো ব্যবহার করলে মাটিতে লেবু চাষ করা আরো সুবিধাজনক হয়। অবশ্য মাটিটা ঢিলা হওয়া প্রয়োজন, যাতে মাটিতে ভালোভাবে বাতাস চলাচল করতে পারে। সামান্য উঁচু টিলা রকমের ভূমির স্তরটা লেবু চাষের জন্য বেশি উপযুক্ত।
4: এবারে আপনার কাছে একটু জানতে চাই, লেবু রোপণ পদ্ধতি কেমন হওয়া উচিত?
5: লেবু বীজ থেকেও চারা তৈরি করে লাগানো যায়, আবার হচ্ছে কাটিং করেও চারা তৈরি করে লাগানো যায়। তবে বাণিজ্যিক ভিত্তিতে চাষের জন্য কাটিং সংগ্রহ করে নির্বাচিত জমিকে ভালোভাবে মই দিয়ে চাষ দিয়ে সমান করে নিতে হবে। তারপর রোপণের জন্য গর্ত করতে হবে। গর্ত এমন হবে, এক গর্ত থেকে অন্য গর্ত দূরত্ব 3 মিটার হতে হবে। প্রতিটি গর্তের আকার হবে 0.5 মিটার বাই 0.5 মিটার। আর গর্ত প্রস্তুত করার পরে গর্তে আবার দোআঁশ মাটি, পচন সার এগুলো সমান অনুপাতে মিশিয়ে দিয়ে গর্তটা ভরিয়ে রাখতে হবে। এরপরে 15 থেকে 20 দিন পর কাটিংগুলো লাগাতে হবে। আর রোপণের জন্য 6 মাস বয়সের কাটিং নির্বাচন করতে হবে। কাটিংগুলো রোগ পোকামাকড় মুক্ত হওয়া এবং সুস্থ সবল কাটিং হওয়া ভালো। আর এগুলো বাণিজ্যিকভাবে চাষ করতে হলে এখন সরকারি এবং বেসরকারি পর্যায়ে বিভিন্ন নার্সারিতে লেবুর কাটিং পাওয়া যায়।
4: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমরা জানছি। এবার একটু জানতে চাই যে ভালো ফলন পেতে লেবু গাছে কি ধরনের বা কিভাবে সার প্রয়োগ করতে হবে।
5: ভালো ফলন পেতে লেবু গাছে অন্য ফসলের মতোই সার প্রয়োগ একটা গুরুত্বপূর্ণ বিষয়। সার প্রয়োগের ক্ষেত্রে লেবু ফসলে সমান 3 কিস্তিতে এই সারটা প্রয়োগ করতে হবে। প্রথম কিস্তি বর্ষার শুরুতে, যেটাকে আমরা বলবো বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, আর দ্বিতীয় কিস্তি মধ্য ভাদ্র থেকে মধ্য কার্তিক, এটা সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে, আর তৃতীয় কিস্তি হচ্ছে মাঘ ফাল্গুন বা ফেব্রুয়ারি মাসে। পাহাড়ি এলাকার জন্য পর্যাপ্ত জায়গা না থাকলে শাবল দ্বারা গর্ত করে সার প্রয়োগ করতে হবে। আর একটা পূর্ণবয়স্ক গাছের গোড়া থেকে সোয়া 2 হাত থেকে সোয়া 3 হাত এই দূরত্ব করে 7.5 হাত পর্যন্ত সার প্রয়োগ করা যেতে পারে। আর গাছে সার প্রয়োগের পর এবং খরার সময়, বিশেষ করে ফলের গুটি আসার সময় পানি সেচ দিতে হবে। আর তাছাড়া গোড়ায় যে আগাছা থাকে, এই আগাছাটাকে পরিষ্কার করে এবং শক্ত মাটি থাকলে মাটিটাকে ঢেলা ভেঙে দিয়ে সার প্রয়োগ করতে হবে। মাটির উর্বরতা অনুসারে সারের ভেটও তারতম্য হতে পারে। বয়স ভেদে আমরা গোবর সার দিব 1 থেকে 2 বছর গাছের জন্য 15 কেজি, 3 থেকে 5 বছরের জন্য 20 কেজি, আর 6 বছরের অধিক যে গাছ 25 কেজি। ইউরিয়া সার দিব 150 থেকে 200 গ্রাম, 1 থেকে 2 বছরের জন্য, 3 থেকে 5 বছরের জন্য দিব 400 গ্রাম ইউরিয়া, 6 বছরের অধিক হলে 500 গ্রাম ইউরিয়া। আর টিএসপি 150 থেকে 200 গ্রাম, 1 থেকে 2 বছর গাছের জন্য, 300 গ্রাম টিএসপি, 3 থেকে 5 বছর গাছের জন্য, আর 6 বছরের অধিক হলে 400 গ্রাম। 150 থেকে 200 গ্রাম পটাশ দিব 1 থেকে 2 বছরের গাছের জন্য, 300 গ্রাম পটাশ দিব 3 থেকে 5 বছরের গাছের জন্য, আর 400 গ্রাম হচ্ছে 6 বছরের অধিক যদি বয়স হয়। হয় তাহলে পটাশ সার দিতে হবে 400 গ্রাম হারে।
4: আমরা জানি যে প্রতিটি ফসলের জন্য পরিচর্যা একটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনার কাছে একটু জানতে চাইব এবার লেবুর জমিতে কি কি ধরনের পরিচর্যা করা উচিত।
5: লেবু গাছে যেহেতু সবসময় ফল আসতেই থাকে, সেক্ষেত্রে আমাদের সার ব্যবহারটা সবসময় সুষম সার ব্যবহার করতে হবে, আর এছাড়াও গাছে অনুখাদ্যের অভাব দেখা দিলে অনুখাদ্যের যে মিশ্রণ পাওয়া যায় এগুলো ব্যবহার করা যেতে পারে। আর বাজারে পাওয়া অনুখাদ্য যেমন মাল্টিপ্লেক্স, এগ্রোমিন, টেসেল 2, প্লাইএইড, এগ্রোমর বা প্ল্যান্ট ফিড, এগুলো যেকোনো একটা পরিমাণ মতো গাছে প্রয়োগ করতে হবে। আর একটা বিষয় হচ্ছে লেবুতে কিন্তু ফল ঝরা একটা সমস্যা আছে, এটা হরমোনজনিত কারণে হতে পারে। হরমোনজনিত কারণে যদি হয়ে থাকে তাহলে 2,4-D নামক একটা হরমোন আছে, এটা 10 PPM গাছে 2 বার স্প্রে করতে হবে, প্রথমবার আগস্ট মাসে এবং পরের বার অক্টোবর মাসে স্প্রে করা যেতে পারে। আর লেবু গাছের গোড়াটা সবসময় আগাছামুক্ত রাখতে হবে, অন্যথায় রোগ পোকামাকড় আক্রমণ বেশি হয়, আর বর্ষার সময় গাছের গোড়ায় যাতে পানি জমে না থাকে সেদিকে বিশেষ লক্ষণ রাখতে হবে, এজন্য প্রয়োজনে নালা করে পানি সরে যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। আর সেপ্টেম্বর অক্টোবর মাসে লেবু গাছের শুকনো এবং রোগাক্রান্ত যে ডালগুলো আছে এগুলো কেটে ফেলতে হবে। গাছের বয়স 2 বছর হওয়ার পর লেবু গাছের 50 সেন্টিমিটার উপরে 2-3টা ডাল রেখে বাকি সবগুলো ডাল কেটে দিয়ে দিতে হবে, আর এই ডালগুলো এমনভাবে কাটতে হবে যাতে নতুন কুড়ি দিয়ে চারদিকে বিস্তার লাভ করতে পারে। আর নিয়মিত পরিচর্যা, সার ও পানি প্রয়োগ করার ফলে লেবু গাছ থেকে সারা বছরই ফল পাওয়া সম্ভব।
4: আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারের সময় দেওয়ার জন্য।
5: আপনাকেও ধন্যবাদ।

0: আপনাদের মেয়েকে দেখলাম, ওর বয়স কত?
1: 16 বছর। আপনা
0: এই বয়সে তো প্রচুর খাওয়া দাওয়া করার কথা। অনেক দুর্বল হয়ে গেছে মেয়েটি, না খেয়ে খেয়েই মনে হয় এমন অবস্থা হয়েছে।
2: কি কমু ডাক্তার আপা, খাবার আমি নিয়মিত দেই, কত কিছু বানাই, খাইতে চায় না। কয়দিন ধরে কয় খাওনের স্বাদ নাই, ঘিরান নাই, কেমন যেন অরুচি লাগে।
1: আমি তো মাঠে কাম করে সময়ই পাই না, মায়ের চোখের সামনে এমন দেখুম ভাবি নাই। আপনি আপনি ডাক্তার, আমার মায়ের ঠিক করে দেন, আর কিছু হইলে আমরা বাঁচুক না।
0: আপনি বসুন, আপনি বসুন, চিন্তা করবেন না, যেভাবে লিখে দিয়েছি ওভাবেই ওষুধ দেবেন, যা যা খাওয়াবেন সেগুলো সময় মতো খাওয়াবেন।
2: ওর কি হয়েছে ডাক্তার আপা?
0: তেমন কিছু না, ওর শরীরের জিঙ্কের ঘাটতির কারণে এই সব উপসর্গ দেখা দিয়েছে।
2: জিঙ্ক কয়তম আপা?
0: জিঙ্কের অন্যতম উৎস হচ্ছে সামুদ্রিক মাছ, অন্যান্য খাবারেও রয়েছে, এই যেমন ধরুন চিংড়ি, মাংস, গরুরও হতে পারে, ছাগলের মাংস হতে পারে, এরপর বলতে পারি দুধ, ডিম, বাদাম, শিম, মাশরুমেও জিঙ্ক রয়েছে।
2: যা খাওয়াইতে কইলেন এইসব খাওয়াইলে তো আমার মাইয়া আবার ঠিক হয়ে যাইব। আবার আগের মতো হাসব, খেলব, পড়ব।
0: ও আবার আগের মতো সুস্থ হয়ে উঠবে।
1: আমার অনেক ভুল হয়ে গেছে ডাক্তার আপা, বাইরে কাম করতে করতে, হিসাব করতে করতে, নিজের সংসার, ঘর, ময়না পাখির খবর রাখতে পারি নাই, আর ভুল করুন যাইব না।
2: চলো মাইয়ারে নিয়ে বাড়ি যাই, আর বাড়ি যাওয়ানোর পথে প্রেসক্রিপশন মতো জিঙ্ক সমৃদ্ধ খাবার গুলা নিয়ে যাই, আমার ময়না পাখিরে তাড়াতাড়ি সুস্থ করে দাও আল্লাহ।
1: আল্লাহ
0: জি, আপনার সামর্থ্য অনুযায়ী পরিবারের সদস্যদের পরিমাণ মতো জিঙ্ক সমৃদ্ধ খাবার খাওয়ান, নিজে সুস্থ থাকুন, পরিবারের সকলকে সুস্থ রাখুন।
1: জি আপা।
3: হ্যাঁ, আমরা শুনলাম জিঙ্কে খাওয়া
4: ভাই কত দরকার শরীরে,
3: দরকার এটা, এটা আমাদের খেয়াল রাখতে হবে যে বাচ্চাদের থেকে শুরু করে সবার জন্য এই জিঙ্ক অভাব হলে অসুস্থ হয়ে পড়ে, যাতে এই অসুস্থ না হয় তার জন্য এই জিঙ্কগুলি আমাদের জন্য খুবই
5: রোগ
3: প্রতিরোধ।
4: যেসব খাবার আছে
3: তুমি যেগুলি জানো এগুলি তোমাদের আশেপাশে যারা আছে, যারা অনেকে জানে না, এই যে বউগুলি যেমন জানে, তুমি তোমার
6: আমি তো এত কিছু আসলে জানি না। হু
5: ভাই, রাজা ভাই উঠান বৈঠকে বলছি যখন আমরা, না তখন কত
3: ধরনের, হ্যাঁ তা অনেক কথা হইল,
4: মহরমের দিন শুনলাম,
3: যাওয়ানোর সময় হলো, যাওয়ানোর আগে জানিয়ে দিই আজকের আসরে তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন আর প্রযোজনা করলেন হরবিলাস রায়। তাহলে চলো আমরা উঠি।
4: আচ্ছা চলো।

0: বাংলাদেশ বেতার আমাদের এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় জুবায়ের আল মাহমুদ, মোহাম্মদ আহসান হাবিব, সুরাইয়া সুলতানা, শিরিন বানু, মোহাম্মদ আলমগীর হোসেন, রাবেয়া সুলতানা শিউলি। প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মোহাম্মদ সুলেমান হোসেন খান, রাহাত তরফদার, মোহাম্মদ রাসেল খান এবং মোহাম্মদ রফিকুল ইসলাম। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন শারমিন রহমান।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার।

আসসালামু আলাইকুম। সেনা, নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের দুর্বার অনুষ্ঠানে। দুর্বারে আজ আপনারা শুনছেন দেশের গানের অনুষ্ঠান উদ্দীপন। অনুষ্ঠানে প্রথম গানের শিল্পী শাহনাজ রহমতুল্লাহ, গানের কথাগুলো সাজিয়েছেন গাজী মাজহারুল আনোয়ার, সুরারোপ করেছেন আনোয়ার পারভেজ।

সেনা, নৌ ও বিমান বাহিনীর বীরসেনানী ভাই ও বোনেরা, দুর্বারী উদ্দীপন অনুষ্ঠানে আপনারা দেশাত্মবোধক গান শুনছেন। এবারের গানের রচয়িতা এবং সুর আরোপ করেছেন লোকমান হোসেন ফকির। এ মাটির মূল্য আমার প্রাণের চেয়েও অনেক বেশি। শিল্পী মাহমুদুন নবী।

দরবারে উদ্দীপন অনুষ্ঠানে আপনারা দেশাত্মবোধক গান শুনছেন। এবারের গানের রচয়িতা মোহাম্মদ আব্দুল হাকিম টলস্টয়, সুরকার মিল্টন খন্দকার। আমি জন্মেছি মা তোমার কোলে, জুড়াই হৃদয় বাংলা বলে। গেয়েছেন অপু আমান।

0: কোনটি ভাষা?
1: দেশকে আমি বাসি ভালো, বাসব ভালো আমরণ। কল্পনা সরকারের এমনই কথায় মোহাম্মদ গোলাম সরোয়ারের সুরে এবারে গানটি শুনবেন সুমনা বর্ধনের কণ্ঠে।

উদ্দীপন অনুষ্ঠানের এবারের গানের রচয়িতা পুলক রঞ্জন। আমি স্রোতস্বিনী নদীর কাছে জেনেছি তোমার নাম। গেয়েছেন তারেক সৈয়দ, সুরারোপ করেছেন শিবু রায়।

এবারে গানের শিল্পী নাসরিন আক্তার বিউটি, আর গানের কথাগুলো সাজিয়েছেন সাইফুল ওয়াদুদ জাগিরদার, আর সুরারোপ করেছেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

0: এই গানটির সাথেই শেষ হয়ে গেল দেশের গানের অনুষ্ঠান উদ্দীপন।
1: দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন খেলাধুলার খবর।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি এস এম আসাদুজ্জামান। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ বাংলাদেশ সময় রাত একটায় যুক্তরাষ্ট্রের বোস্টনে নরওয়ে ফ্রান্সের মোকাবেলা করবে এবং একই সময় কানাডা টরেন্টোতে সেনেগাল ইরাকের মুখোমুখি হবে। আগামীকাল সকাল ছয়টায় টেক্সাসের হিউস্টনে কেপ ভার্দে সৌদি আরব এবং একই সময় মেক্সিকোতে উরুগুয়ে স্পেনের মুখোমুখি হবে। এছাড়া আগামীকাল বাংলাদেশ সময় সকাল নয়টায় সিয়াটলে মিশর ইরানের এবং একই সময় ভ্যাঙ্কুভারে নিউজিল্যান্ড ও বেলজিয়ামের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে। এদিকে আজ সকালে লস এঞ্জেলসে অনুষ্ঠিত খেলায় তুরস্ক 3-2 গোলে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে পরাজিত করেছে। অন্যদিকে সান ফ্রান্সিসকোতে প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: 2026 ফিফা বিশ্বকাপের গতিময় মঞ্চে 25 মার্চ রাতে ফুটবল বিধাতা যেন লিখেছিলেন রোমাঞ্চ, অঘটন আর রূপকথার এক নতুন অধ্যায়। গতি আর ছন্দের এক অপূর্ব যুগলবন্দী দেখল বিশ্ব, যেখানে ল্যাটিন আমেরিকার অদম্য ইকুয়েডর স্তব্ধ করে দিল শক্তিশালী জার্মানিকে। ম্যাচের শুরুতেই জার্মানরা জাল খুঁজে নিলেও দমে যায়নি ল্যাটিন ইগলরা। পাল্টা আক্রমণের পসরা সাজিয়ে জার্মানির রক্ষণ ভাগকে চূর্ণ বিচূর্ণ করে 2-1 ব্যবধানের এক ঐতিহাসিক মহাকাব্যিক জয় ছিনিয়ে নেয় ইকুয়েডর। একই গ্রুপে আফ্রিকান হাতি বা দ্য এলিফ্যান্টস খ্যাত আইভরি কোস্ট যেন মাঠ জুড়ে একক রাজত্ব করল। কোরাসাওর রক্ষণ ভাগকে খড়কুটোর মতো উড়িয়ে দিয়ে 2-0 গোলের এক সহজ ও শৈল্পিক জয় তুলে নেয় তারা। অন্য মাঠে তখন চলছিল এক চিলতে টোটাল ফুটবলের প্রদর্শনী। ডাচদের একের পর এক নান্দনিক পাসিং আর নিখুঁত ফিনিশিং এর সামনে টিউনিশিয়ার রক্ষণ ভাগ ভেঙে পড়ে তাসের ঘরের মতো। 3-1 গোলের এই দাপুটের জয়ে গ্রুপ সেরা হয়ে নক আউটে পা রাখল কমলা বাহিনী। তবে এশিয়ান ফুটবলের গৌরব জাপান এবং নর্ডিক অঞ্চলের ভাইকিংদের লড়াইয়ে কেউ কাউকে এক চুলো ছাড় দেয়নি। মাঠের তীব্র গরমেও ছড়াল ফুটবলের দারুণ উত্তাপ। দুই দলই গোল পেল কিন্তু ভাগ্য বিধাতা কাউকে জয়ী করলেন না। 1-1 সমতার এক বীরত্বপূর্ণ ড্রতে শেষ হল এই সমানে সমানে যুদ্ধ। দিনের অন্য ম্যাচে গোল করার চেয়ে গোল বাঁচানোর আদিম নেশায় মেতেছিল দুই দল। প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়ার ডিফেন্ডাররা মাঠে প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন, ফলে স্ট্রাইকারদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে ম্যাচটি শেষ হয় গোলশূন্য ড্রয়ে অতৃপ্তি নিয়ে। তবে দিনের শেষ ম্যাচটি ছিল রূপকথার মতো এক থ্রিলার। ঘরের মাঠে যুক্তরাষ্ট্র বুক চিতিয়ে লড়লেও তুরস্কের আক্রমণ ভাগের তীব্র ঝড়ের কাছে তাদের নতি স্বীকার করতে হয়। একের পর এক গোল, কাউন্টার অ্যাটাক আর গ্যালারির মুহুল হর্ষধ্বনি সব মিলিয়ে 5 গোলের এক মহানাটকীয় থ্রিলারে 2-3 ব্যবধানে শেষ হাসি হাসে তুরস্ক। কারো মুখে জয়ের চওড়া হাসি আর কারো চোখে বিদায়ের জল। এভাবেই শেষ হল বিশ্বকাপের আরও একটি রোমাঞ্চকর দিন। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: ইংল্যান্ডে আইসিসি নারী টি-20 ক্রিকেট বিশ্বকাপে আজ দিনের একমাত্র খেলায় স্কটল্যান্ড শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে। ম্যানচেস্টারে বাংলাদেশ সময় রাত 11:30 খেলা শুরু হবে। আগামীকাল নারী বিশ্বকাপ ক্রিকেটের দুটি খেলা অনুষ্ঠিত হবে। ব্রিস্টলে বাংলাদেশ সময় বেলা 3:30 পাকিস্তান নেদারল্যান্ডসের এবং একই ভেন্যুতে সন্ধ্যে 7:30 আয়ারল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ নারী দলের মুখোমুখি হবে। এদিকে গতরাতে অনুষ্ঠিত ম্যাচে ভারত 5 উইকেটে বাংলাদেশকে এবং দক্ষিণ আফ্রিকা 88 রানে নেদারল্যান্ডসকে পরাজিত করে। নটিংহামে তৃতীয় ও শেষ টেস্টের আজ দ্বিতীয় দিনে স্বাগতিক নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ড প্রথম ইনিংসে এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 1 উইকেটে 22 রান করেছে। এর আগে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সবকয়টি উইকেট হারিয়ে 438 রান করে। আগামীকাল বাংলাদেশ সময় বিকেল 4:00 তৃতীয় দিনের খেলা শুরু হবে। 3-ম্যাচ টেস্টে সিরিজে 1-1 সমতা বিরাজ করছে। আন্তঃবিশ্ববিদ্যালয় সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা আজ ঢাকা বিশ্ববিদ্যালয় সুইমিং কমপ্লেক্সে শুরু হয়েছে। যুব ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক প্রধান অতিথি হিসেবে দুদিনব্যাপী এই প্রতিযোগিতা উদ্বোধন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সাঁতার ও ওয়াটার পোলো কমিটির সভাপতি অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড এস এম মোস্তফা আল মামুন, শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়া সহ শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, দুদিনব্যাপী এই প্রতিযোগিতা ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করছে। আগামী রোববার বাংলাদেশ এবং স্বাগতিক জিম্বাবুয়ের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচ শুরু হবে। হারারেতে বাংলাদেশ সময় বেলা 2:00 খেলা শুরু হবে। এতে অংশ নিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন জিম্বাবুয়েতে অবস্থান করছে। এই সফরকালে বাংলাদেশ স্বাগতিকদের বিরুদ্ধে একমাত্র টেস্ট ম্যাচের পাশাপাশি 3টি একদিনের আন্তর্জাতিক এবং 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে। দুদলের মধ্যে 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথমটি আগামী 6 জুলাই বেলা 1:30 শুরু হবে। একদিন সিরিজের পর বাংলাদেশ স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে। খেলাধুলার খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত সাড়ে আটটায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়া রং। শুরুতে গোলাপী এখন ট্রেনে, ছায়াছবির গান, শিল্পী সৈয়দ আব্দুল হাদী।
3: আছেন আমার বারিস্টার, আছেন আমার মুক্তাহার, আছেন আমার বার।

0: আপনারা শুনছেন নির্বাচিত ছায়াছবি গানের অনুষ্ঠান ছায়া রং। এবারে শুনবেন এক মুঠো ভাস ছায়াছবির একটি গান, গানটির শিল্পী আব্বাসউদ্দিন আহমেদ।
1: এত যত্নে গড়াইয়াছেন সা

এবারে ইমাজ ছায়াছবির গান, শিল্পী ফেরদৌসী রহমান।

0: এই গানটির সঙ্গে শেষ হয়ে গেল নির্বাচিত ছায়াছবি গানের অনুষ্ঠান ছায়ারং।
1: বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন যিনি মহিয়ান ও গরিয়ান, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার প্রতিটি কাজ সহজ করে দেন। আল কোরআন, বাংলাদেশ বেতার ঢাকা। এখন প্রচার হচ্ছে পবিত্র ঈশার নামাজের আজান।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها
3: আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
4: তোমাদের কোনো ভালো কাজ যখন তোমাদেরকে আনন্দ দান করবে এবং কোনো খারাপ ও অন্যায় কাজ তোমাদেরকে অনুতপ্ত করবে, তখন তুমি বুঝবে যে তুমি মুমিন ব্যক্তি। আল হাদিস।
5: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছি শরীফ বায়েজিদ মাহমুদ। শুরুতেই শিরোনাম। মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেইজিংয়ে চীনের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের ঐতিহাসিক বৈঠক। বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু হয়ে থাকার প্রতিশ্রুতি চীনা প্রেসিডেন্টের। বাংলাদেশ মিয়ানমার চীন অর্থনৈতিক করিডোর স্থাপনের প্রস্তাব বেইজিংয়ের। তিয়ানমেন স্কয়ারের তৃতীয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে চীনা বীরদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী। যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যে দেশে পালিত হল পবিত্র আশুরা। বর্তমান বাজেটেই গুম হওয়া ব্যক্তিদের পরিবারগুলোকে ভাতার আওতায় আনা হবে জানালেন স্থানীয় সরকার মন্ত্রী। ভেনিজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 589 জনে। প্রধানমন্ত্রী তারেক রহমানের গভীর শোক ও দুঃখ প্রকাশ। এবং বিশ্বকাপ ফুটবলে আজ রাত 1টায় পৃথক ভেন্যুতে নরওয়ে ফ্রান্সের এবং সেনেগাল ইরাকের মোকাবেলা করবে। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। মালয়েশিয়া ও চীন সফর শেষে আজ রাতে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী ও তাঁর সফর সঙ্গীদের বহনকারী ফ্লাইটটি রাত 7:45 দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মন্ত্রিসভার সদস্যবৃন্দ ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান। এর আগে আজ স্থানীয় সময় বিকেল 5:16 বেইজিং থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানকে বিদায় জানান চীনের প্রেসিডেন্টের বিশেষ দূত ইউএ শিয়াং ইয়ং। প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে আজ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। চীনের স্থানীয় সময় সকালে বেইজিং এর গ্রেট হল অব দ্য পিপলে বৈঠকটি অনুষ্ঠিত হয়। দ্বিপক্ষীয় বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: সফরের শেষ দিন শুক্রবার প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে শীর্ষ বৈঠকে মিলিত হন। ব্যবসা, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, নদী ব্যবস্থাপনা এবং সেবাখাত সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা আরও সম্প্রসারণে একমত হন দুই নেতা। একই দিনে চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। পরে চায়না কমিউনিস্ট পার্টির ঐতিহাসিক জাদুঘর পরিদর্শন এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। এছাড়া তিয়ানমেন স্কয়ারে মনুমেন্ট টু দ্য পিপলস হিরোজে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে চীনের জাতীয় বীরদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। বেইজিংয়ের দিয়াও ইউতাই হোটেলে সফর পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহদি আমিন জানান, এই রাষ্ট্রীয় সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্বের ভিত্তি আরও সুদৃঢ় হয়েছে। তিনি বলেন, দুদেশের মধ্যে 17টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। পাশাপাশি বাণিজ্য সম্প্রসারণ, আমদানি রপ্তানি বৃদ্ধি এবং বাংলাদেশের রপ্তানি সক্ষমতা বাড়ানোর বিষয়েও গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।
3: বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে আসার পর গত 4 মাসে ওনার যে পিপল সেন্ট্রিক পলিসিগুলো রয়েছে, জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য, সমস্যা সমাধানের জন্য বিভিন্ন সেক্টরে যে পলিসিগুলো গৃহীত হয়েছে, অত্যন্ত দ্রুততার সাথে বাস্তবায়ন শুরু হচ্ছে, সেগুলোর জন্য চীনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের, এবং সেখানে প্রস্তাবনা এসছে যে কিভাবে বাংলাদেশ থেকে মায়ানমার এবং চীন হয়ে একটি ইকোনমিক করিডর তৈরি করা যায়।
2: একই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের চেয়ারম্যান ঝাও লেজি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও চীনের সম্পর্ককে গ্লোবাল সাউথের জন্য একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে উল্লেখ করেছেন।
4: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যদি তাদের পাশে থাকেন, একসাথে কাজ করেন, উই ক্যান বি দি ইউনাইটেড স্ট্রেংথ অব দি গ্লোবাল সাউথ টুগেদার। প্রেসিডেন্ট শি জিনপিং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কে উদ্দেশ্য করে বলছেন, চায়না উইল বি এ ট্রাস্টওয়ার্দি ফ্রেন্ড ইন দি ডেভেলপমেন্ট।
2: দায়িত্ব গ্রহণের পর প্রথম রাষ্ট্রীয় বিদেশ সফরে মালয়েশিয়া ও চীনের ধারাবাহিক কূটনৈতিক তৎপরতার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নতুন অবস্থান তুলে ধরার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
0: এছাড়া চীন সফরকালে গতকাল বেইজিং এর গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে বৈঠক করেন। পরে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক আনুষ্ঠানিকভাবে সই হয়। এছাড়া বেইজিং এ বিনিয়োগ সম্মেলন এবং দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দেন তারেক রহমান। এর আগে গত সোমবার রাতে মালয়েশিয়া থেকে চীনের দালিয়ানে যান প্রধানমন্ত্রী। মালয়েশিয়া সফরকালে তারেক রহমান সেদেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, রাজা সুলতান ইব্রাহিম ইবনে আল মারহুম সুলতান ইস্কান্দারের সঙ্গে সাক্ষাৎ সহ বিভিন্ন কার্যক্রমে ব্যস্ত সময় পার করেন। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে আজ দেশে পালিত হচ্ছে পবিত্র আশুরা। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর শাহাদত বার্ষিকী উপলক্ষে মহররম মাসের ১০ তারিখে পবিত্র আশুরা পালন করা হয়। দিনটি স্মরণে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। কারবালার ঐতিহাসিক ও হৃদয়বিদারক স্মৃতিকে স্মরণ করতে পুরনো ঢাকার হুসেনি দালান ইমামবাড়া সহ দেশের বিভিন্ন স্থানে বের হয় ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: সকাল ঠিক ১০টায় ইমামবাড়ার চার দেয়াল পেরিয়ে রাজপথে নেমে আসে শুকের এই মিছিল। হিজরি ৬০ সনের ১০ই মহরম কারবালার প্রান্তরে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হোসেন ও তার পরিবারের সদস্যদের নির্মম শাহাদত বরণকে স্মরণ করতেই সিয়া সম্প্রদায়ের এই আয়োজন।
6: মানুষদের ভিতরে একটা জাগরণ করা, তোমরা শোনো, জানো কারবালা সেই কি হয়েছিল।
7: এইটা হলো ভক্তি, শ্রদ্ধা, অনুভূতি, যাতে সে বুঝে, অন্যকে বুঝবে না।
8: অন্যায় তো অন্যায়, অন্যায় তো অবশ্যই এটার ভিতরে যাবে, কারণ যারা মিথ্যাবাদী তারা তো জুলুমই করবে।
5: নিরাপত্তার চাদরে ঢাকা এই মিছিলে প্রতীকী কফিন, দুলদুল ঘোড়া ও শোকের নানা প্রতীক নিয়ে অংশ নিয়েছেন হাজারো মানুষ। মিছিলটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নির্দিষ্ট গন্তব্যে গিয়ে শেষ
9: হয়।
10: ভিন্ন ভিন্ন ধর্মের সম্প্রদায়ের লোকরা আসে, আসলে সবাই যেভাবে মানত করে আসলে ওগুলো প্রত্যেকটাই পূর্ণ করা হয়।
5: হোসনি দালানের এই তাজিয়া মিছিল কেবলই একটি আনুষ্ঠানিকতা নয়, বরং অন্যায় ও অসত্যের বিরুদ্ধে সত্যের জয়ের এক চিরন্তন প্রতীক। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মির্শাহে আলম বলেছেন, নাগরিকদের সচেতনতাই ডেঙ্গুমুক্ত নগর গড়ার সবচেয়ে কার্যকর উপায়। তিনি আজ সারাদেশে ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গঠিত টাস্কফোর্স কমিটির উদ্যোগে রাজধানীর বনানীর বিভিন্ন বাসাবাড়ি ও স্থাপনায় এসিড মশার লার্ভা অনুসন্ধান ও ধ্বংস কার্যক্রম পরিদর্শনকালে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সরকারের উদ্দেশ্য কাউকে জরিমানা বা জেল দেয়া নয়, বরং মানুষের জীবন রক্ষা এবং ডেঙ্গুমুক্ত নগর গড়ে তোলা। তিনি বলেন, নগরবাসীর সহযোগিতা নিয়ে ঢাকা শহরকে ডেঙ্গুমুক্ত করতে সরকার কাজ করছে। মীর শাহে আলম বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আঞ্চলিক ও ওয়ার্ড কার্যালয়গুলো থেকে বিনামূল্যে মশার লার্ভা ধ্বংসকারী ট্যাবলেট সংগ্রহ করা যাবে। নাগরিকদের নিজ উদ্যোগে সব ট্যাবলেট ব্যবহার করে লার্ভা ধ্বংসের আহ্বান জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। তিনি আজ রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শীঘ্রই জাতীয় সংসদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশোধনী বিল উত্থাপন করা হবে। তিনি বলেন, মাদকাসক্তদের সুস্থ ধারায় ফিরিয়ে আনতে দেশের সাতটি বিভাগে 200 শয্যার সরকারি নিরাময় কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পরে এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার আসামিদের ভারত থেকে শীঘ্রই দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। তিনি বলেন, হত্যাকারীদের মধ্যে 3 জনকে ভারত সরকার গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে দেশটিতে মামলা চলায় সরকার ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী মামলার প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছে। সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে নথিপত্র পাঠানো হয়েছে। বাংলাদেশ সরকার সংযুক্ত আরব আমিরাতের জবাবের অপেক্ষা রয়েছে বলেও জানান তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিজিবির কঠোর নজরদারির কারণে দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশিন হতে দেওয়া হয়নি। এদিকে বিশ্বের অন্যান্য স্থানের মতো আজ দেশে পালিত হয় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য ছিল বিশ্ব মাদক সমস্যা, বিদ্যমান ইস্যু, নতুন চ্যালেঞ্জ, উদ্ভাবনী প্রতিক্রিয়া। দিবসটি উপলক্ষে রাজধানীর রমনা ও সেগুনবাগিচা এলাকা থেকে মাদক বিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত একটি র্যালি বের করা হয়। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
9: খবরের বাকি অংশ পড়ছি সেলিনা আক্তার শেলি। কৃষি উন্নয়ন কার্যক্রমকে আরো ফলপ্রসূ করতে বাস্তব তথ্যের ভিত্তিতে পরিকল্পনা প্রণয়ন ও কৃষকদের সমস্যার দ্রুত সমাধানের নির্দেশনা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি আজ সিলেটের জৈন্তাপুরে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশনা দেন। এ সময় মন্ত্রী কৃষকদের সম্পৃক্ত করে তাদের চাহিদার ভিত্তিতে পরিকল্পনা প্রণয়নেরও নির্দেশ দেন। তিনি বলেন, কৃষকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ, সচেতনতামূলক কার্যক্রম এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে ফসল ভিত্তিক সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করতে হবে। দেশের দ্রুতগতির ডিজিটাল অগ্রযাত্রাকে টেকসই ও নিরাপদ করতে সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল ট্রাস্ট নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। তিনি আজ রাজধানীর শেরেবাংলা নগরে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে ফিনিক্স সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, একটি শক্তিশালী জাতীয় সাইবার প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে তথ্য প্রযুক্তি শিল্প ও মিডিয়া অংশীজনদের একযোগে কাজ করতে হবে। তথ্যের স্বচ্ছতা এবং জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, সাইবার নিরাপত্তা কেবল কোন প্রাতিষ্ঠানিক কারিগরি বিষয় নয়, এটি সর্বসাধারণের সচেতনতার সাথেও সরাসরি যুক্ত। গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য সরকারিভাবে বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে নির্যাতনের শিকার ব্যক্তিদের সমর্থনে আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের অধিকার বিষয়ক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মন্ত্রী বলেন, গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য সরকারিভাবে বিশেষ ভাতা চালু করার বিষয়টি চলতি বাজেটে অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে প্রস্তাব দেওয়া হবে। তিনি আরও বলেন, গুমের শিকার ব্যক্তিদের ন্যায় বিচার নিশ্চিত করতে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলমান থাকবে।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
11: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন
0: বাংলাদেশ বেতার এফটি।
9: এবারে আন্তর্জাতিক সংবাদ। ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 600, আহত হয়েছেন 4,300 বেশি মানুষ। ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া জীবিতদের উদ্ধার কাজ করে যাচ্ছে উদ্ধারকারীরা। আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলো উদ্ধার কাজে অংশ নিচ্ছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত উত্তরাঞ্চলীয় উপকূলীয় অঞ্চল লা গুয়াইরায় 70,000 বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে 100 বেশি ভবন ধসে পড়েছে। বুধবার রাতে এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে ভেনেজুয়েলায় 7.2 ও 7.5 মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এদিকে ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় প্রধানমন্ত্রী তারেক রহমান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ভূমিকম্পে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA প্রধান জোর দিয়ে বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষণের জন্য একটি অত্যন্ত শক্তিশালী যাচাই ব্যবস্থা স্থাপন করতে হবে। মহাপরিচালক রাফায়েল গ্রোসি আজ এই পারমাণবিক নজরদারি সংস্থাকে পূর্ণ প্রবেশাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে তা নিশ্চিত করাই যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তির মূল উদ্দেশ্য। যুক্তরাষ্ট্র

যে লক্ষ্য হতে পারে অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন। তবে ইরান বরাবরই দৃঢ়তার সঙ্গে এমন কোন উদ্দেশ্যের কথা অস্বীকার করে জোর দিয়ে বলেছে তাদের উদ্দেশ্য সম্পূর্ণ বেসামরিক। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর।

0: ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ বাংলাদেশ সময় রাত ১টায় যুক্তরাষ্ট্রের বোস্টনে নরওয়ে ফ্রান্সের মোকাবেলা করবে এবং একই সময়ে কানাডার টরেন্টোতে সেনেগাল ইরাকের মুখোমুখি হবে। আগামীকাল সকাল ৬টায় টেক্সাসের হিউস্টনে কেপ ভার্দে সৌদি আরব এবং একই সময়ে মেক্সিকোতে উরুগুয়ে স্পেনের মুখোমুখি হবে। এছাড়া আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৯টায় সিয়াটলে মিশর ইরানের এবং একই সময়ে ভ্যাঙ্কুভারে নিউজিল্যান্ড ও বেলজিয়ামের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হবে। এদিকে আজ সকালে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত খেলায় তুরস্ক ৩-২ গোলে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে পরাজিত করেছে। অন্যদিকে সান ফ্রান্সিসকোতে প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়ার মধ্যকার খেলাটি গোল শূন্য ড্র হয়। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: ২০২৬ ফিফা বিশ্বকাপের গতিময় মঞ্চে ২৫ মার্চ রাতে ফুটবল বিধাতা যেন লিখেছিলেন রোমাঞ্চ, অঘটন আর রূপকথার এক নতুন অধ্যায়। গতি আর ছন্দের এক অপূর্ব যুগলবন্দী দেখল বিশ্ব, যেখানে ল্যাটিন আমেরিকার অদম্য ইকুয়েডর স্তব্ধ করে দিল শক্তিশালী জার্মানিকে। ম্যাচের শুরুতেই জার্মানরা জাল খুঁজে নিলেও দমে যায়নি ল্যাটিন ইগলরা। পাল্টা আক্রমণের পসরা সাজিয়ে জার্মানির রক্ষণ ভাগকে চূর্ণ বিচূর্ণ করে ২-১ ব্যবধানের এক ঐতিহাসিক মহাকাব্যিক জয় ছিনিয়ে নেয় ইকুয়েডর। একই গ্রুপে আফ্রিকান হাতি বা দ্য এলিফ্যান্টস খ্যাত আইভরি কোস্ট যেন মাঠ জুড়ে একক রাজত্ব করল। কোরাসাওর রক্ষণ ভাগকে খড়কুটোর মতো উড়িয়ে দিয়ে ২-০ গোলের এক সহজ ও শৈল্পিক জয় তুলে নেয় তারা। অন্য মাঠে তখন চলছিল এক চিলতে টোটাল ফুটবলের প্রদর্শনী। ডাচদের একের পর এক নান্দনিক পাসিং আর নিখুঁত ফিনিশিং এর সামনে টিউনিশিয়ার রক্ষণ ভাগ ভেঙে পড়ে তাসের ঘরের মতো। ৩-১ গোলের এই দাপুটের জয়ে গ্রুপ সেরা হয়ে নক আউটে পা রাখল কমলা বাহিনী। তবে এশিয়ান ফুটবলের গৌরব জাপান এবং নর্ডিক অঞ্চলের ভাইকিংদের লড়াইয়ে কেউ কাউকে এক চুলো ছাড় দেয়নি। মাঠের তীব্র গরমেও ছড়াল ফুটবলের দারুণ উত্তাপ। দুই দলই গোল পেল কিন্তু ভাগ্য বিধাতা কাউকে জয়ী করলেন না। ১-১ সমতার এক বীরত্বপূর্ণ ড্রতে শেষ হল এই সমানে সমানে যুদ্ধ। দিনের অন্য ম্যাচে গোল করার চেয়ে গোল বাঁচানোর আদিম নেশায় মেতেছিল দুই দল। প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়ার ডিফেন্ডাররা মাঠে প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন, ফলে স্ট্রাইকারদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে ম্যাচটি শেষ হয় গোল শূন্য ড্রয়ে অতৃপ্তি নিয়ে। তবে দিনের শেষ ম্যাচটি ছিল রূপকথার মতো এক থ্রিলার। ঘরের মাঠে যুক্তরাষ্ট্র বুক চিতিয়ে লড়লেও তুরস্কের আক্রমণ ভাগের তীব্র ঝড়ের কাছে তাদের নতি স্বীকার করতে হয়। একের পর এক গোল, কাউন্টার অ্যাটাক আর গ্যালারির মুহুল হর্ষধ্বনি সব মিলিয়ে ৫ গোলের এক মহানাটকীয় থ্রিলারে ২-৩ ব্যবধানে শেষ হাসি হাসে তুরস্ক। কারো মুখে জয়ের চওড়া হাসি আর কারো চোখে বিদায়ের জল। এভাবেই শেষ হল বিশ্বকাপের আরও একটি রোমাঞ্চকর দিন। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। মালয়েশিয়া চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেইজিংয়ে চীনের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের ঐতিহাসিক বৈঠক, বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু হয়ে থাকার প্রতিশ্রুতি চীনা প্রেসিডেন্টের। বাংলাদেশ মিয়ানমার চীন অর্থনৈতিক করিডোর স্থাপনের প্রস্তাব বেইজিংয়ের। টিয়েন আনমেন স্কোয়ারে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে চীনা বীরদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যে দেশে পালিত হল পবিত্র আশুরা। বর্তমান বাজেটে গুম হওয়া ব্যক্তিদের পরিবারগুলোকে ভাতার আওতায় আনা হবে, জানালেন স্থানীয় সরকার মন্ত্রী। ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮৯ জনে। প্রধানমন্ত্রী তারেক রহমানের গভীর শোক ও দুঃখ প্রকাশ। এবং বিশ্বকাপ ফুটবলে আজ রাত ১টায় পৃথক ভেন্যুতে নরওয়ে ফ্রান্সের এবং সেনেগাল ইরাকের মোকাবেলা করবে।

0: খবর শেষ হলো।
1: এখন শুনুন সংবাদ পর্যালোচনা, লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি কানিজ ফাতেমা। আজ 10ই মহরম, যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলিম বিশ্বের মতো আজ বাংলাদেশেও পালিত হল পবিত্র আশুরা। প্রায় 1338 বছর আগে এই দিনে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হজরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তার পরিবার ও অনুসারীরা সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন। 10 মহরমের এই শোকাবহ ঘটনা স্মরণ করে বিশ্ব মুসলিম সম্প্রদায় যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করে থাকে। শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের মহান আদর্শকে সমুন্নত রাখতে এই আত্মত্যাগ মানবতার ইতিহাসের সমুজ্জ্বল হয়ে রয়েছে। কারবালার হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু এর শহীদ হওয়ার ঘটনা ও পবিত্র আশুরার শাশ্বত বাণী সকলকে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে এবং সত্য ও সুন্দরের পথে চলতে প্রেরণা যোগায়। পবিত্র আশুরা উপলক্ষে পৃথক বাণীতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান কারবালার ঘটনা থেকে শিক্ষা নিয়ে একটি শান্তিপূর্ণ, মানবিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে এগিয়ে আসতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। পবিত্র কোরআনেও মহরম মাসকে অতি সম্মানিত মাস হিসেবে উল্লেখ করা হয়েছে। আশুরার এই দিনে মহান আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেন। এই দিনে কিয়ামত সংঘটিত হবে। এই দিনে হযরত আদম আলাইহিস সালাম বেহেশত থেকে দুনিয়ায় নেমে আসেন এবং মহরমের এই 10 তারিখে মহান সৃষ্টিকর্তা হযরত আদম আলাইহিস সালামের দোয়া কবুল করেন এবং তিনি স্ত্রী হাওয়া আলাইহিস সালামের সঙ্গে আরাফার ময়দানে সাক্ষাৎ করেন। এই তারিখে হযরত ঈসা আলাইহিস সালামকে তার জাতির লোকেরা হত্যা করার চেষ্টা করলে মহান আল্লাহ তাকে আসমানে উঠিয়ে নিয়ে মুক্তি দান করেন। এছাড়া এদিনেই বনি ইসরায়েল সম্প্রদায় ফেরাউনের অত্যাচার ও আক্রমণ থেকে মুক্তি পায়। ইসলামের ইতিহাসে এতগুলো তাৎপর্যপূর্ণ ঘটনা মহরম মাসে সংঘটিত হওয়ার কারণে এ মাসটি খুবই গুরুত্বপূর্ণ, সম্মানিত, বরকতময় ও তাৎপর্যপূর্ণ। তবে অতীতের সব ঘটনা ছাপিয়ে বিশেষ করে 61 হিজরি সনের 10 মহরম তারিখে কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণপ্রিয় দৌহিত্র হযরত হোসেন রাদিয়াল্লাহু এর নির্মম ও নৃশংস শাহাদাত বরণ একটি শোকাবহ স্মৃতি নিয়ে আজও মুসলমানদের বুক বিদীর্ণ করছে। স্মরণকালের ইতিহাসে কারবালার দুঃখজনক ঘটনার সঙ্গে আশুরার সম্পর্ক একাকার হয়ে গেছে। মহরম ও আশুরা এখন অন্যরকম এক চেতনা নিয়ে পালিত হচ্ছে। কারবালার মর্মান্তিক স্মৃতি থেকে মুসলমানরা শুধু শোকের আবহই লাভ করেন না, তারা জুলুম ও অন্যায় স্বৈরাচারের বিরুদ্ধে সোচ্চার হন। যুগে যুগে নবী রাসুলগণ আশুরার দিনে রোজা পালন করে আসছেন। পবিত্র আশুরার দিনে সারা দেশে ধর্মীয় আলোচনা, মিলাদ মাহফিল, কোরআন খানি, দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে। শিয়া সম্প্রদায় দিনটি যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও শোকাবহ পরিবেশে পালন করছে। রাজধানীর বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিল, শোকসভা ও ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। মহরম ও আশুরা আমাদেরকে ত্যাগের মহিমায় উজ্জীবিত হতে শেখায়। প্রায় 1400 বছর আগে কারবালার প্রান্তরে হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তার পরিবারের সদস্য ও বিশ্বস্ত সঙ্গীদের নিয়ে জুলুম, অন্যায় ও স্বৈরাচারের কাছে মাথা নত না করে শাহাদাতের মহান মর্যাদা বরণ করেছিলেন। কাজেই কারবালার ঘটনা কেবল একটি ঐতিহাসিক ট্র্যাজেডি নয়, এটি অন্যায় ও জুলুমের বিরুদ্ধে নৈতিক প্রতিরোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত। কারবালার প্রান্তরে তাদের এই আত্মত্যাগ সত্য ও ন্যায়ের জন্য সংগ্রামের এক অবিনাশী প্রতীকে পরিণত হয়েছে। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
2: অনুষ্ঠান বাংলাদেশ বেতার, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হল।
3: এতক্ষণ ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এরই সাথে বিদায় নিচ্ছি। আমাদের মিডিয়াম ওয়েভের
4: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন আল্লাহ পাকের শানে হামদ।

বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এর সাথে বিদায় নিচ্ছি মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশনের আয়োজন থেকে। তবে এখন থেকে এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং একই সাথে বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে।

বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এর সাথে বিদায় নিচ্ছি মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশনের আয়োজন থেকে। তবে এখন থেকে এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং একই সাথে বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে।

শেখ আলী আহমেদের কণ্ঠে মুর্শিয়া শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি, বেলা 1:05 বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ, ইসলাম ও জীবন মাসালা মাসাইল ভিত্তিক বিশেষ অনুষ্ঠান প্রচারিত হবে বিকেল 3:30। সন্ধে 6:10 প্রচারিত হবে মনীষা, মনীষীদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা। সঙ্গীতানুষ্ঠানে দেশাত্মবোধক গান শুনতে পাবেন সকাল 8:15, দুপুর 12:15, রাত 8:55 এবং রাত 9:20। বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান সকাল 8:30। এছাড়া দুপুর 12:30 শিরিন সুলতানা এবং বেলা 2:40 মঞ্জুরুল আলম।

0: পুটুলের কণ্ঠে আধুনিক গান শুনতে পাবেন। রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠান সকাল 9:05 এছাড়া বিকেল 3:05 এবং বিকেল 4:05 ছায়াছবির গান শোনা যাবে। নজরুল সঙ্গীত শুনতে পাবেন জুগলুল হায়দার শাহিনের কণ্ঠে দুপুর 12:20। বেলা 2:30 আফিফা নাসরিন পাখির গাওয়া রবীন্দ্রসঙ্গীত শোনা যাবে। বাউল গান শুনতে পাবেন প্রশান্ত কুমার দাসের কণ্ঠে দুপুর 12:40। বেলা 2:50 পল্লীগীতি শুনতে পাবেন মেহেরুন্নেসা বেগমের কণ্ঠে। আল্লাহ পাকের শানে হামদ ও নাতি রসুল শুনবেন দুপুর 12:50, বিকেল 4:45 এবং সন্ধে 6:40। এছাড়া এফএম ব্যান্ড 88.8 MHz আমাদের নিয়মিত পরিবেশনা এনএসকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ বেতার খুলনা, তেলাওয়াতে কালামে পাক ও বাংলায় তর্জমা।
1: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن

0: صدق الله العظيم.
1: ওই ব্যক্তির কথার চেয়ে ভালো কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং সৎকর্ম করে আর বলে যে নিশ্চয়ই আমি আনুগত্য স্বীকারকারীদের একজন, আর ভালো ও মন্দ সমান হতে পারে না, আপনি সদ্ব্যবহার দিয়ে মন্দকে প্রতিরোধ করুন, ফলে আপনার সাথে যার শত্রুতা আছে সে এমন হয়ে যাবে যেন অন্তরঙ্গ বন্ধু। সূরা হামিম সাজদা আয়াত 33-34।
2: শ্রোতা বন্ধুরা, এই সাথে শেষ হল দ্বিতীয় অধিবেশনে এফএম ব্যান্ডের আমাদের সকল আয়োজন মালা। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম উপস্থাপনায় আমি শেখ আকবর হোসেন এবং শারমিন আক্তার, অধিবেশন তত্ত্বাবধানে মোহাম্মদ শিবলি সাহিদ, প্রকৌশল তত্ত্বাবধানে শেখ আমির হোসেন এবং প্রকৌশল সহযোগিতায় ছিলেন আহমেদ হাসান এবং মোহাম্মদ সাইফুজ্জামান। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।